অনুষ্ঠানের মধ্যপথ পর্যন্ত পৌঁছে গিয়েছি আমরা। সকাল 6টা পর্যন্ত সৌম্যকান্তি 107 FM রেনুই আপনাদের সঙ্গে রয়েছি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে 107 FM রেনবয়ে শুনবেন ভোরাই। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস।

তা ফের বাঁধন কাঠু রাশির বর্ষণে হৃদয় আমার শ্যামল মধুর করুণ স্পর্শনে তপের তাপের বাঁধন কাঠু রাশির বর্ষণে হৃদয় আমার।

ভুবন মিলন সপন মধুর মিলনা ভরা।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনবেন ভোরাই প্রহাসিনী কাব্যগ্রন্থের অনাদৃত লেখনী। সম্পাদকী তাগিদ নিত্য চলছে বাহিরে, অন্তরেতে লেখার তাগিদ একটু নাহিরে। মৌন মনের মধ্যে গদ্যে কিংবা পদ্যে, পূর্বযুগে অশোক গাছে নারীর চরণ লেগে ফুল উঠিতে জেগে, কলিযুগে লেখনীরে সম্পাদকের তারা নিত্যই দেয় নাড়া। ধাক্কা খেয়ে যে জিনিসটা ফোটে খাতার পাতে, তুলনা কি হয় কবুতার অশোক ফুলের সাথে? দিনের পরে দিন কেটে যায় গুনগুনিয়ে গেয়ে, শীতের রৌদ্রে মাঠের পানে চেয়ে, ফিকে রঙের নীল আকাশে আতপ্ত সমীরে আমার ভাবের বাষ্প উঠে ভেসে বেড়ায় ধীরে। মনের কোণে রচে মেঘের স্তূপ, নাই কোনো তার রূপ, মিলিয়ে যায় সে এলোমেলো নানান ভাবনাতে, মিলিয়ে যায় সে কুয়োর ধারে সজনে গুচ্ছ সাথে। এদিকে যে লেখনী মোর একলা বিরহিণী, দৈবে যদি কবি হতেন তিনি, বিরহ তাঁর পদ্যে বানিয়ে নিচের লেখার ছাদে আমায় দিতেন জানিয়ে। বিনয় সহ এই নিবেদন অঙ্গুলি চম্পাসু, নালিশ জানাই কবির কাছে জবাবটা চাই আসু। যে লেখনী তোমার হাতের স্পর্শে জীবন লাভে, অচল কুটের নির্বাসন সে কেমন করে সবে? বক্ষ আমার শুকিয়ে এলো বন্ধ মসি পান, কেন আমায় ব্যর্থতার এই কঠিন শাস্তি দান? সাধিকারে প্রমত্তা কি ছিলাম কোনোদিন? করেছি কি চঞ্চু আমার ভোঁতা কিংবা ক্ষীণ? কোনোদিন কি অপঘাতে তাপে কিংবা চাপে অপরাধী হয়েছিলাম মসি পাতন পাপে? পত্রপটে অক্ষর রূপ নেবে তোমার ভাষা, দিনে রাতে এই ছাড়া মোর আর কিছু নেই আশা। নীলকণ্ঠ হয়েছি যে তোমার সেবার তরে, নীল কালিমার তীব্র রসে কণ্ঠ আমার ভরে।

তাই তোমার কীর্তিপথে রেখার পরে রেখা, আমার নামটা কোনো খাতায় কোথাও রয় না লেখা। ভগীরথকে দেশ বিদেশে নিয়েছে লোক চিনে, গোমুখীষে রইল নীরব খ্যাতি ভাগের দিনে। কাগজ সেও তোমার হাতের স্বাক্ষরে হয় দামি, আমার কাজের পুরস্কারে কিছুই পাইনি আমি। কাগজ নিত্য শুয়ে কাটায় টেবিল পরে লুটি, বাঁদিক থেকে ডান দিকেতে আমার ছোট ছুটি। কাগজ তোমার লেখা জমায় বহে তোমার নাম, আমার চলায় তোমার গতি এইটুকু মোর দাম। অকীর্তিত সেবার কাজে অঙ্গ হবে ক্ষীণ, আসবে তখন আবর্জনায় বিসর্জনের দিন। বাচালতায় তিন ভুবনে তুমি নিরুপম, এ পত্র তার অনুকরণ আমায় তুমি ক্ষম। নালিশ আমার শেষ করেছি, এখন তবে আসি তোমার কালিদাসী।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের আজকের মতো শেষ গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbow@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
3: আর সেই রত্নগর্ভা নিয়ে কিন্তু আজ সকালবেলায় আপনার কানে 107 রয়েছে আরপি। আজ কোন সেই বিখ্যাত ব্যক্তিত্বের কথা যার জন্মদিন, হ্যাঁ যার জন্মদিন জাস্ট আসতে চলেছে, আর যাকে আমরা খুব মজা করে বলি বিশ্বের সবচেয়ে স্লিম নায়িকা তিনি, সেই স্লিম নায়িকার মায়ের কথা আজ রত্নগর্ভায় সঙ্গে রয়েছে আরপি। কিন্তু কে সেই স্লিম নায়িকা লিখে পাঠান 9903659992। কবে জন্মদিন বলুন তো? ওহো, রাইট রাইট রাইট, কবে জন্মদিন? যদি বলি 10ই অক্টোবর, তাহলে কি মিলিয়ে নিতে সুবিধে হবে? আমরা ছোট্টবেলায় এই নায়িকার ছবি দেখার জন্য, তার মুভি দেখার জন্য একসময় মুখিয়ে থাকতাম, আর আজও তিনি কিন্তু রহস্যময়ী। কারণ তার মা আর বাবা সেইভাবে যে একসঙ্গে থেকেছিলেন ঠিকই, কিন্তু বিবাহিত জীবন না তার কপালে কিন্তু জোটেনি। আর এই বিখ্যাত ব্যক্তিত্বের, এই বিখ্যাত নায়িকার মায়ের নাম পুষ্পাবল্লী। হ্যাঁ, 10ই অক্টোবর তাঁর জন্মদিন, আর সেই জন্মদিনের আগেই আরপির বসে পড়া আজ তাঁর মায়ের কথায়, তাঁর জীবনযুদ্ধের কথায়, জীবনের যুদ্ধগুলোতে জেতার গল্পের কথায়। তাহলে পুষ্পাবল্লী একদিকে যেমন ক্লু রয়েছে, ঠিক তেমনিভাবে আমরা মজা করে ফান কুইজে তাকে বলি কিন্তু বিশ্বের সবচেয়ে স্লিম নায়িকা। একটু অন্যরকম, একটু টাং টুইস্টার না, বরং আপনাকে এই নামটা ধরে একটা টাং টুইস্টারও নিয়ে যেতে পারে আরপি। দেখা যাক আজ ভোরবেলায় আপনার উত্তর আসুক 9903659992। আর তার মাঝে নির্মাল রায়, মায়ের গানে মায়ের কথায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: আজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: আর সেই রত্নগর্ভায় আজ কিন্তু একজন বিখ্যাত বিখ্যাত নায়িকা, যাকে আমরা প্রত্যেকে, হ্যাঁ প্রত্যেকে কিন্তু চিনি, জানি, মানি, তার ছবি দেখার জন্য জাস্ট মুখিয়ে থাকি। তিনি আজ অন্তরালে অন্ধকারে না থাকলেও নিজেকে আডালে আবডালে রেখেছেন। আজ আমরা একটা অন্যরকম গল্প শুনব, যে গল্পে পর্দার সামনে আছেন এক বিখ্যাত নায়িকা আর পর্দার আড়ালে আছেন এক মা। তিনিও কিন্তু এককালের অভিনেত্রী, আর আপনারা সবাই তাকে চেনেন। ওমরাও জানেন সেই চোখ, সিলসিলার সেই রহস্য, ঝলমলে কাঞ্জিভরম শাড়ি, সিঁদুরের সেই লাল রেখা। কিন্তু তাকে যিনি ওই জায়গায় পৌঁছে দিয়েছিলেন, যার হাত ধরে একটা ছোট্ট মেয়ে প্রথমবার, হ্যাঁ প্রথমবার ক্যামেরার সামনে এসেছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, তার কথা আমরা কজন জানি। আসছে 10ই অক্টোবর তাঁর জন্মদিন, আর এবছরের 23রা জানুয়ারি আরেকটা দিন পেরিয়ে গেছে যেটা হয়তো কেউ খেয়াল রাখেননি। এই দিনটাই কিন্তু পুষ্পাবল্লীর জন্মের 100 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ, এই বছর জানুয়ারি মাসে সেই বিখ্যাত ব্যক্তিত্বের, বিখ্যাত অভিনেত্রীর মায়ের জন্ম শতবর্ষ পূর্ণ হয়েছে। আজকের এই 1 ঘন্টা শুধু তাঁরই জন্য, চলুন শুরু করি। আর আপনাদের কাছে জানতে চাওয়া, কে সেই বিখ্যাত অভিনেত্রী? কে সেই বিখ্যাত অভিনেত্রী? ক্লু আরও দরকার। ওকে, আরও একটা কথা বলি। গল্পটা শুরু হয় অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরি জেলায় এক গ্রামে। গ্রামের নাম পেন্টাপাড়ু। হ্যাঁ, গ্রামের নাম পেন্টাপাড়ু। সময়টা যদি বলা যায় তাহলে বলতে হয় 1926 সালের 23রা জানুয়ারি। জন্ম হয় কন্দলা ভেঙ্কট পুষ্পাবল্লী ভায়রাম্মার। তখন ভারতে সিনেমা সবে সবে কথা বলতে শিখেছে, আর এই মেয়েটি মাত্র 9 বছর বয়সে সিনেমার পর্দায় এসে গেল। ছবির নাম সম্পূর্ণ রামায়ণম। সাল 1936। সে সাজল ছোট্ট সীতা। ভাবুন একবার, যে বয়সে একটা মেয়ে পুতুল নিয়ে খেলে, সে তখন সীতা সেজে ক্যামেরার সামনে। 3 দিনের শুটিংয়ে সে পেয়েছিল 300 টাকা, সেকালের হিসেবে বিরাট একটা অঙ্ক। আর ঠিক এই জায়গাতেই কিন্তু গল্পের সুতোটা বাঁধা পড়ে। ওই 300 টাকা শুধু পারিশ্রমিক ছিল না, সেই থেকে ওই ছোট্ট মেয়েটির রোজগার হয়ে উঠল পুরো পরিবারের ভরসা। স্কুলে কি গিয়েছিল সেই মেয়ে, নাকি যাওয়া হয়নি, সেই কথা নিয়ে ফিরবে আরপি আপনার কানে শুধুমাত্র 107-এ। কিন্তু তার আগে মাদল রয়েছে আপনার কানে, মায়ের কানে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ এমন একজন মানুষের কথা, এমন একজন মানুষের মায়ের কথা, যাকে আমরা মজা করে ফান কুইজে আমরা যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম তখন কিন্তু তাকে ঘিরে একটা প্রশ্ন আরপি তৈরি করেছিল। হ্যাঁ, জানতাম না, ডেফিনেটলি জানতাম না যে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বসে সেই ফান কুইজটার কথা বারবার করে মনে পড়বে, বারবার করে উচ্চারণ করতে ভালো লাগবে আরপির। বিশ্বের সবচেয়ে স্লিম নায়িকাকে আপনি শুনেও কিন্তু উত্তরটা শোনার পর আপনিও অবাক হবেন, আরে এভাবে তো কখনো ভাবিনি। হ্যাঁ, এটাই ফান কুইজ, এটাই হচ্ছে গেম, আর এটাই হচ্ছে আজকের পাওয়া। তো যাই হোক, সেই অভিনেত্রীর আজ কথা, সেই অভিনেত্রীর মায়ের কথা। কিন্তু সেই ছোট্ট মেয়েটি যে 300 টাকা পেয়েছিল পারিশ্রমিক হিসেবে সীতা সেজে, তার কি স্কুলে যাওয়া হয়েছিল? কিন্তু না, স্কুলে যাওয়া হয়নি, সেট থেকে সেটে ঘুরতে ঘুরতেই বড় হয়েছিল সে। লেখাপড়া যা হলো তা খুবই সামান্য। বড় হয়ে তিনি নায়িকার ভূমিকায় উঠে এলেন, প্রায় কোনো রকম, মাঝখানে ছেদ বা বিরতি ছাড়াই, কারণ বিরতি নেওয়ার সুযোগ ছিল না, অভিনয় ছিল সংসারের রুটি রোজে। তার সবচেয়ে বড় হিট 1942

তেলেগু ছবি, হ্যাঁ তেলেগু ছবি, সেই ছবির নাম ছিল বালা নাগাম্মা। বালা নাগাম্মা 1942 ছবি, আর 1947 সালে মিস মালিনী ছবিতে তিনি ছিলেন একেবারে প্রধান চরিত্রে। সমালোচকরা সেই ছবির খুব প্রশংসা করেছিলেন, কিন্তু টিকিট কাউন্টারে সেভাবে কিন্তু লাইন পড়েনি। অর্থাৎ সবসময় ভালো হলেই যে একেবারে ব্যবসাটাও ভালো হবে তা কিন্তু হয় না। অনেক সময় এমনও দেখা যায় খুবই নিম্নমানের ছবি কিন্তু তার জন্য লাইন পড়েছে অনেক বড়। সত্যি কথা বলতে পুষ্পাবল্লি কখনো সেই অর্থে প্রথম সারির তারকা হননি। তেলুগু আর তামিল মিলিয়ে 20-25 ছবি কেউ কেউ তাকে মনে রেখেছেন, বেশিরভাগই ভুলে গেছেন। কিন্তু এই মিস মালিনী ছবিটি তার জীবনের একটা বড় মোড় হয়ে দাঁড়িয়েছিল, কারণ ওই ছবিতেই প্রথমবার পর্দায় এসেছিলেন এক নতুন অভিনেতা, নাম হচ্ছে জেমিনি গণেশন। হ্যাঁ, জেমিনি গণেশন, এই একটি নাম, সেই এক পুরুষ যার প্রেমে পড়লেন, যার ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন পুষ্পাবল্লি। আর তাদের মিলিত ফসল, মিলিত ফুল এই কন্যে, যিনি আরপির কাছে বিশ্বের সবচেয়ে স্লিম নায়িকা। কি এখনো বলতে হবে? না, জেমিনি গণেশন কিন্তু বিবাহিত ছিলেন, তার কিন্তু ছেলে পুলে ছিল। অতএব পুষ্পাবল্লিকে সেই অর্থে যদি দং হৃদয় মম কিংবা ছাদনাতলায় নিয়ে গিয়ে প্যাপা প্যাপা করে বিয়ে দিয়ে করেছিলেন, সেটা কিন্তু কিচ্ছু ঘটেনি। আর এখানেই তো জীবনের সেই ব্যর্থতাগুলো, দুঃখগুলো, কষ্টগুলো, যন্ত্রণাগুলো লুকিয়ে আছে। জানেন কে বাবা? অথচ সেই বাবা সেই অর্থে তাকে কোলে নিতে পারেন না, আদর করতে পারেন না। অথচ তার নিজের যারা সন্তান, যাদেরকে তিনি স্বীকৃতি দেন, তাদেরকে স্কুলে নিয়ে যান, মেয়েটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর ভেতরে রক্তাক্ত হয়। প্রতিটা দিন, প্রতিটা সময় রক্তাক্ত হয়, বাবা বলে চিৎকার করে বলতে পারে না, কখনো ঝাঁপিয়ে পড়তে পারে না সেই বাবার বুকে। কারণ সমাজ যে মেনে নেবে না, সমাজ স্বীকৃতি দেবে না। অতএব তফাত যাও, দূরে যাও, পার্থক্য তৈরি করো। কিন্তু বিছানাটা না, সেখানে কিন্তু পার্থক্য তৈরি হয়নি। পুষ্পাবল্লি এবং গণেশন স্যার, তারা কিন্তু হৃদয়ে হৃদয়ে জুড়েছিলেন, শুধুমাত্র সামাজিক পার্থক্যটা তাদের দূরে সরিয়ে রেখেছিল। এমনটা বলতে বলতে আবারও মায়ের গানে আর আপনাদের উত্তরের প্রতীক্ষায়। 9909036599 কারা পাঠালেন সঠিক উত্তর, এই গানটার পর আপনাদের নাম এবং লোকেশন নিয়ে ফিরবে আরভি আপনারই গানে শুধুমাত্র 107।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ ভোরাইতে রত্নগর্ভের সঙ্গে রয়েছে আর পি আর এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আপনাদের নামগুলো বলে ফেলা যারা ওই পুষ্পা বললে কিংবা ওই যে ফান কুইজটাকে ধরে সত্যি সত্যি উত্তরটা একবারে সঠিক দিয়েছেন। আর সেই সঠিক দেওয়ার ক্ষেত্রে কার নাম আঁকে একেবারে বলতেই হয়, হাওড়া থেকে রীতা ঠিকভাবে তার নাম বলেছে এবং একেবারে আজকে ফার্স্ট গার্ল হয়ে গেছে। 6:04 কিন্তু পাঠিয়ে দিয়েছে সঠিক উত্তর। থ্যাংক ইউ থ্যাংক ইউ এমনটা ভাবার জন্য, আরবির সঙ্গে ভাবতে পারার জন্য। শুভ সকাল দাদাভাই দাদাভাইকে তো যাই হোক, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখেছে, সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছে সাঁকরাইল হাওড়া থেকে কে আমাদের বন্ধু, অবশ্যই কে, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল থেকে আর কে রয়েছে আমাদের সঙ্গে। ওকে, সেই সঙ্গে উত্তর পেয়েছি কার, দুধ কুমার পণ্ডিতের। বারুইপুর পদ্মপুকুর দক্ষিণ 24 পরগনা থেকে পাঠিয়েছেন একেবারে সঠিক উত্তর। দুধ কুমার পণ্ডিত একেবারে দুধ হয়ে চলে এসছেন সঠিক উত্তর নিয়ে। একই সঙ্গে সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে আহা সঙ্গে নামটা লিখেছেন, ও হো কী সুন্দর করে বলেছেন তিনি।

থ্যাংক ইউ সুভাষ। শুভ সকাল অভিনেত্রী অমুকের জন্মদিন। অনিতা মল্লিক মানিকতলা থেকে পাঠিয়েছেন। কী করে ঠিকঠাক করে সবাই উত্তর দিয়েছেন, একজন বোধহয় কেউ শ্রীদেবী লিখে ফেলেছিলেন। তো হাই আরপি, সঠিক উত্তর কার কাছ থেকে? উৎপল মাইতি বেহালা থেকে পাঠিয়েছে সঠিক উত্তর। উৎপলের পর অবশ্যই কিন্তু বলতে হয় সৌভিকের কথা। কসবা হালতু থেকে সৌভিক পাঠিয়েছে সঠিক উত্তর। একই সঙ্গে কার

আমরা থেমে থাকব না। সঠিক উত্তর পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা কোথেকে, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুরের পর আমরা চলে আসবো একেবারে কলকাতায়, ঢাকুরিয়ার কলকাতায়। সৌভিক পাঠিয়েছে সঠিক উত্তর। সৌভিকের পর কার কথা বলবো, ওকে, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। মাধবী শীলের মেসেজ অনেকদিন বাদে আরপি ফেল, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন খালি একটু বুলটুল করে ফেলেছেন, বন্দিতা দেব, তিনি লিখে ফেলেছেন চারাপোল কাস্তাপাড়া থেকে। শ্রীদেবী না, শ্রীদেবী নয় আজকের সঠিক উত্তর। সেই সঙ্গে নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে একেবারে সঠিক উত্তর দিয়েছেন, গুড মর্নিং, গুড মর্নিং। এবং সেই সঙ্গে সঠিক উত্তর দিয়েছেন কে, নারায়ণ ঠাকুর, বোড়াল, বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা 154 থেকে পাঠিয়েছেন। লিখেছেন আমার খুব খুব ভালো লাগে একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে ভোরাই। ওয়াও, ভালো থাকবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নারায়ণবাবু। ওকে, আরও নাম কিন্তু এখানেই শেষ নয়। শান্তিগোপাল দত্ত বিহারে থেকে পাঠিয়েছেন এবং সেই সঙ্গে সাল তারিখ সবটুকু উল্লেখ করেছেন, থ্যাংক ইউ। এমন উত্তর পেলে সত্যি হৃদয় থেকে, মন থেকে আমরা শান্তি, ওম শান্তি এমনটা বলতে পারি। দেবাশিস নন্দী কোথেকে পাঠিয়েছেন, বাংলাদেশ থেকে শুনছেন, বাংলাদেশ সাতক্ষীরা সেখান থেকে পাঠিয়েছেন। কিন্তু কে আমাদের বন্ধু দেবাশিস নন্দী, থ্যাংক ইউ আপনাকে, বিদেশ থেকে শুনছেন। বিশ্বজিৎ সাহা বাগবাজার কলকাতা 713 থেকে শুনছেন। বিশ্বজিৎ বাবুর পর কার কথা বলতেই হবে, বলতেই হবে, বিমলেন্দু পাল বিরাটি থেকে পাঠিয়েছেন, নিজের নামটুকুই পাঠিয়েছেন, ওকে। সেই সঙ্গে পারমিতা সেন বেঙ্গালুরু থেকে শুনছে, পারমিতা থ্যাংক ইউ, অনেকদিন বাদে তোমার মেসেজ পেলো আরপি। উত্তর পাঠালাম কে, আনন্দগোপাল ঘোষ কালিকাপুর থেকে, আহা হা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, এখানে কিন্তু শেষ নয়, রয়েছে আরও বেশ কয়েকটা মেসেজ। সুশান্ত ভট্টাচার্য, জয়শ্রী ভট্টাচার্য, তারা পাঠিয়েছেন ঠাকুর পুকুর থেকে। একই সঙ্গে গোপাল সিনহা, তিনিও কিন্তু পাঠিয়েছেন সঠিক উত্তর, পুরো নামটা লিখেছেন। শুধুমাত্র তাই নয়, দুলাল মণ্ডল যাদবপুর বিজয়গড় থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর, একই সঙ্গে গুড মর্নিং আরপি বলে। কে পাঠিয়েছে আমাদের বন্ধু অ্যান্ডি, অ্যান্ডিও কিন্তু সঠিক উত্তর পাঠিয়েছে, আহা হা, দীপিকা চিকলিয়া নয়, কে, রাজবন্ধু সরসুনা থেকে পাঠিয়েছিলেন, ওকে ওকে ওকে ওকে, না তা কিন্তু নয়। একই সঙ্গে শাশ্বতী আচার্য, লীনা আচার্য, তারা পাঠিয়েছেন লেক মার্কেট থেকে, যথারীতি সঠিক উত্তর দিয়েছেন। সেই সঙ্গে শম্ভু, শম্ভু পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর থেকে, সঠিক উত্তর দিয়েছে। অশোক পাণ্ডা, প্রভাতী পাণ্ডা, এরা লিখেছেন জগদ্দল থেকে, শ্যামনগর থেকে, দেবজানী, দেবজানী কংসবণিক, ওয়াও, থ্যাংক ইউ। আরও আরও কিন্তু মেসেজ আসছে, ওকে। পদ্মাবতী, পদ্মাবতী কোথেকে পাঠিয়েছেন, না লেখেনি কিন্তু সঠিক উত্তর পাঠিয়েছেন। এমনটা বলতে বলতে আবারও চলেছে আমাদের গানে কানে 107-এ। আর সে গানে কানের পর কিন্তু ফিরে আসা সেই বিখ্যাত অভিনেত্রীর মায়ের জীবন কথায়।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা কিন্তু প্রতি বুধবার 107 FM রেইনবোতে। আজ বুধবারে আপনার কানে রয়েছে কে, আর ফির রয়েছে। আর আজ কোন সেই বিখ্যাত ব্যক্তিত্বের, বিখ্যাত অভিনেত্রীর মায়ের কথা বুঝেই গেছেন, একজন না দুজন বাদে কিন্তু, আর প্রত্যেকে দিয়েছেন সঠিক উত্তর। কি আপনি এখনো খুঁজে পাননি? ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আগে ফান কুইজের উত্তরটা আর পি দিক। কি সেই ফান কুইজ? ওই যে পৃথিবীর সবচেয়ে স্লিম নায়িকাকে কে? আবার রেখা ছাড়া? রেখা গণেশন। জেমিনি গণেশনের সঙ্গে পুষ্পা বল্লির দেখা হলো মিস মালিনীতে, আর এরপর 1948 সালের চক্রধারী ছবিতে তারা আবার একসঙ্গে। এবার পুষ্পা বল্লি নায়িকা, অর্থাৎ রেখার মা নায়িকা জেমিনি ছোট্ট একটা চরিত্রে, কিন্তু সিনেমার জগৎ বড় অদ্ভুত। 2-3 বছরের মধ্যেই ছবিটা উল্টে গেল, জেমিনি হয়ে উঠলেন দক্ষিণের সুপারস্টার, আর পুষ্পা বল্লি অর্থাৎ রেখার মা, তাঁর আর নায়িকার ভূমিকা জুটল না, সহচরিত্রই কিন্তু ভরসা হল। দুজনের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছিল, সম্পর্কও হয়েছিল, কিন্তু একটা সমস্যা ছিল, দুজনেই তখন অন্য কারোর সঙ্গে বিবাহিত। পুষ্পা বল্লির প্রথম বিয়ে হয়েছিল 1940 সালের কাছাকাছি আইনজীবী আইভি রঙ্গাচার্যের সঙ্গে, কিন্তু 1946 সাল থেকে তাঁরা আলাদা থাকছিলেন। সেই বিয়ে থেকে তাদের দুটি সন্তান ছিল, এক ছেলে আর এক মেয়ে। অন্যদিকে জেমিনি, জেমিনি গণেশন, তার প্রথম স্ত্রী আলা মেলো তখনও এই পৃথিবীতে দিব্য বেঁচে পড়তে আছেন। তারপর 1955 সালের আগেই জেমিনি গোপনে বিয়ে করলেন আরেক বিখ্যাত অভিনেত্রী সাবিত্রীকে। সেই বিয়ে সবার সামনে স্বীকৃতিও পেল। কেন সাবিত্রী পারলেন আর পুষ্পা বল্লি পারলেন না? কি এই জিজ্ঞাসা কি আজ সকালবেলায়, আজই ভোরবেলায় এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে তৈরি হয়নি? এর উত্তরটা আসলে আইনের মধ্যে। 1956 সাল পর্যন্ত একজন হিন্দু পুরুষের একাধিক বিয়ে আইনত সম্ভব ছিল। হ্যাঁ, 1956 পর্যন্ত। সাবিত্রী ছিলেন অবিবাহিত, তাই তিনি জেমিনির বৈধ দ্বিতীয় স্ত্রী হতে পেরেছিলেন, কিন্তু পুষ্পা বল্লি তখনও আইনত রঙ্গাচার্যের স্ত্রী। আর তখন হিন্দুদের বিবাহ বিচ্ছেদের কোনো ব্যবস্থাই ছিল না, ফলে নতুন করে বিয়ে করার রাস্তা তাঁর সামনে ছিল বন্ধ। এই অবস্থার মধ্যেই 1954 সালের 10ই অক্টোবর মাদ্রাজে, বর্তমান চেন্নাইতে, জন্ম নিল সেই ফুলের মতো মেয়েটি। নাম রাখা হয়েছিল ভানুরেখা। পরের বছর জন্ম হল তার বোন রাধার। জেমিনি বহু বছর এই দুই মেয়ের পিতৃত্ব স্বীকার করেননি, বাবা হিসেবে স্বীকৃতি দেননি। তিনি মাঝে মধ্যে পুষ্পা বল্লির বাড়িতে আসতেন, আর তারপর সম্পর্ক যা হয় ক্রমশ একটু একটু করে দূরে সরে যেতে থাকে। হ্যাঁ, দূর থেকে দূরে, আরও দূরে। আর পুষ্পা বল্লি তাঁর দুই মেয়ে রেখা এবং রাধাকে নিয়ে পড়েন মহাপাপড়ে। এই হচ্ছে মা, এই হচ্ছে রেখা গণেশনের মায়ের জীবন। না, এখানেই থেমে থাকা নয়, এক গান বিরতির পর আরও বেশ কিছু কথায় আসা, ফিরে আসা আপনার কানে।

স্বামী দূরে সরে গিয়েছেন, সঙ্গী তিনিও চলে গেলেন, নায়িকার খ্যাতিও চলে গিয়েছে, পুষ্পাবলীর হৃদয় হাত সবই যেন শূন্য ফাঁকা, বুকের ভেতরটা হাহাকার করছে, শুধু তাকে জড়িয়ে আছেন দুটো মেয়ে, তাদের অনিশ্চিত ভবিষ্যৎ। তিনি তবুও থামলেন না, কারণ থেমে থাকার মেয়ে নন তিনি। কাজ শুরু করলেন ছোট্টখাট্টো ভূমিকা, কোথায় নায়িকা থেকে একেবারে ছোট্টখাট্টো ভূমিকা, তাই সই, তবু তো হাতে কিছু টাকা আসে। কয়েকটা হিন্দি ছবিও করলেন, সবই শুধু মেয়েদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য। আর সেই সময় যতটা পেরেছেন নিজেদের খরচ খরচা কমিয়েছেন, যাকে বলে মিতব্যয় জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন। বিলাস না, সেসব ছিল না, নিরাপত্তা না, সেসবও ছিল না, ছিল শুধু একজন মায়ের আপ্রাণ চেষ্টা। তবু সে ব্যস্ততার ফাঁকে ছোট্ট রেখা প্রায় থাকতো তার দিদিমার কাছে। মা সকালে শুটিংয়ে বেরোতেন, ফিরতে রাত হতো, মেয়ের সঙ্গে সময় কাটানোর ফুরসদ কোথায় বলুন। আর এই দিদিমার কোলে বসেই কি রেখা শিখছিল মা কেন এত কাটেন? বহুদিন পর সিমি গারওয়ালকে দেওয়া একটা সাক্ষাৎকারে রেখা তার ছোট্টবেলার কথা বলেছিলেন। বাবার কথা বলতে গিয়ে তিনি যা বলেছিলেন সেটা শুনলে বুকের ভেতরটা সত্যি সত্যি মুচড়ে ওঠে। তিনি বলেছিলেন বাবা কখনো তাদের সঙ্গে থাকেননি, তবু বাবার উপস্থিতি তিনি সারাক্ষণ অনুভব করতেন। কেন? কারণটা আসলে তার মা। মা সারাক্ষণ বাবার গল্প করতেন। ভাবুন একবার, যে মানুষটাকে সঙ্গী ছেড়ে গেছেন তিনি মেয়েদের কাছে সেই মানুষটার কথাই বলে যাচ্ছেন, অভিযোগ নয়, আক্ষেপ নয়, তার প্রতি কোনো রকম কুকথা নয়। রেখার ভাষায় পুষ্পাবল্লী যেন তার প্রেমে পাগল ছিলেন। এই এক জায়গায়, এই একটি জায়গায় বোঝা যায় কেন মাই ছিলেন রেখার জীবনের কেন্দ্রবিন্দু। বাবার অভাব মা ভরাতে পারেননি, পারার কথাও নয়, কিন্তু বাবার একটা ছবি মা মেয়ের মনে এঁকে দিয়েছিলেন নিজের কষ্টগুলো বুকের মধ্যে চেপে রেখে। রেখার প্রথম ছবি 1958 সালের তেলুগু ছবি এন্টিগুট্টো, ছোট্ট বেবি ভানু রেখা, আর ওই একই ছবিতে অভিনয় করছেন তার মা পুষ্পাবল্লী, মহাকালেক্সমা চরিত্রে। তারপর 1966 রঙ্গুলা রত্নম, রেখা তখন প্রায় 12 বছরের, এই ছবিতেও কিন্তু মা মেয়ে একসঙ্গে। ভাবুন, সেটি একজন মা আর তার মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে, একজনের খ্যাতির দিন পড়িয়ে আসছে, আরেকজনের হয়তোবা শুরু হবে। এরপর এসেছিল সেই মোড় যে অধ্যায় নিয়ে আজও তর্ক হয়। রেখার জীবনীকার ইয়াসের উসমানের বর্ণনা অনুযায়ী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুষ্পাবল্লীর কাজ গেল কমে, একসময় ডাক আসাই প্রায় বন্ধ হয়ে গেল, তখন তিনি জুয়ার নেশায় জড়িয়ে পড়েছেন, আর ঋণের বোঝা সেটাও কিন্তু ক্রমশ বাড়ছে। আসলে এমন ভাঙা জীবনে কত রকম যে ভাঙা ভাঙা স্বপ্নগুলো তৈরি হয়, সেই স্বপ্নগুলো ব্যর্থ হয়, একটা সময় নেশার জীবনে জুয়ার জীবনে জড়িয়ে পড়তে হয়। তার অন্যতম উদাহরণ রেখা গণেশনের মা পুষ্পাবল্লী। হ্যাঁ, জুয়ার নেশায় জড়িয়ে পড়েছিলেন, যদি আরও একটু বেশি টাকা রোজগার করা যায় তাহলে জীবনটাকে পরিবর্তন করা যায়, কিন্তু না, সে কি আর হয়। ঋণের বোঝা ক্রমশ বাড়তে থাকে, আর এই সংকটের মুখে মাত্র 14 বছরের মেয়েকে সিনেমায় নামার সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। রেখা নিজে পরে বলেছেন যে সেটি যেতে তার ইচ্ছে করত না, আর বাড়িতে ভাই মাঝে মধ্যে তাকে মারধর করত। প্রযোজক কুলজিৎ পাল একদিন পুষ্পাবল্লীর বাড়ি এলেন, মেয়েকে হিন্দি সংলাপ দিয়ে পরীক্ষা নিলেন, তারপর 5 বছরের চুক্তি। প্রযোজকের কথা অনুযায়ী তার মা এতে খুব খুশি হয়েছিলেন, অর্থাৎ পুষ্পাবল্লী মেয়ের এই যে উন্নতি, 5 বছরের চুক্তি, বাড়িতে টাকা আসবে, পেটে ভাত জুটবে, সংসারে কষ্ট কিছুটা হলেও কমবে, তাতে কিন্তু পুষ্পাবল্লী নিতান্তই খুশি হয়েছিলেন। এর পরের অধ্যায় কিন্তু আরও কঠিন। 1969 সালে দো শিকারী ছবির শুটিংয়ে 14 বছরের কিশোরীকে না জানিয়ে এক দৃশ্যে জোর করা হয়েছিল, এমন অভিযোগ জীবনীতে আছে।
সেদিন সেই মেয়েটির চোখ বন্ধ ছিল, আর সেই বন্ধ চোখের কোন বেয়ে জল গড়িয়ে পড়েছিল। একটা বাচ্চা মেয়ে, ভাষা জানে না, শহর চেনে না, কাছের মানুষ বলতে শুধু মা। আর সেই মা, সেই মা তাকে এখানে পাঠিয়েছেন। এই প্রশ্নের একটাই সৎ উত্তর আছে, আমরা জানি না। আমরা শুধু জানি পুষ্পাবল্লি নিজে কখনো এই নিয়ে কিচ্ছুটি বলেননি। আমরা তার মনের কথা জানি না, আমরা শুধু ঘটনাগুলো জানি। কেউ কেউ বলবেন একজন একা মা ঋণে ডুবে অন্য রাস্তা খুঁজে পাননি, তাই বাধ্য হয়ে তার মেয়েকে পাঠিয়েছেন এই কাজে। কেউ কেউ বলবেন একজন মা তার কিশোরী মেয়ের শৈশব বিসর্জন দিয়েছিলেন। হয়তো দুটোই আংশিক সত্যি, কিন্তু গল্পটা এখানেই থেমে যায়নি। ১৯৭০ সালে সাওন ভাদো ছবিতে রেখা প্রথমবার নায়িকা। তারপর ধীরে ধীরে বহু বছরের পরিশ্রমে সেই কালো গোলগাল আনাড়ি মেয়েটি বদলে গেল। ওমরাও জান, ঘর, খুবসুরত, সেলসিলা, সমালোচকেরা তাকে মানতে শুরু করলেন। দর্শকেরা তার রূপে, তার গুণে, তার অভিনয়ে পাগল হলেন। সূত্র বলছে রেখার এই সাকসেস ছিল পুষ্পাবল্লির কাছে বিরাট একটা আত্মতৃপ্তি, একটা সন্তুষ্টি। একবার ভাবুন, সেই নারী যিনি 9 বছর বয়সে সীতা সেজেছিলেন, যার নিজের নায়িকা জীবন শেষ হয়ে গিয়েছিল, যিনি সঙ্গী হারিয়েছিলেন, তিনি দেখেছেন তার মেয়ে সেই জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে তিনি নিজে কখনো পৌঁছতে পারেননি। সেই গর্বের মধ্যে কি কোনো অপরাধ বোধ লুকিয়েছিল, কে জানে। তার আরেক মেয়ে রাধা 1976 সালে বিয়ে করলেন সৈয়দ উসমানকে, তারপর আমেরিকায় চলে গেলেন। সেটাও ছিল পুষ্পাবল্লির কাছে স্বস্তির খবর। এমনটা বলতে বলতে মায়ের দু কথা গানে শুনতে শুনতে আরপি বলছে টাটা, আজকের মতো বিদায়। না, ভোরাই থেকে বিদায়। নমস্কার কলকাতায় শুরুর অপেক্ষা, একটু পরে খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা থাকবে আরবি। প্রতি বুধবার বিখ্যাত মায়েদের কথায়, না বিখ্যাত ব্যক্তিত্বের মায়েদের কথায় আরবি যতটা সম্ভব থাকে, থাকেন আমাদের অন্যান্য বন্ধুরাও। কেমন লাগছে এই রত্নগর্ভা? যদি পারেন চিঠি লিখুন, মেসেজ পাঠান, কোন সেই বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের কথা শুনতে চান জানান আরবিকে। ভালো থাকবেন।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত EFTA প্রগতি সম্মেলন 2026 ভাষণ দেবেন। ভারত EFTA বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী শিল্প নেতৃত্ব এবং ভারত ও EFTA ভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিখটেনস্টাইনের মতো দেশগুলি এই সম্মেলনে যোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের আগে গতকাল সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন চলবে। বিজ্ঞান বিষয়ে গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে দুটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা VBGRAMG আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামীণ মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266টি কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজাখস্তানের ওস্কেমেনে অঞ্চলে ভারত ও কাজাখস্তানের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া কাজিন্দ 2026 সফলভাবে সম্পন্ন করেছে। যুদ্ধক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করা এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করাই ছিল অনুশীলনের মূল লক্ষ্য। লখনৌয়ে গতরাতে 5 ম্যাচের T20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 171 রান অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ভারত 14 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 172 রানের লক্ষ্যে পৌঁছে যায়। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ। 2 1 2 2 2 গুণে 4।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। ডেফিনেটলি আজ কোন কোন খবর থাকবে চারদিকে কিন্তু আপনার মন রয়েছে, নজর রয়েছে, কোন কোন খবর থাকবে সেটা ছোট্ট করে পুচকে করে কিন্তু আর পি জানিয়েছে। অন্তত কয়েকটা খবর তো বলতেই হবে, কারণ কারণ কারণে আমাদের নেতৃত্ব বদলেছে। কোন ক্ষেত্রে নেতৃত্ব বদলেছে সেটাই তো হচ্ছে কথা। আহা হা, নেতৃত্ব দিয়েছেন কিন্তু অপারেশন সফেদ সাগরে দেশের নতুন বায়ুসেনা প্রধান। কে কি জিকে জ্ঞানটা আপনি ঝালিয়ে নেবেন, নাকি ইন্টারভিউ রয়েছে, নাকি কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেখানে কিন্তু সেই এয়ার মার্শালের নামটা আমাদের জানতেই হবে। কার কথা, কার কথা বলবে আপনি আজ নমস্কার কলকাতায়? জানেন কি, হরমনপ্রীত সরতেই নতুন নতুন যুগ ভারতীয় মহিলা ক্রিকেটে ঘোষিত হয়েছে নয়া অধিনায়কের নাম। কে তিনি, কে হয়েছেন ভারতের নতুন অধিনায়ক ক্রিকেটে, মহিলাদের ক্রিকেটে কে হয়েছেন জানাবে আর পি সে কথা। আচ্ছা, আপনি কি ভুবনেশ্বরকে খুব মিস করতেন? হ্যাঁ, ভুব ভুব কিংবা ভুভু যাই বলুন না কেন, চারটে বছরের অপেক্ষা আর সে অপেক্ষার অবসান আগারকার সরতেই কিন্তু টিম ইন্ডিয়ায় কামব্যাক। কার নামটা আগেই জানিয়েছে, আরও একবার বলবে আর পি। জানেন কি, আহা হা, একেবারে রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন। হ্যাঁ, রাডার ফাঁকি দিতে সক্ষম কিন্তু ড্রোন তৈরির দায়িত্বে দিন মজুরের ছেলে। তার সেই আবিষ্কারে, তার সেই যন্ত্রপাতি নিয়ে চর্চায় একেবারে হই হই রই রই পড়ে গিয়েছে। কারণটা কি না, 87,000 টাকা, 87,000 রুপিজে কোটি কোটি টাকার অনুদান রয়েছে। কারণটা কি, কারণ এই যন্ত্র কিন্তু একেবারে তাক লাগিয়ে দিয়েছে আমাদের ভারতীয় যে সেনাবাহিনী ডিআরডিও, তাদেরকে অনেকটা অনেকটা এগিয়ে দেবে। এবং এর পেছনে রয়েছে দিন মজুরের ছেলের মস্তিষ্কের উদ্ভাবনী ক্ষমতা। আর এই প্রথম কিন্তু অন্য সৌরজগতের রেডিও সংকেত ধরা পড়ল পৃথিবীতে। সেই ভিন গ্রহ কেমন হওয়ার পসিবিলিটি রয়েছে, বিজ্ঞানীরা কি বলছেন সে কথা কিন্তু শেয়ার করবে আজকে নমস্কার কলকাতায়। অন্যদিকে কিন্তু আজ কি বলুন তো, আজ যেহেতু 7th অক্টোবর, এই বিশেষ দিনটা হচ্ছে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কি, বিশ্ব মান দিবসের বিশেষ অনুষ্ঠান মানক মহোৎসব। আর এই মানক মহোৎসবকে ঘিরেই কিন্তু আপনাদের জন্য থাকবে টপিক 9903653992। আপনি চুঁই চুঁই পুঁই পুঁই চুঁই চুঁই করে পাঠাবেন মেসেজ। কিন্তু কি সেই টপিক, জাস্ট এক গান বিরতি, তারপর ফিরে আসা আপনার কানে শুধুমাত্র 107 এ, আপনার ইচ্ছের কথায় এই মুহূর্তে মোকাম।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: হাওয়া অফিসের হালচাল,
5: হালচাল,
6: হালচালটা কি কেমন? আমার কি বৃষ্টি হবে নাকি? ও সব শুকোতে দিয়েছিলাম, সব ভিজে পুরো একসা হয়ে যাবে। সত্যি কি তেমনটাই নাকি অন্য খবর রয়েছে? কোথায় কোথায় বৃষ্টির পসিবিলিটি অনেক বেশি রয়েছে আর পি জানবে আজ নমস্কার কলকাতায়। আর যারা মাছ ধরতে যান তাদের জন্য কি কোনো সতর্ক বার্তা রয়েছে? আরে আসুন না, কানটা রাখুন না 107 লোকাল ফোকাসে কি বলা হয়েছে আগামী 24 ঘন্টায় কি কি হতে পারে, কি কি হতে পারে জেনে নিলে কিন্তু আজ ক্লাউডি স্কাই অর্থাৎ মেঘলা আকাশ এবং সেই সঙ্গে
7: ঝিরি ঝিরি ঝিরি ঝিরি
6: বাতাস তো বইবে, সেই সঙ্গে ঝিরি ঝিরি করে
7: আলো ভাজা নয়
6: আকাশ থেকে বৃষ্টি পড়বে, পড়তে পারে, লাইট ট্রেন রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু থান্ডার সাওয়ার অর্থাৎ কোথাও কোথাও কিন্তু ওই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অতএব আপনি কিন্তু ওই যে জামা কাপড়গুলো
7: সব ছিল সব বের করা হয়েছে,
6: ন্যাপসেলিনের গন্ধ আপনি হাতে এরকম করে টানছেন, কিন্তু না ওই ওই ওই ওই ওই সেন্টটা কিন্তু খুব একটা ভালো কিছু নয় মশাই, রোদ দূরে দিন, জামা কাপড় তুলে রাখুন। আর এদিকে আরপি বলছে কিন্তু আজ ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 33.1 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 0.2, মিনিমাম টেম্পারেচার ছিল 26.2 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 0.4, ম্যাক্সিমাম হিউমিডিটি সে কিন্তু ফাটিয়ে ফাটিয়ে রেজাল্ট করেছে 97%, মিনিমাম হিউমিডিটি সেটা একটু কমেছে বস 61%, বৃষ্টি তারও কিন্তু অবশ্যই দেখা মিলেছে তাকে, ক্যাচ কট কট কট অবশ্যই ধরা গেছে। বৃষ্টির পরিমাণ কত? 5.9 মিলিমিটার। আর আর কি আজ সত্যিকে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা রয়েছে? না না না, বিন্দুমাত্র কিছু নেই, বিন্দুমাত্র কোনো সতর্কবার্তা নেই। কিন্তু যারা সমুদ্রের কাছাকাছি গেছেন বেড়াতে, ভ্রমণে, উল্লাস করতে, উল্লাল্লা হ্যাঁ এমনটা করতে, তাদের জন্য কিন্তু আরপির সতর্কবার্তা রয়েছে। প্লিজ প্রকৃতির সঙ্গে পাঙ্গা নেবেন না, নেবেন না, নেবেন না, কারণ প্রকৃতির কাছে আমরা জাস্ট না নসি, একেবারে ওই যে কাগজের নৌকোর মতো, কখন যে পুরুত করে উড়ুত করে নিয়ে চলে যাবে, আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে, আর আপনি আপনি আমি জীবন নিয়ে ফিরতে পারবো কিনা সন্দেহ। প্লিজ এই রিস্কটা নাই বা নিলাম, পরিবারের মুখ চেয়ে নাই বা এত ক্যারিশমা দেখালাম প্রকৃতির সঙ্গে। এমনটা বলতে বলতে গানে গানে কানে কানে 107 ও দিন, পুরনো দিনের কথা শেষের মুভি থেকে আপনার কানে শুধুমাত্র 107 অরিজিতের কণ্ঠে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো গান দিলেন তিনি রিকোয়েস্ট, আর রিকোয়েস্ট কিন্তু আজ প্রচুর পরিমাণে রাখবে আর পি নমস্কার কলকাতায়। এই মুহূর্তে অনিতা মল্লিক, তিনি কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছেন কোথেকে, বারুইপুর থেকে পাঠিয়েছেন। হাই আর পি, প্লিজ আমাকে এই গানটা শুনিয়ে দাও না, শুনতে খুব খুব খুব ইচ্ছে করছে। কায়া কায়া ব্যান্ডের এই গান, কোন গান? খুঁজে নেবে মন স্বপ্ন শিহরণ, কোন স্বপ্ন দেখছো অনিতা? ওয়াও, এই পূজাতে কাকে নিয়ে ঘুরবে? আর ঠিক কোন টপিকে আজকে টুটি পই পই চুঁই চুঁই করে তুমি তোমরা আমরা মেসেজ পাঠাবো 9903653992-তে? দেখা যাক, আজ তো মানক দিবসে। কোন মান, কোন কোয়ালিটি আমরা বজায় রাখবো, কিংবা কোন এনার্জি কাকে আমরা ট্রান্সফার করতে পারি? দেখি এই দুর্গাপুজোর আবহে কী কী করতে পারি আমরা। জাস্ট ওয়েট, এক গান বিরতির পর আর ফিরবে সে কথা নিয়েই। আর এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু গান মিলন্তির রিকোয়েস্ট রাখা কার জন্য? অনিতার জন্য।
4: গান মিলন্তি, গান মিলন্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আপনার জন্য টপিক, সেই টপিকে আপনি কি করবেন কি বলবেন, কারণ আজ কিন্তু স্পেশাল ডে। স্পেশাল ডে ঠিক কোন ডে, কোন ডে আরপি জানাচ্ছে সে কথাই, কিন্তু সেই ডে বলার আগে একটা কাজ করতে হবে, কি করতে হবে কি করতে হবে। আজ হচ্ছে বিশেষ দিন, বিশেষ অনুষ্ঠান কিন্তু আজকে রয়েছে। আজ রয়েছে মানক মহোৎসব, ভারতীয় মানক ব্যুরো অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের ইস্টার্ন রিজিওনাল অফিস কলকাতার উদ্যোগে আয়োজিত হচ্ছে স্পেশাল অনুষ্ঠান। এবারে ভাবলে কিন্তু শেয়ার্ড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড, এবারের মূল বিষয় কি SDG, সবার জন্য সাশ্রয়ী এবং পরিচ্ছন্ন শক্তি। আচ্ছা, এই যে মা দুর্গা, মা দুর্গাকে বিভিন্ন দেব দেবী তারা কি করেছেন, পাওয়ার দিয়েছেন, তাই তো? কতজন মিলে পাওয়ার দিয়েছেন, আর তারপর কিন্তু সর্বশ্রেষ্ঠ শক্তি হিসেবে তাকে আমরা পেয়েছি, এবং তিনি অসুর নিধন করেছেন, অসুর নিধন করে আমাদের জগতে শান্তি ফিরিয়ে এনেছিলেন। আজকে আজকের দিনে সত্যি সত্যি যদি এই পাওয়ার নিয়ে কাজ কারবার করতে হতো, শিব বলুন, বরুণ দেবতা বলুন, ইন্দ্র বলুন, এরা যে পাওয়ার, কেউ দিয়েছেন বজ্রের শক্তি, কেউ দিয়েছেন ত্রিশূল, কেউ দিয়েছেন শঙ্খ, কেউ দিয়েছেন গদা, এই যে এত শক্তি দিয়েছেন, আজকে যে রিনিউয়েবল এনার্জি, কোন কোন শক্তি এই দেবদেবীরা, মা দুর্গা না হোক, নতুন করে কোনো যে দেবী তৈরি হতেন, হয়তো এনার্জি দেবী হতেন, সেই এনার্জি দেবীকে এরা কে কী দান করতেন, কিংবা আপনি যদি সেই দেবতার জায়গায় পৌঁছে যেতেন, তাহলে আপনি বা এই এনার্জি দেবীকে, আমরা যেমন থাকে না যে এনার্জি ড্রিঙ্ক খাই, আহা, যতটা বিজ্ঞাপনে দেখানো হয় সত্যি সত্যি কি এনার্জি ড্রিঙ্ক খেয়ে অতটা আমাদের বাচ্চারা, আচ্ছা বাচ্চা কাচারা, তারা কি অতটা ছটফটে হয়ে ওঠে, এতটা কি লম্বা টম্বা হয়ে ওঠে, না সেটা হয় না। তবু আজ যদি আমরা বলি কোনো এনার্জি দেবীকে তৈরি করতে, যার মধ্যে একবার টকবক টকবক টকবক টকবক করে ফুটবে এনার্জি, এনার্জির আধার, শক্তির আধার তিনি, আপনি কোন শক্তি সেই দেবীকে দান করতেন? আপনি বলতেন, কেন, আমার তো রিনিউয়েবল এনার্জি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি একেবারে সেই মানে কোন কোন কোন কোন কোন জলবিদ্যুৎ শক্তির থেকেই পাওয়ার দিতেন সেই মাকে, নাকি উইন্ড মিল তৈরি করতেন, নাকি সোলার সিস্টেম তৈরি

0: তৈরি করে সেখান থেকে পাওয়ার গ্রিডের মাধ্যমে সেই দেবীকে এনার্জিকে আপনি আরো এনার্জেটিক করে তুলতেন।
1: আজকে টপিকটা যেন কেমন কেমন
0: না, আজ আসলে মানব দিবস, আমাদের কিন্তু সবাইকে শেয়ার করতে হবে, শক্তির কথা বলতে হবে, পুনর্নবীকরণ শক্তির কথা আমাদের অবশ্যই অবশ্যই জানান দিতে হবে। যেহেতু সামনে দুর্গা পুজো আর সেই মা দুর্গা মানেই তো শক্তির আধার, তেমন একজন শক্তির আধারকে যদি তৈরি করতে পারি আমরা আজকের দিনে, যারা আমাদের শত্রু, যারা দেশের শত্রু, দশের শত্রু, যারা এখানে ওখানে সেখানে নানা রকম কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে, এটা নয় ওটা, ওটা নয় সেটা, দেশের বদনাম করছে, দেশের নামক খেয়ে তাতে মারাত্মক রকম বদনামের ভাগিদার করে তুলছে, তাদেরকে যদি বধ করতে হয় তাহলে সেই এনার্জেটিক দেবীকে আপনি কোন পাওয়ার দেবেন? নাকি এনার্জেটিক ড্রিঙ্ক দিয়ে বলবেন ও মা দুর্গা, না না ও মানে মানবী শক্তি, মানবী শক্তির আধার, তোমাকে আমি এই শক্তি দান করলাম, কোন শক্তি আপনি দান করবেন আপনার যদি সেই একটা স্পেশাল পাওয়ার তৈরি হয়, যেমনটা হয়েছিল মা দুর্গাকে দান করার ক্ষেত্রে দেবদেবীদের পাওয়ার বা অস্ত্রশস্ত্র।
1: না অস্ত্রের দিকে যাও না গো,
0: আমরা শুধুমাত্র পাওয়ার ট্রান্সফার করব। তাহলে আপনার জন্য নাম্বার 9903653992, দেখা যাক আজকে কতটা ইনোভেটিভ আইডিয়া আমরা পেয়ে যেতে পারি। আর এই মুহূর্তে কার গানের রিকোয়েস্ট, কার গানের রিকোয়েস্ট? সুভাষ লিখে পাঠিয়েছে কোন গানে রিকোয়েস্ট করেছে, গান মিলন দিতে শুনবো না, গান শুনবো না, নচিকেতার কচি নেতার কটে
2: গান মিলান্তি, গান মিলান্তি।

গে গান শুনে ভরে না তো পেট, খালি পেটে হাঁটা চলা করে মাথা ঘেট। গান গে গান শুনে ভরে না তো পেট, খালি পেটে হাঁটা চলা করে মাথা ঘেট। গান যদি খাওয়া যেত তবে বড় ভালো হতো, রেশনের লাইনে তো ভিড় যেত কমে, দোকান।

হে ঘ্যান ঘ্যান বিরহ প্রেমের গান, আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি পার মুটেশন আর কম্বিনেশন, অথবা শোষকদের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও। এই বলে চিৎকার, এটাও তো গান, শোষকের কটা হাত কটা মাথা কটা দাঁত, এর কোনো উত্তর দেয় না যে গান, উত্তর একটাই, নিজে খুঁজে নাও, নিজে যদি খুঁজবো নিজেদেরই বুঝবো।

কোনো কম নেই। পশুদের সাথে মানুষের সহবাস, পশুদের সাথে মানুষের সহবাস, প্রশাসন তবু দিয়ে যায় আশ্বাস, পেনশন দিয়ে দিয়ে ছোট মেয়ে তার বিয়ে মাস্টার গেন আর মাস্টার ক্লাস, ধর্ম নেমেছে পথের আজ

এই এই তুমি চুপ করে বসে ভাবো কার কথা প্রেম, আরে মোটা মানি ব্যাগ দেখে তোমাকে সাইডে রেখে দৌড়বে সোজা সোজা দৌড়বে প্রেম। কাঠ পাথরেতে ঢাকা এই শহরেতে হৃদয়ের কারবার, লোকসান বারবার, বেকার যুবকদের সান্ত্বনা একটাই, চাকরির বদলেতে আছে প্রেম। রুজির ঠিকানাহীন আঁকা বাঁকা পথ ধরে আশাকে বাঁচিয়ে রাখা অনেক যত্ন করে, তারপর একদিন পথ চলা সারা হলে ঝুলি হাতড়িয়ে দেখা নেই প্রেম। অনেক অনেক দাম জীবন যে তারা নাম তারই পথের বাঁকে হারিয়েছে প্রেম। প্রেম তাই খাটি ছোনা একথা অনেক শোনা, প্রেম তাই খাটি ছোনা একথা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: কোনটাই নয় কিন্তু, কারণ শরৎ শরৎ শরৎ, আর সেই শরৎকালেই কিন্তু ও দুগ্গি ঠাকুর সঙ্গে আসবেন, দুগ্গি ঠাকুর সঙ্গ থেকেই মরতে আসবেন, বাপের বাড়িতে আসবেন, সেই নিয়ে কিন্তু আমাদের খুশি খুশি মন। ওদিকে ওই যে শেউলি তলায় ভোরবেলায় কতজন যে প্র্যাকটিস করছে তার কোনো ঠিক নেই, কারণ এখানে ওখানে স্কুলে পাড়ার অনুষ্ঠানে গাইতে হবে, নাচতে হবে, ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা, ও মোরের দরজা হাট, ও হো হো, আমি তো প্র্যাকটিস করছি প্র্যাকটিস করছি, কিন্তু কি প্র্যাকটিস করছি, না না না বলবি না, বলবো না, না গোল মানে গান যে প্র্যাকটিস করছি সেটা বলবো কেন, বলবো নচিকেতার মতো না কচি নে তার মতো, আর পি কিন্তু বলবে না, কিন্তু আপনি কি বলতে চাইছেন, আপনি এনার্জি দেবীকে ঠিক কি দিতে চান, ওকে এনার্জি ড্রিঙ্ক খাইয়ে কি তাকে এনার্জির একেবারে শক্তিমান শক্তিমান করে তুলবেন, নাকি শক্তিমানই করে তুলবেন জানি না, নাকি আখের রস খাবেন। একজন লিখেছে, দাদা মাদক কাকে না, আমার আখের কল আছে, আমি আখের রস খাবো, উরে ফাস ওরে ফাস, কি আবার বলছেন, আর শীতকালটা এলে পুরো খেজুরের রস খাওয়াবো, করে চিন্তা করতে হবে না, মাদুগা তখন এনার্জি টকবক টকবক টকবক টকবক করে ফুটবে। কিন্তু আপনি কি ভাবছেন, আপনি কি লিখবেন, সেই স্পিনাচকে স্পিনাচের রসকে যেন কে জানে ছিল, কোন জানে কার্টুন ক্যারেক্টার জানে ছিল, আহা কোন জানে আমেরিকান কার্টুন ক্যারেক্টার ছিল,
4: মনে করুন মনে করুন, হ্যাঁ স্পিনাচের জুসকে কিন্তু একেবারে নিজেকে ফাটাফাটি মনে করতো, কিংবা আমাদের গণেশ দেবতা লাড্ডু খেলে টপা টপ টপা টপ করে লাড্ডু খেলে কিন্তু এনার্জিতে ভরপুর হয়েছেন।
3: আজ এনার্জি দেবী, আজ কিন্তু সেই শক্তি সংরক্ষণের জন্য, শক্তিকে একেবারে পুঞ্জীভূত করার জন্য, এক জায়গায় জড়ো করার জন্য আপনি কোন এনার্জি সেখানে দান করবেন, ওই দুধ পুকুরের গপ্প করবেন না কিন্তু, প্লিজ ওই দুধ পুকুরের গপ্প নয়, সবাই যেখানে দুধ ঢালবে একটা দুধ পুকুর হবে, দূর ওই সবাই তার দুধ ঢালবে, আমি এটা জল ঢেলে দিই, প্লিজ ওই রকম ভেজাল মার্কে এনার্জি আমার এনার্জি দেবীকে দেবেন না কিন্তু, প্লিজ প্লিজ প্লিজ,
4: সাধু
3: সাবধান হয়ে যাও, যদি দাও তাহলে কিন্তু ঘ্যাচাং ফু করে দেবে, আর পি সেই মেসেজ পড়বে না পড়বে না এবং পড়বে না। বকবক করতে করতে আরও একটা গান শুনতে ইচ্ছে করছে, কোন গান কোন গান, ওরে বাপরে বাপ, এই সকালবেলায় আমাদের বন্ধুর রিকোয়েস্ট, কোন বন্ধু আবার যে মিষ্টি বানায় যার দোকান আছে, হ্যাঁ কে এসে উঠফল, ও না না মানে UM মানে উমা নয় কিন্তু, উমা আসছেন, আর ওদিকে UM উঠফল মাইছে, সে কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছে সকালবেলায় সন্ধ্যের গান, ওকে কিন্তু গানটা জাস্ট ফাটাফাটি, তাহলে হয়ে যাক গান মিলন্তিতে, সেই গান
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, আপনাদের পাঠানোর মেসেজ 9903653992 একটুখানি কয়েকটা তো বলি। নমস্কার কলকাতার একেবারে প্রথম ঘন্টায় যারা পাঠিয়েছেন তাদের সেই মেসেজ থেকে পুরো চুন চুনকে আরপি জানাচ্ছে এই মুহূর্তে। গান মেলাতে রিকোয়েস্ট তো বারবার করে শোনাচ্ছি। একজন বলছে, হে আরপি, আজ কি হলো বলতো, ঘটিদার কথা দিয়ে তুমি শুরু করলে না, ব্যাপারটা তোমার কি হলো, তোমার কি পেটটা গুড়গুড় করছিল?
4: ঠিক বলেছো, ঠিক বলেছো ভাই, পেটটা নয়, মনটা গুড়গুড় করছে ঘটিদার জন্য। ঘটিদার সেই যে গেছে, আর ফের ঘটি হারিয়ে গেছে।
3: না না না, এখানে কোথায় গেছে, কি করতে গেছে জানাবে আরপি আজ নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা থেকে একবার তৃতীয় ঘন্টা পর্যন্ত। কিন্তু ঘটিদা আজ ডেফিনেটলি ডেফিনেটলি থাকবে, থাকবে, থাকতে চলেছে। ওকে ওকে ওকে, ভোরাইয়ের আজকে কিন্তু রেখার মাকে নিয়ে, অভিনেত্রী রেখার মাকে নিয়ে আরপি রত্নগর্ভা করেছিল, সেই মেসেজ এখনও আসতে চলেছে। কে পাঠিয়েছেন, কারা পাঠিয়েছেন, তাদের নামগুলো একটু একটু করে জানিয়ে দিই। অনিতা মল্লিক মানিকতলা থেকে, আমার নাম শুনতে পেলাম না কো, আসলে কখন পাঠিয়েছেন, অনেকটা দেরি করে পাঠিয়েছেন তাই তো শুনতে পারিনি, বা হয়তো মিস করে গেছি, হয়তো সেটা হতে পারে। সেই সঙ্গে কিন্তু বিষ্ণুপদ, বিষ্ণুপদ, শক্তিপদ, ওরে বাপ রে বাপ কত পদ, এবং একই সঙ্গে হরিপদ, দুর্গাপদ, এই মানে এই ভাইয়েরা মিলে কোথেকে পাঠিয়েছে, খড়ুই পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছে। ভাই আমাদের নামটাও তো বললে না কো। ওকে, সেই সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকজনের নাম অন্যদিন আরপি ডেফিনেটলি বলবে। নমস্কার কলকাতায় যে মেসেজগুলো এসছে সেই মেসেজগুলো আরপি এই মুহূর্তে জানাচ্ছে। ওকে ওকে ওকে, কার মেসেজ, গুড মর্নিং, গুড মর্নিং দাদা, আমি যদি এনার্জি দেবী তৈরি করতাম তাহলে তাকে দান করতাম সৌরশক্তি, ওকে, সোলার পাওয়ার, সোলার পাওয়ার দান করতাম, কারণ সূর্যের শক্তি হচ্ছে জাস্ট অফুরন্ত, ফুরবে না, পরিষ্কার এবং ভবিষ্যতের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এমনটা লিখে পাঠিয়েছে আমাদের বন্ধুকে রজত বিশ্বাস বানপুর নদীয়া থেকে। আরে ভাই তোমারই তো দিন বানপুর, ওকে,
4: বান মারবে
3: তাতে কিন্তু শত্রুপক্ষ একবারে কাত হয়ে যাবে। হাই রজত, থ্যাংক ইউ। এনার্জি দেবীকে অবশ্যই কিন্তু আমি ওয়াইফ ফ্রিতে সার্ভিস দেব, মানে ওয়াইফাইতে নাকি ওয়াইফ,
4: কি জানি ভাই কি লিখতে কি লিখেছে, ওহো ওয়াইফাই লিখতে গিয়ে হয়তো বা ওয়াইফ লিখেছে, মাগো মাগো মা।
3: এআই কি এখন কি অনেকে আবার বিয়ে টিয়ে করতে চাও, এআই কি অনেকে লিখে হাই ডার্লিং আমি তোমার ইয়ে পড়ে গেছি, এআই তখন শোনুন আমি কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা, আমার কিন্তু রক্ত মাংসের শরীর নয়, প্লিজ এসব কথা বললে আপনি নিজেই দুঃখ পাবেন, এমনটা কিন্তু হতে পারে অর্জুনের সঙ্গে। অতএব অর্জুন কি লিখেছে, অর্জুন এই মুহূর্তে রয়েছে তামিলনাড়ুতে, এনার্জি দেবীকে অবশ্যই আমি কিন্তু, আচ্ছা ওয়াইফ ফ্রিতে না, ওয়াইফাই ফ্রিতে সার্ভিস দেবো, রিচার্জ করে দেবো, যাতে সব রকম পরিস্থিতিতে নেটওয়ার্ক কানেকশন একেবারে ফুল দমে থাকে। আপনি পাঠিয়ে দিন মেসেজ 9903653992 আপনি যদি এনার্জি দেবী তৈরি করতেন, মা দুর্গার মতো একটা শক্তির আধারকে তৈরি করতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কোন ফুয়েল, কোন এনার্জি আপনি দান করতেন, লিখে পাঠান 9903653992। আর এমনটা বলতে বলতে একজনের রিকোয়েস্ট রয়েছে, না না না সেই রিকোয়েস্ট সংটা পরে শোনাবে আর কি, বরং এই মুহূর্তে রব্বারু রব্বারু রং দে বাসন্তী সেই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107-এ। আর এই গান শুনতে শুনতে আমরা চলে যাব নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত EFTA প্রগতি সম্মেলন 2026 ভাষণ দেবেন। ভারত EFTA বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী, শিল্প নেতৃত্ব এবং ভারত ও EFTA ভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিখটেনস্টাইনের মতো দেশগুলি এই সম্মেলনে যোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের আগে গতকাল সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। CBI পাঞ্জাবের মুখ্যমন্ত্রী OSD রাজীব ঘুমান ও তার সহকারীদের বিরুদ্ধে FIR দায়ের করেছে। এদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে IAS IFS অফিসার সহ বিভিন্ন আধিকারিকদের পোস্টিং পরিবর্তন ও অন্যান্য দুর্নীতি তদন্ত চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বর্তমানে 3 দিনের হিমাচল প্রদেশ সফর করছেন। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি আজ রোহটাংয়ের অটল টানেল পরিদর্শন করবেন। টানেলটির উত্তর ও দক্ষিণ উভয় প্রবেশপথ পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি সীমান্ত সড়ক ব্যবস্থা BRO আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবেন। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেনের নেটোতে যোগদান সংক্রান্ত আলোচনা বর্তমানে হচ্ছে না। তিনি জোর দিয়ে বলেন, সামরিক জোট সম্প্রসারণের চেয়ে চলতি সংঘাতের অবসান ঘটানোই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। ফ্রান্সে শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধির দাবিতে হাইস্কুল শিক্ষার্থীদের আন্দোলন সমর্থনে 2.5 লক্ষেরও বেশি মানুষ দেশব্যাপী বিক্ষোভে প্যারিস সহ সেদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গতকাল দেশজুড়ে 2 লক্ষেরও বেশি মানুষ এই বিক্ষোভে অংশ নেন। লখনউয়ের একানা স্টেডিয়ামে গতরাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের করা 171 রানের জবাবে ভারত 14 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শহরের ইতি কথা,
3: ইতিউতি না থাকি বরং ইতি কথায় কানটা দিন 107 FM রেইনবোতে। আর আরপির ইতি কথা মানেই কিন্তু একবারে টাটকা তাজা, শুনতে মজা, কিন্তু এই মজাটা একেবারে মাজা ভেঙে দেওয়ার মতো। কেন বলুন তো, কেন বলুন তো, আসলে মহালয়ার মেগা অনুষ্ঠানের প্রস্তুতির জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।
4: কিন্তু কী সিদ্ধান্ত, আরে সেটা তো খুলে বলো।
3: মঙ্গল রাত থেকে পুরোপুরি বন্ধ রেড রোডে যাতায়াত। কবে খুলবে, বিকল্প রাস্তা কি আপনার জানা রয়েছে? জানা নেই তো। গতকাল রাত্রি থেকে কিন্তু একেবারে রেড রোড জ্যাম। দুর্গাপুজোর আগে মহালয়ার মেগা অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি, সেই কারণে গতকাল রাত থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড। আগামী 11 অক্টোবর ভোর পর্যন্ত রেড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। হ্যাঁ, গতকাল রাত 10টার পর থেকে কিন্তু এই নির্দেশ কার্যকর করা হয়েছে। লালবাজার জানিয়েছে দুদিকেই যান চলাচল বন্ধ থাকবে রেড রোডে। মেগা অনুষ্ঠান উপলক্ষে রেড রোডে মঞ্চ, সাজসজ্জা এবং অন্যান্য পরিকাঠামো তৈরির পাশাপাশি সরঞ্জাম নিয়ে যাতায়াত, অনুষ্ঠান পরিচালনা এবং অনুষ্ঠান শেষে পরিকাঠামো খুলে ফেলার কাজ হবে। এই কাজ চলাকালীন রাস্তা খোলা থাকলে যানজটে পড়তে হতে পারে, ঘটতে পারে দুর্ঘটনাও। সেই কারণেই যান চলাচল বন্ধ রাখার ডিসিশন নেওয়া হয়েছে। মহালয়ার দিন রেড রোড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত প্রায় 750 মিটার রাস্তা জুড়ে রোড শো হবে। মূল অনুষ্ঠান হবে ইডেন গার্ডেন্সে। দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কিন্তু এই ডিসিশন নেওয়া হয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিকল্প রাস্তাও নির্দিষ্ট করেছে কলকাতা পুলিশ। খিদিরপুর রোড দিয়ে উত্তরমুখী যানবাহনকে ডাফরিন রোড এবং আউটরাম রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে রেড রোড অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে দক্ষিণমুখী যানগুলিকে পুলিশ ময়দান রোড এবং ডাফরিন রোড হয়ে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তাগুলিতেও প্রয়োজন মতো যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আজ আমরা জেনে নেব সে কথায়, কিন্তু এই মুহূর্তে শহরের ইতি কথায়, তাহলে ইতি টানছে আর কি।
2: শহরের ইতি কথা,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ 9903658992 যেগুলো এসেছে একবার টুইটি বই বই চুঁয়ে চুঁয়ে করে। এই মুহূর্তে কার মেসেজ? সৌভিক মেসেজ পাঠিয়েছে কসবা হালতু থেকে। কি লিখেছে? সুপ্রভাত দাদা, আজ রত্ন গর্ভায় রেখা এবং তার মায়ের কথা শুনলাম, বেশ লাগলো। রত্ন গর্ভা শুনতে শুনতে মেসির শেষ ম্যাচ দেখছিলাম, চোখে জল এলো আজ। তিনি বললেন সবচেয়ে সুন্দর বার্তাটি, বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় একটা দল নয়, একতাবদ্ধ একটি দল বা হৃদয় দরকার। আর এই কথা শুনলে সত্যি সত্যি আমরা আবেগ তাড়িত হব, ইমোশনাল হয়ে পড়ব, এটা তো স্বাভাবিক কথা। সবই একটা কাজ করে যায়, মেসির বার্থডে ওই সময় কিন্তু মেসির মাকে নিয়েও আমরা অবশ্যই রত্নগর্ভায় আসতে পারি, আরপি আসতে পারে, তোমরা যদি চাও আরপি কিন্তু আসতে পারে। কারণ মেসিকে গড়ে তোলার পেছনে তার মায়ের অবদান কোনো অংশে কম নয় এবং জীবনের নানা ওঠাপড়া রয়েছে। আরপি সেদিন সামান্য কিছু হলেও চর্চা করেছে, আরও একটু বেশি করে ঘেঁটে ঘুঁটে অনেক অনেক তথ্য কিন্তু হাজির করতে পারবে বলে আশা রাখে আরপি। তোমরা চাইলে কিন্তু মেসির মাকে নিয়েও অনুষ্ঠান করতে পারে। ওকে, আর কি বলেছে? টপিকের বিষয়ে বলেছে, আমি গণেশ ঠাকুরকে ছাতু খাইয়ে,
3: ও হো হো, ফাটাফাটি, আরে লেবুর রসটুকু দিয়ে গো,
2: হেব্বি জয় যাবে। আর তার সঙ্গে আচ্ছা পুদিনা পাতা দিলে কি বেশি আরও দৌড়াবে গণেশ ঠাকুর,
3: ভুঁড়িটা কি কমে যাবে?
2: কি জানি বাপু, ছাতু খাইয়ে দৌড়ো দৌড়ি এনার্জি দিতাম এবং সরস্বতী ঠাকুরকে AI এনার্জি দিতাম এই আধুনিক যুগে। ওয়াও, ফ্যান্টাস্টিক আইডিয়া। সৌভিক এমনটা কিন্তু পাঠিয়েছে, কো থেকে, কসবা হালতু থেকে, না একটাও ফালতু কথা লেখে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই মুহূর্তে কার মেসেজ আছে? ওকে, সর্ভিসের মেসেজ রয়েছে। কি? বাদাম চকলেট। ওকে, বাদাম চকলেট খাইয়ে আরও এনার্জি দিতাম, কাকে? মা দুর্গাকে। সর্ভিসটা এমনটি দেখে পাচ্ছে সাঁকরাইল হাওড়া থেকে এবং গান মেলান দিতে রিকোয়েস্ট পাঠিয়েছে। কোন গানটা? ধূমকেতু মুভির সেই গান, গানে গানে গানটা প্লিজ শুনিয়ে দিও অর্পিদা। ওকে, থ্যাংক ইউ, শুনিয়ে দেবে, ডেফিনেটলি শুনিয়ে দেবে আরপি। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? সনদ ঘোষ খালুর বাগরান হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত, ভোরাই থেকে এখনও পর্যন্ত শুনছি, নমস্কার কলকাতা। বর্তমানে ভয় এবং একটা আশঙ্কা সর্বদা যেন ঘিরে রেখেছে আমাদের, সেই ভয় দূর করার শক্তি দিতাম আর পাশাপাশি দূর দূর ভাল লাগে না শুনতে হয় এখন এই কথাগুলো, তার জন্য যদি কোনো এনার্জি ড্রিঙ্ক থাকতো সেটাও কিন্তু আমি প্রয়োগ করে দেখতাম, এনার্জি দেবীকে আমি সেটা দিতাম, এমনটাই ইচ্ছে প্রকাশ করেছে আমাদের বন্ধু সনদ, যে লিখেছে খালুর বাগনান হাওড়া থেকে। ওয়াও ওয়াও ওয়াও। আর এই মুহূর্তে কারোর একটা আমপাতা জামপাতা এই গানের রিকোয়েস্ট ছিল। কিন্তু কার গান, কার গান? ওকে, কার গানের রিকোয়েস্ট ছিল? আহা হা, আরপি সেটাই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। আমাদের বন্ধু কে আবার? সোমনাথ রিকোয়েস্ট পাঠিয়েছিল কোথেকে? দমদম ক্যান্টনমেন্ট থেকে, আমপাতা জামপাতা এই গানটা শোনার জন্য।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: চোখে জল, চোখে জল, নাকে জল, না না অন্য কোথাও জলের কথা কিন্তু ভাববেন না, কিন্তু চোখে জল কিসের জন্য? ওরে বাপরে বাপ, পেঁয়াজের জন্য না, পেঁয়াজ কাটতে গিয়ে নয়, পেঁয়াজ কিনতে গিয়ে চোখে জল। ঘটিদার ঘটিদার বইয়ের এত দাম, এত দাম, এত দাম, খেয়ে আর কি কাম। নাম নিও না, নাম নিও না, ধাম যখন নেই তখন ধাম দেখে আর কি। কিন্তু ধাম দেখার দরকার আছে, কারণ এই মুহূর্তে কিন্তু জাস্ট 50% বিক্রি হচ্ছে, মানে বাজারে মার্কেটে যে দামে আপনি আমি কিনছি
4: 70 টাকা, চক্ষু ছানা বাড়া হয়ে যাওয়ার অবস্থা।
3: সেখানে কিন্তু পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল, যেখানে গৃহস্থের সাধারণ মানুষকে সুরাহা দিতে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে রাজ্যের কৃষিজ বিপণন দপ্তর। নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার 9 জায়গায় সস্তায় পেঁয়াজ বিক্রি শুরু করা হয়েছে। আগামী 15 অক্টোবর পর্যন্ত বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ এনে তা বিক্রি করা হচ্ছে রাজ্যের বিভিন্ন শহরে, সেই অনুযায়ী কিন্তু ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
4: একটুখানি কানটা খুলে রাখুন দাদা, ওখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে গো,
3: যান অনেক সস্তায় পাবেন। সম্প্রতি বাজারে পেঁয়াজের দাম অনেকটা বেড়ে গিয়েছে। আমরা জানি খুচরো বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম 60 থেকে 70 টাকা।
4: রান্নার কাজে পেঁয়াজ না হলে দুস কেমন কেমন লাগে, পেঁয়াজ নেই
3: কতজন আমরা বলে থাকি, এত চড়া দাম। আর সেই কারণে কিন্তু নাসিক থেকে নাফেডের মাধ্যমে পেঁয়াজ কিনেছে রাজ্যের কৃষিজ বিপণন দপ্তর, আর তারপর তা নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে বিভিন্ন জনবহুল জায়গায় শিবির করে মাত্র 35 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। এছাড়া সুফল বাংলা স্টলেও কিন্তু ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
4: ও মা, এই খবরটা শেষে দিতে পারতাম তো, কারণ এখনই তো আপনি আবার পেঁয়াজ কিনতে ছুটতে পারেন।
3: ওকে ওকে, আর ওদিকে তো বাড়ি প্রিয়া।
4: ও
3: আচ্ছা, সেখানে কি মানে দেবদাস গিয়ে পেঁয়াজ খাবেন, নাকি শুধুমাত্র এটা ওটা সেটা খাবেন?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতায় রয়েছে আরপি। আর এবার কিন্তু কোন কথা, হ্যাঁ কোন কথা রয়েছে আপনার জন্য, ফাটাফাটি জাস্ট ফাটাফাটি শুনতে লাগবে আপনার কাছে। হ্যাঁ, মহালয়ায় কিন্তু একটা মহাকাণ্ড ঘটতে চলেছে, কি বলুন তো, 3000 ড্রোনে মায়ের আগমন, ব্যাপারটা কি অভিনব স্টাইলে কিন্তু বিজয়া সম্মিলনীয়। নতুন সরকারের আমলে এবারে দুর্গাপুজো বঙ্গবাসীকে একেবারে জাস্ট চমকে দেবে বস, চমকে দেবে, এমনটাই মনে করছেন কর্তা ব্যক্তিরা। ব্যাপারটা কি হবে না, মহালয়ার সন্ধ্যায় 3000 ড্রোনে মায়ের আগমন হবে, ইডেনে হবে চোখ ধাঁধানো অনুষ্ঠান, ড্রোনের আলোয় ফুটে উঠবে দুর্গাপুজোর নানা অনুষঙ্গ, হবে সাংস্কৃতিক নানা নানা কাজও, নানা কার্যক্রমও থাকবে। বিশেষ কাজ পড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী হয়তো আসতে পারবেন না, কিন্তু হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্যই এই দিনের অনুষ্ঠানে থাকতে পারছেন না বলে জানা গিয়েছে। কিন্তু নতুন সরকারের আমলে এবার দুর্গাপুজো বঙ্গবাসীকে জাস্ট চমকে দেবে, এবার কার্নিভাল হচ্ছে না, তবে বিজয়া সম্মেলনী হবে অভিনবভাবে। এ বিষয়ে যেটুকু জানা গেছে যে 26 তারিখে পুজো কমিটিগুলোকে নিয়ে একটা মিলন মেলাতে বিজয়া সম্মেলনী হচ্ছে, সেটা একটু কিন্তু অভিনব স্টাইলে হওয়ার কথা। প্রত্যেক বছর মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে গঙ্গার ঘাটগুলোতে ভিড় করেন হাজার হাজার মানুষ। সেই সময় গঙ্গা পাড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের কণ্ঠে চণ্ডীপাঠ বাজানোর পরিকল্পনা করেছে রাজ্য। আর এই বিশেষ আয়োজনের জন্য প্রাথমিকভাবে কলকাতা বেশ বড় বড় বেশ কয়েকটা ঐতিহ্যবাহী ঘাটকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। যেটুকু খবর সেটা হচ্ছে যে মহালয়ার ভোরে কলকাতার বাবুঘাট, আহিরিটোলা, জাজেস ঘাট, নিমতলা ঘাট এবং বাজি কদমতলা ঘাটে কিন্তু মাইকে মহিষাসুরমর্দিনী বাজানোর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি এই ঘাটগুলিতে বড় আকৃতির রেডিওর প্রতিকৃতিও গড়ে তোলা হবে, এটাই কিন্তু আমাদের কাছে অন্যতম বড় প্রাপ্তি।
4: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা। আসি স্পেশাল ডে 7th অক্টোবর। হ্যাঁ, এই 7th অক্টোবর মানে কিন্তু বিশ্ব মান দিবসের বিশেষ অনুষ্ঠান, মানক মহোৎসব। ব্যাপারটা কি সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আর পি ফিরে আসবে আপনার কারে 107 এ। কিন্তু তার আগে কিশোরী, আয় কিশোরী, তোমার জন্য কি যে করি।

0: ও কিশোরদা, কিশোরের দিকে একটু তাকিও গো।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরো নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে আর ফিরে রয়েছে নমস্কার কলকাতায়। আর আজ কিন্তু স্পেশাল ডে, হ্যাঁ, 7th অক্টোবর। এই বিশেষ দিনে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব মান দিবসের বিশেষ অনুষ্ঠান মানক মহোৎসব। মানক মহোৎসব ভারতীয় মানক ব্যুরো, বা ইংরেজিতে বললে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ইস্টার্ন রিজিওনাল অফিস কলকাতার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান। এবারের ভাবনা কি বলুন তো, শেয়ার্ড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড, শেয়ার্ড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড। এবারের মূল বিষয় SDG 7, সবার জন্য সাশ্রয়ী এবং পরিচ্ছন্ন শক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প বাণিজ্য ও উদ্যোগ, পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন ও অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী শ্রী তাপস রায়। অনুষ্ঠানে থাকবে উদ্বোধনী পর্ব, বিশেষ আলোচনা, প্রযুক্তিগত অধিবেশন এবং একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজই কিন্তু রয়েছে, আজ এই স্পেশাল ডে, এই 7th অক্টোবরে কিন্তু মানক মহোৎসব। 7th অক্টোবর আজ সকাল 11টা থেকে কিন্তু এই অনুষ্ঠান শুরু হবে। কিন্তু কোথায় হবে, আপনি যেতে চাইছেন, ডেফিনেটলি যেতে পারেন। কোথায় যাবেন, ইকো ট্যুরিজম পার্কে, হ্যাঁ, ইকো পার্কে আপনি যেতে পারেন, নিউ টাউনের ইকো ট্যুরিজম পার্কে কথা বলছে আর কি, সেখানে যান আর এই অনুষ্ঠানে এনজয় করুন। আসুন, মান উন্নয়ন এবং পরিচ্ছন্ন শক্তির এক সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে আমরা একসঙ্গে এগিয়ে যাই, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে। আসুন আমরা এই মানক মহোৎসবকে একেবারে ষোলো কলায় পূর্ণ করে তুলি। আর এমনটা বলতে বলতে আমাদের বন্ধুদের রিকোয়েস্ট গান কি ছিল, কানে কানে কানে কানে 107 শুনিয়ে দিচ্ছে আর কি, অবশ্যই কানে কানে। রূপা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ আবারও ফিরে যাওয়া 9903653992 রাইট ওকে এই মুহূর্তে এনার্জি দেবীকে আপনারা কে কি দিচ্ছেন, আরপি তো শুনতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে। আ লট অফ থ্যাংকস টু ইউ আরপি, হ্যাভ আ গ্রেট ডে। কে লিখেছেন? সুভাষ লিখেছেন এমনটাই।
4: কেন ধন্যবাদ দিলে, কেন থ্যাংকস বললেন, সেটা বললেন না,
3: কি আর করা যাবে। গান মেলেন দিতে কে কে আসলে মাটি, আচ্ছা মা আসলে মাটির মতো। শ্রীয়তা বন্দ্যোপাধ্যায় এই গানটা শুনতে চেয়েছে আমাদের বন্ধু লালমোহন মাঝি। ওকে, এই গানটা আরপি আকছার শুনিয়ে থাকে ভোরাইতে রত্নগর্ভা অনুষ্ঠানে।
4: ঠিক আছে, কি আর করে,
3: শুনিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু অন্যদিন, আজ নয়। নিবেদিতা কি লিখেছে? হায় আরপিদা, আমি তো মা দুর্গার হাতে শান্তির প্রতীক পদ্ম শঙ্খ দেব। এই পদ্ম শঙ্খ তো থাকেই, বস তুমি আর এক্সট্রা কি দেবে? তুমি এক্সট্রা কিছু বলো, চারদিকে যা চলছে মাকে বলবো তুমি শান্তির বার্তা দাও, সব জায়গাতে মারামারি হিংসা বন্ধ করো। মা পানীয় হিসেবে শুদ্ধ ডাবের জল দেব, মাকে পানীয় হিসেবে শুদ্ধ ডাবের জল দেব, অস্ত্র ফেলে দেবার পরামর্শ দাও। ওকে ওকে, কিন্তু অস্ত্র ফেলার পরামর্শ দিতে যাওয়ার আগে মাকে নিজেই কিন্তু হাতে অস্ত্র তুলে নিতে হবে। আসলে যে যে ভাষায় ভাষা বোঝে

তাকে কিন্তু সেই ভাষায় উত্তর না দিলে সে কোনোভাবে কিন্তু শুনবে না। আমি সৌম্যদি বিশ্বাস কোচবিহার থেকে, একটু ওকে একটু চাঁদ তারে গানটা শোনালে ভালো হতো। হ্যাঁ, বয়সটা জাস্ট 23, ওকে 23, তাও রেডিও শুনি। কেন 23 হলে কি রেডিও শুনতে নেই? প্রচুর জেন এক্স জেন ওয়াই, শুধুমাত্র নয় জেন এক্স জেন জি, তারা কিন্তু রেডিও শোনে, এফএম শোনে, মেসেজ পাঠায় বস। আসলে ছোটবেলার স্মৃতি, দাদু শুনতো, তার সঙ্গে অনেক গল্প করতো। ওকে ওকে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌম্যদীপ। 23 তুমি মানে রেডিও শুনছো বলে কিন্তু অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। ওকে, চেষ্টা করবে আরপি তোমার এই পছন্দের গানটা শুনিয়ে দিতে। আমি ভারতীয় ফুটবল খেলোয়াড়দের এমন এনার্জি দিতাম যেন আগামী বিশ্বকাপ আমাদের দেশে আসে। প্রশান্ত জানা বিশপুর থেকে, ওরে বাপ রে বাপ, সেই প্রশান্ত কোথায় তুমি হারিয়ে গিয়েছিলে ভাই, তোমার হাতের সেই লেখা সেই পোস্ট কার্ড আসতো, কি সুন্দর করে নীল কালিতে তুমি লিখতে, এখনো দেখো বুকের মধ্যে পুরো ছাপ্পা ছাপ্পা ছাপ্পা চম্মক ছিল, এমনটা হয়ে আছে প্রশান্ত, আমি তোমার হাতের লেখা ভুলিনি বস, দারুণ ছিল হাতের লেখা। ওকে, বিশপুর থেকে কিন্তু না, বিশ নয়, কুড়ি কুড়ি কুড়ি কুড়ি বার অন্তত এই প্রশান্তের নাম আমি বলতেই পারি, ভাবতেই পারি। আপনি পাঠিয়ে দিন মেসেজ 9903653992 তে। আর এই মুহূর্তে ওড়ি ওড়ি ওড়ি আদান সাবি আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। কে কে কে কে কে কাকে পেয়েছি আমরা? নেতৃত্ব দিয়েছেন অপারেশন সফেদ সাগরে, দেশের নতুন বায়ুসেনা প্রধান কে হয়েছেন? এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। দেশের 29তম বায়ুসেনা প্রধান হচ্ছেন এই এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। আমরা বাংলাতে বলি কিন্তু হিন্দিতে বলবে দীক্ষিত। ওকে, ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হচ্ছেন তিনি। বর্তমানে তিনি সহকারী বায়ুসেনা প্রধানের দায়িত্বে রয়েছেন, আগামী 31 অক্টোবর অবসর নেবেন বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং। আর তার আগে কিন্তু বেছে নেওয়া হয়েছে তাঁর উত্তরসূরিকে। দেশের 29তম বায়ুসেনা প্রধান 1986 সালের ডিসেম্বরে তিনি ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী এই আশুতোষ দীক্ষিত। একজন টেস্ট পাইলট এবং ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে 3,500 ঘন্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা তার রয়েছে। অর্থাৎ এই এয়ার মার্শাল দীক্ষিতের রয়েছে, তিনি মিরাজ 2000 স্কোয়াড্রন পশ্চিমাঞ্চলের একটি ফাইটার বেস এবং একটি শীর্ষস্থানীয় ফাইটার প্রশিক্ষণ ঘাঁটির নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন। আর এমন যোগ্য ব্যক্তিকে আমরা পেয়েছি, এই এয়ার মার্শালকে আমরা পেয়েছি, অর্থাৎ আশুতোষ দীক্ষিতকে আমরা পেয়েছি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফে, চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এবং সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফের মতো গুরুত্বপূর্ণ পরিচালন এবং কৌশলগত পদেও কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অপারেশন সফেদ সাগর এবং অপারেশন রক্সাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর এই এয়ার মার্শাল কিন্তু এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন আমাদের দেশের, আমাদের দেশ আরও এগিয়ে যাবে, আমাদের দেশের এই যে সেনাবাহিনী তাদেরকে শত্রুপক্ষ চোখে চোখ রাখবে ঠিকই কিন্তু ভয় পেতে বাধ্য হবে, এমনটি আমাদের তরফ থেকে প্রত্যাশা আশুতোষ বাবুর কাছ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এই এত একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনাকে পাওয়ার জন্য। আর ওদিকে ওদিকে তর্কের গানে কে রয়েছেন? লোপামুদ্রা এবং সঙ্গে কে একটু শুনেই দেখুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি পশুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবা ও জনসেবার আজ ২৫ বছর পূর্তি। ২০০১-এ ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে ২০১৪-এর ২৬ মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন। আজ সকালে নতুন দিল্লির সরোজিনী নগরে শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার ২০২৫ সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট ৩৭৫ ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জল সুরক্ষা, গ্রামীণ এলাকার মৌলিক পরিকাঠামো, জীবিকা ভিত্তিক পরিকাঠামো এবং আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির জন্য বিশেষ কাজ। কৃষি যন্ত্র কেনার জন্য আগামী এক মাস সরকারি ভর্তুকির আবেদন করতে পারবেন রাজ্যের কৃষকরা। ৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্বাচিত উপভোক্তাদের স্বচ্ছতার সঙ্গে কম্পিউটার ভিত্তিক লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে। এই প্রকল্পে বড় কৃষিযন্ত্র কেনায় ৫০% এবং সৌরচালিত পাম্পসেটের ক্ষেত্রে ৬০% পর্যন্ত সর্বোচ্চ ৩ লক্ষ টাকা ভর্তুকি মিলবে। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এই সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়োগ সংক্রান্ত কমিটি। এর আগে চলতি বছরের এপ্রিলেও সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছিল। এর ফলে আগামী বছরের এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্য পুলিশের শীর্ষ পদে বহাল থাকছেন সিদ্ধিনাথ গুপ্তা। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষা কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ও উরুগুয়ের কাছে ১-৬ গোলে পরাজিত হয়েছে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারা দিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: FM রেইনবোতে। তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
3: যেমন ধরে যাক বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, সেই মুভির গান এই মুহূর্তে আপনার কানে।

0: কাকু কাকু কাকু কাকু কাকু কাকু সাজের বেলাতে কি করছে ওরা?
1: না এই মুহূর্তে কিন্তু ডাক্তার কাকু সেই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ।
2: FM রেনবোতে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: ফুলের দোকান

0: নয় আমি আর কখনো,
1: ভুল হবে না সত্যি বলছি।
2: এরপর যদি গানটা গেতে, কথা রাখার কথা ছিল তোমারই আমার তো নয়,
3: কি হবে কি জানি, কি জানি বাবু কি জানি, কিন্তু না তিন একে তিন গানের হ্যাটট্রিকে এই মুহূর্তে তিন তিনটে গান, সেই কথা আর ফির রাখছি রাখছে।
4: FM রেনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাটট্রিক, গানের হ্যাটট্রিক।
3: এই আরপি যেটা গাইলো না,
2: এই মানে বিশ্বর কলেজে গাইলো না,
3: নেভার মাইন্ড, নেভার মাইন্ড, এই মুহূর্তে কিন্তু নেভার মাইন্ড সেই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ রূপমের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গানটার নাম কি ছিল জানেন? ভায়োলেট বাড়ি। হ্যাঁ, রূপম যে গানটা করলেন একটু আগে, নেভার মাইন্ড মুভির গান, আর সেই গানটার নামটাই ছিল হচ্ছে ভায়োলেট বাড়ি। ভায়োলেশন না না না, করবে না। কিন্তু আমি যদি এতে না পড়ি তাহলে কিন্তু সত্যি সত্যি কিন্তু রুলস ব্রেক করবো, ভায়োলেট করবে আর পি। ব্যাপারটা কি না, এই মুহূর্তে কিন্তু রয়েছে একেবারে একেবারে টাটকা খবর, ওয়েদার রিপোর্ট, কোথায় কোথায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে 2-3 ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথায় কোথায় বইতে পারে সেটাই তো হচ্ছে কথা। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন অংশে কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং একই সঙ্গে কিন্তু বলা হয়েছে কি, কোথায় কোথায় পুরুলিয়া জেলাতেও কিন্তু 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার মানে পুরুলিয়া আর দক্ষিণ দিনাজপুর যেন একসঙ্গে মিশে গেছে, দুটো জায়গাতেই আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই ছিল বিশেষ ঘোষণা। আবার কিন্তু গানে

কানে কানে কানে বনো সে বেড়ে কিন্তু তার আগে মনে করিয়ে দিচ্ছে আর ভি, আজ কোন টপিক দিয়ে আপনি টুই টুই পড়ে চুই চুই করে মেসেজ পাঠাবেন কতবার বলেছি, আরও একবার বলছি, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো দেবীকে তৈরি করেন, কোনো দেবতাকে তৈরি করেন, সেখানে আপনি কোন কোন এনার্জি আপনি ঢেলে দেবেন, কারণ আজ হচ্ছে মানাক মহোৎসবে ইকো ট্যুরিজম পার্কে আজ কিন্তু সকাল 11টা থেকে সেই মানাক মহোৎসবের সূচনা। সে কথার সুতো ধরে আরপি আজকে রেখেছে সেই কথা, যে কথা আপনাকে জানিয়ে দেবে, আপনাকে মনে করিয়ে দেবে দেবী দুর্গাকে তৈরি করার জন্য বিভিন্ন দেবতারা তারা যেভাবে এনার্জি দিয়েছিলেন, কেউ গদা দিয়েছিলেন, শঙ্খ দিয়েছিলেন, পদ্ম দিয়েছিলেন, সুদর্শন চক্র দিয়েছিলেন, আপনি যদি এনার্জি দেন, এনার্জি দেবীকে যদি তৈরি করেন, তাহলে আপনি কী দেবেন? সোলার এনার্জি নাকি এনার্জি ড্রিঙ্ক নাকি এই একেবারে পনির মশলা খাইয়ে না জিঙ্কা চিকা জিঙ্কা চিকা জিঙ্কা চিকা উরে বাপ রে বাপ সেটাই করে তুলবেন, রাইট? পাঠিয়ে দিন 9903655992 তে টুডে বই বই চুই চুই করে আসুক সব মেসেজ। আর এদিকে এদিকে কমলিয়া কোথায় রে ভাই, এই শরৎকালে দেশি দূরে যাস না হৃদয়ের থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তুমি আছো এত কাছে তাই
3: কুমার শানুর এই গানটির অনুরোধ করলাম বাউরিয়া বোল খালি জাগৃহী শান্তনু এবং মমতা মমতা মেরি জান।
2: শান্তনু বলে থাকে কি
3: বলা মুশকিল। ওকে, কৃষ্ণেন্দুর মেসেজ লিখেছে, নমস্কার দাদা, শিশির ভেজা সুপ্রভাত। আজকে রত্নগর্ভা ছন্দে ছন্দে কথায় ও গানে অনুষ্ঠানে বেশ ভালো হয়েছে। এবার বিষয় বলি, যদি সম্ভব হতো দেবী মা দশভুজের হাতে তুলে দিতাম। বিশ্ব ব্রহ্মাণ্ড এবং মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখা একমাত্র শক্তি অক্সিজেনের উৎস চারা গাছ। আর মায়ের চাঁদ মালায় বিভিন্ন সচেতনতার বার্তা দিয়ে সাজিয়ে তুলতাম। কৃষ্ণেন্দু এতটাই এমনটাই করে আশা প্রকাশ করেছে। আরে ভাই, তোমার এই চিন্তা, তোমার এই ভাবনা ছড়িয়ে পড়ুক একেবারে পাড়ায় পাড়ায় দুর্গোৎসবের মণ্ডপে। এই মুহূর্তে খাস মেসেজ, গুড মর্নিং, নমস্কার কলকাতা, প্রোগ্রাম শুনছি, গান আর সববার মেসেজগুলো, ওহো শুনছি বালুরঘাট থেকে। ভাই কে তুমি, কে তুমি? নন্দিনী? না না না, তরুল নাকি তারুল? TARUL,
2: ডিপিতে লেখা।
3: সেই সঙ্গে ডিপিতে কি রয়েছে গো? সেই সঙ্গে ডিপিতে কিন্তু হর হর মহাদেব তার ছবি। তারুল নাকি তরুল নাকি তরুণ, কে জানে বাপু?
2: নিজের নামটুকু না লিখলে তো এরকম শুনতে হয়, উল্টো পাল্টা নাম
3: কি আর করে যাবে। গোপাল কালিকাপুর কলকাতা থেকে লিখেছে, আনন্দ গোপাল ঘোষ।
2: শুধু গোপাল নয়,
3: আনন্দ রয়েছে,
2: বিষাদ নয় কো। সেই বিষাদের ব্যাপারটা বিন্দুমাত্র ঘোষণা করছে না আমাদের বন্ধু আনন্দ গোপাল।
3: নমস্কার, শুভ সকাল, আমার না মন্নদীর গানটা শুনতে ইচ্ছে করছে। ওকে ওকে ওকে ওকে ওকে ওকে, নামটুকু তো পড়লাম, কি আর করা যাবে। সুপ্রভাত আরপিতা, সুপ্রভাত আরপিতার উপস্থাপনে নমস্কার কলকাতা চমকের পর চমক থাকে। সব কিছু মিলেমিশে বিনোদনের বিচরণ ভূমি। বিষয় বলি, মা দুর্গার ত্রিশূলে আহত তৃষ্ণার্ত অসুরের এনার্জি জোগাতে পানীয় জল মহিষাসুরকে দেব, কারণ আঘাতপ্রাপ্ত অসুরকে মানবিক সহযোগিতা করা, মানবিক সহযোগিতা করা যুদ্ধনীতির মধ্যে পড়ে। মাধাই
2: এতটা মানবিক হয়ে উঠেছে, শুধু মানবিক হয়ে আরিফকে যদি কয়েক লাখ টাকা দিত তাহলে কিছু কিছু কিছু কিছু কিছু কি কি কি
3: কি আবার
2: পুজো জামা কাপড় কিনতাম, প্রতি ঘন্টা একটা করে জামা কাপড় চেঞ্জ করতাম, এর রেকর্ড করতাম। পুজোয় আরপি এতগুলো পোশাক পরে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, গিনেস বুকে আমার নাম উঠতো, এটাই আবেদন ছিল আর কি।
3: ওকে, সুপ্রভাত দাদা, মেসির মায়ের কথা জানবে শুনে ভালো লাগলো। চিত্তব্রত এমনটাই চিত্তের কথা, হৃদয়ের কথা, মনের কথা লিখে পাঠিয়েছে। কোথেকে? জয়রামপুর হাওড়া থেকে।
2: না হয় তোমরা যদি চাও তবে কিন্তু এই হাম গরিব আদমি আছে,
3: আমি কিন্তু মেসির মায়ের কথা এদিক ওদিক থেকে না যা হয় কালেক্ট করে তোমাদের শোনাতে পারি, কারণ মেসি বিদায় নিয়েছে। আর মেসির মতো খেলোয়াড় সত্যি আমাদের এই পৃথিবীতে কজন আসেন, এরা তো কিংবদন্তি। এদের কথা, এদের জীবনের কথা, এদের বেড়ে ওঠার কথা, এদের মায়েদের একটু একটু করে ইন্ধন জোগানোর কথা, সেটাই তো রত্নগর্ভা, সেটাই তো মনে করিয়ে দেয়, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে রত্নগর্ভা। প্রতি বুধবার যে প্রোগ্রাম আমরা করে থাকি এই FM রেইনবোতে ভোরাইতে। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? শাওন বারাসাত থেকে লিখেছে, আমি দেবতা হলে নতুন দেবীকে মাইন্ড কন্ট্রোল,
2: উড়ে বাস ফাটাফাটি মাইন্ড কন্ট্রোল মেডিটেশন শেখাবে আমাদের বন্ধু সাবন মজাদে না তু।
3: না, শাওন চলে গেছে, আর এই গান মনে মনে শুনবো, অরিজিৎকে মনে মনে বলবো, আরে ভাই এই গানটা গাও না। কিন্তু বারাসাত থেকে শাওন কি লিখেছে, মাইন্ড কন্ট্রোল করার ক্ষমতা দিতাম, যাতে সেই ক্ষমতা দিয়ে উনি মানুষের বদ চিন্তাধারাকে কন্ট্রোল করতে পারেন। আর গান বিলান্তিতে আমাকে অনুপম রায়ের গলায় বৃষ্টি থেমে গেলে। ওকে ওকে, বৃষ্টি থেমে গেছে বুঝি, আহা রাইট রাইট রাইট। দীপক কি লিখেছে, গুড মর্নিং আরপি দাদা ভাই, আজ রেখার মাকে নিয়ে রত্নগর্ভা শুনলাম।
2: এই রত্নগর্ভার বললে কেন,
3: ভুল হয়ে গেছে, পুরো মিস্টেক মিস্টেক হয়ে গেছে। খুব ভালো লাগলো আপনার গলায় রাজনগর বাজানো আলাদা মাত্রা পায়, ধন্যবাদ জানে। না রাজনগর বাজানো বুঝলাম না। যাই হোক, মা দুর্গার হাতে সাদা পায়রা ধরিয়ে দিয়ে উড়িয়ে দিতে বলবো আর প্রার্থনা করব যেন পৃথিবীতে হিংসা মারামারি সব দূর হয়, শান্তি ফিরে আসে। দীপক এমনটাই এক্সপেক্ট করেছে। বেলপকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া থেকে আরও বেশ কিছু মেসেজ রয়েছে, সেখানে আসবে আসবে। কিন্তু তার আগে পুজোর গানে অনির্বাণ এবং তার টিম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আরতি বলছি আমাকে বর্পিতা বানিয়ে দিয়েছে, আমি কথা বলবো না, যাতা যাতা।
2: ওকে ওকে, সুপ্রভাত আরতি দাদা ভাই, আজ ভোরবেলায় আমার আমার আইকন লিওনেল মেসির বিদায়ী এক্সপেডিশন ম্যাচ দেখছিলাম, ওকে এক্সিবিশন ম্যাচ দেখছিলাম, ওকে। বহুদিন থেকে কিন্তু আমি মেসি ভক্ত, একটা গোটা দলকে একা একা নিজের কাঁধে ভর করে কিভাবে একটা সংঘবদ্ধ দল হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরা যায় সেটা তিনি করে দেখিয়েছেন। সত্যি ভাবতেই অবাক লাগছে, মেসি জাতীয় দলের হয়ে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না, আজ খুব ইমোশনাল হয়ে পড়েছে। আমার মতো ফুটবল পাগলদের এটাই স্বাভাবিক। টপিকের বিষয়ে বলি, আমি গণেশ দাদাকে বিরাট সাইজের দরবেশ চকোলেট খাইয়ে এনার্জেটিক করে তুলতে চাই। ভালো থেকো, আগাম শারদ শুভেচ্ছা রইল।
3: আরে আগাম কেন, ইনফিউশন আমি সব দিয়ে রাখলাম ভাই।
2: সৌমেন কিন্তু এমনটা লিখেছে যাদবপুর থেকে, ওকে থ্যাংক ইউ। লিওনেল মেসির মাকে নিয়ে আর পি, যদি যদি আমাকে যদি সুযোগ দিয়ে বুধবারে আসার তাহলে ডেফিনেটলি আর পি কিন্তু লিওনেল মেসির মাকে নিয়ে অনুষ্ঠান অবশ্যই করবে। গুড মর্নিং আরপি, মেসির মাকে নিয়ে রত্নগর্ভা অনুষ্ঠান শোনাবেন প্লিজ। আজকে টপিকটা বলি, কে লিখেছে, আমি এনার্জি দেবীকে এমন পাওয়ারফুল চশমা দেব, ওহো চশমা দেব যেটা পরে কিন্তু চন চনকে অসুরদের নিধন করতে পারবেন তিনি। সোমনাথ এমন আইডিয়া কিন্তু শেয়ার করেছে 9003652992 তে দমদম ক্যান্টনমেন্ট থেকে। ওকে থ্যাংক ইউ। শুভ সকাল, ও না অন্য মানে গোল্ডের মেসেজ এখানে ঢুকে পড়ছে। আর পি কী করবে, আর পি কোন শক্তি দিয়ে আটকাবে, ওয়াও খুঁজে পাচ্ছে না। এদিকে তো মেসেজ কিন্তু ওয়েট করছে, আরও বেশ কিছু মেসেজ ওয়েট করছে গান বিলান্তিতে। ওহো জব তক গানটা, ওহো এম এস ধরি দ্য আনটোল স্টোরি, সেই গানটা শোনাও না। ওকে শুনিয়ে দেবে, কিন্তু কে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটার উল্লেখ না থাকলে কি করে শোনাবে। ওকে অজানা প্রেমিক গড়িয়া এইসব লিখেছে, সৌগত দাস সোনারপুর, নানারকম নামটাম রয়েছে, কি করা যাবে। গোপাল সিনহা মধ্যম গ্রাম থেকে কি লিখেছে, আমার অনুরোধের শিল্পী কুমার শানুর কণ্ঠে তুমি আছো এত কাছে তাই, ওকে প্লিজ শোনাও না। আরও রয়েছে মেসেজ বলছি জয়পুর, ওকে হ্যাঁ কে লিখেছে, গুড মর্নিং আর পি, রাহুল বলছি জয়পুর রাজস্থান থেকে, কাজের সূত্রে এখানে থাকা, আমি তোমার শো বিগত 2 বছর থেকে শুনছি এবং খুব ভালো লাগে, গোলাপি ভালোবাসা জানলাম।
3: আরে ভাই তোমাকে কিন্তু গোলাপি শহরের শুভেচ্ছা জানলাম,
2: তুমি রাজস্থানে আছো অর্থাৎ পিঙ্ক সিটির ভব ভালোবাসা তোমাকে জানিয়ে দিয়েছে। আমি মা দুর্গাকে এআই এর শক্তি দিতাম যাতে তিনি সমস্ত এআই কন্ট্রোল করে লোকেদের জব না হারানো থেকে সুনিশ্চিত করতে পারতেন। ওয়াও থ্যাংক ইউ, গ্রেটফুল ভাই, কারণ এমন আইডিয়া সত্যি তো আমরা এত জবের দিক দিয়ে অনিশ্চিত হয়ে পড়েছি। আমাদের প্রত্যেকের কাজ থাকুক, পেটের রুজি থাকুক, আমরা করব লড়ব রে এবং নিজের জন্য করব। অনুদান তার প্রতি ভরসা রাখবো না, এমনটা বকবক করতে করতে 9:38 হয়ে 48 সেকেন্ডস, এই মুহূর্তে পালপাল সোনু নিগম শ্রেয়া ঘোষাল আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: কি রয়েছে ছোট একটা বিজ্ঞাপন বিরতি আর তারপর ফিরে আসা আপনার কানে।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। হ্যাঁ, এই মুহূর্তে কোন খবর রয়েছে আপনার জন্য? জাস্ট ফাড়াফাড়ি খবর। সেই ফাড়াফাড়ি খবরটা কি বলুন দেখি, কোন সেই খবর রয়েছে এই মুহূর্তে? রাইট, সেই ছেলের বিশ্ব জয় করার খবর। 87,000 যন্ত্র বানিয়ে কোটি কোটি টাকা অনুদান। একেবারে রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন তৈরির দায়িত্বে দিন মজুর পুত্র। কে এই সর্বেশ? অর্থাৎ ছেলেটির নাম হচ্ছে সর্বেশ। হিমাচল প্রদেশের তরুণ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বাড়ি হচ্ছে হামিরপুরের বাহান্ডি গ্রামে। তার বাবা সঞ্জীব শর্মা দিন মজুর আর মা হচ্ছেন গৃহবধূ। দিন মজুরের সন্তান কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে কি করেছেন? একেবারে পঞ্চম সেমিস্টারের পড়ুয়া, মাত্র 20 বছর বয়স, 87,000 টাকার একটি ড্রোন প্রোটোটাইপকে একেবারে 3.5 কোটি টাকার প্রতিরক্ষা প্রকল্পে রূপান্তর করেছেন হিমাচল প্রদেশের তরুণ সর্বেশ শর্মা। সর্বেশকে নিয়ে এখন দেশ জুড়ে হইচই, কারণ এখন তিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করবেন কি, রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন। ভারতীয় সেনাবাহিনীর সীমান্ত নজরদারির কাজে ব্যবহারের উপযোগী একটি বিশেষ ড্রোন তৈরির জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে 3.5 কোটি টাকার অনুদান পেয়েছেন এই সর্বেশ। হামিরপুরের সরকারি পলিটেকনিক কলেজের ছাত্র সর্বেশ প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স ইনোভেশন অর্গানাইজেশন এবং ইনোভেশনস ফর ডিফেন্স এক্সেলেন্স উদ্যোগের আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্র SD-1 অর্থাৎ স্পেকট্রা ড্রোনটি নিয়ে কাজ করবেন। তাকে স্যালুট। এমন ট্যালেন্টকে আমাদের কিন্তু ধরে রাখতে হবে, এরা যাতে বাইরে চলে না যায়, ব্রেন ড্রেন যাতে না হয়, তার জন্য কিন্তু একেবারে আমাদের সবটুকু স্যালুট এইসব বন্ধুদের জন্য, এইসব ট্যালেন্টেড পার্সনদের জন্য। আর এই মুহূর্তে কোন গান তুই শুনলি যখন?

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: হাই কলকাতা হ্যালো কলকাতা নমস্কার ট্রাফিক কন্ট্রোল রুম FM রেইনবো থেকে আরপি বলছে এই মুহূর্তে রাস্তাঘাট কলকাতা রাস্তাঘাট কেমন রয়েছে জানতে চাইছে সরাসরি
4: গুড মর্নিং এখনো পর্যন্ত শহর কলকাতা জানতে হচ্ছে স্বাভাবিক রয়েছে তো আজকে একটা প্রোগ্রাম রয়েছে যেমন 10:30 সময় একটা মিছিল রয়েছে নেতাজি স্টেডিয়াম থেকে দরিনা পর্যন্ত এখানে প্রায় 5,000 লোকজন হবে আর একটা প্রোগ্রাম করছি আমরা প্যারাডাইজ সিনেমা হলের সামনে একটা জমায়েত হবে দুটো দুটো সময় এখানে 7-8 হবে আর দুপুরে 1টার সময় আর একটা প্রোগ্রাম পাচ্ছি কেরালা রেজিস্ট্রেশন থেকে বেরিয়ে ওয়াই রোড আসছে এখানে 300 মতো হবে আর বিকেল 5টার সময় আর একটা প্রোগ্রাম আছে ধর্মতলা রেজিস্ট্রেশন থেকে বেরিয়ে কেরালা বিগ বাজার যাবে এখানে 250-300 মতো কালেকশন হবে এই মোটামুটি
3: ওকে রেড রোড বন্ধ রয়েছে তাহলে গাড়িগুলো কোন দিক দিয়ে ঘুরছে ট্রাফিক সার্জেন্ট একেবারে স্টপ করে দিয়েছে কি আর করা যাবে রেড রোড যেহেতু বন্ধ রয়েছে কলকাতার গাড়ি কোন দিক দিয়ে ঘুরবে আর কি তো জানিয়ে দিয়েছে A to Z ওকে ওকে ওকে ওকে ওকে আমরা জেনে ফেলেছি আজ কলকাতায় কোথায় কোথায় মিটিং মিছিল রয়েছে কোথায় জমায়েত হবে আর সেই অনুযায়ী কিন্তু আমরা হাতে টাইম নিয়ে বেরোবো আর এই মুহূর্তে মেলার গান অনির্বাণ

আপনি আসবেন, আমি আসবো, আমরা সকলে মিলে কিন্তু হইচই করবো, জয় গুরু এনজয় গুরু বলার আগে দুগ্গা এলো। হ্যাঁ, একেবারে মনালী ঠাকুর, তিনি বলবেন, তিনি গাইবেন, আর এই গান শুনতে শুনতে আর বলছে জয় গুরু এনজয় গুরু।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবাল বন্দ্যোপাধ্যায়। সরকার প্রধান হিসেবে জনসেবার 25 বছর পূর্ণ হওয়ায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে তাকে অভিনন্দন জানান। অন্যদিকে ভুটানের প্রধানমন্ত্রী শেরেন তোবগে শ্রী মোদীকে জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে তার প্রশংসা করেছেন। তার নেতৃত্বে ভারতের উন্নয়ন যাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের কারণে মুদ্রাস্ফীতি বাড়ায় প্রায় 3.5 বছর পর এবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারিতে শেষবার রেপো রেট 0.25% বাড়িয়ে 6.50% করেছিল RBI। মধ্যপ্রদেশের বীরাঙ্গনা দুর্গাবতী ব্যাঘ্র প্রকল্পে আজ কুনো জাতীয় উদ্যান থেকে আনা দুটি চিতাকে ছাড়া হবে। উপস্থিত থাকবেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। চিতাদের জন্য প্রায় 439 হেক্টরের একটি নিরাপদ বাসস্থান তৈরি করা হয়েছে। সেখানে আধুনিক সুরক্ষিত বেষ্টনী, নিয়মিত পর্যবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গতরাতে 4.9 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। কম্পন রাজ্যের একাধিক অঞ্চল সহ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির বেশ কিছু অংশেও অনুভূত হয়েছে। আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী জামাত নুসরত আল ইসলাম এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আজওয়াদ লিবারেশন ফ্রন্টের কাছে হাতছাড়া হওয়ার 5 মাস পর মালের সশস্ত্র বাহিনী সেদেশের গুরুত্বপূর্ণ শহর কিদাল পুনরায় দখল করে নিয়েছে। মালে সরকারের মুখপাত্র জানিয়েছেন, মালে সেনাবাহিনী ও রাশিয়ার আধাসামরিক বাহিনী আফ্রিকা কোরের এক যৌথ অভিযানে এই কৌশলগত ঘাঁটিটি পুনরুদ্ধার করা হয়। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেনের নেটোতে যোগদান সংক্রান্ত আলোচনা বর্তমানে হচ্ছে না। তিনি জোর দিয়ে বলেন, সামরিক জোট সম্প্রসারণের চেয়ে চলতি সংঘাতের অবসান ঘটানোই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। রুবিও উল্লেখ করেন, নেটোর সকল সদস্য দেশের সর্বসম্মতিক্রমের ভিত্তিতে নতুন কোনো দেশকে এই জোটে অন্তর্ভুক্ত করা হয়। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

0: পাওয়া জনসেবার আজ ২৫ বছর পূর্তি। ২০০১ এর ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে ২০১৪ ২৬ মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর ধরে নিরবচ্ছিন্ন জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন তিনি। আজ সকালে নতুন দিল্লির সরোজিনী নগরে শ্রীবিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় যোগ দেন। শ্রী মোদী আজ দেশবাসীর কাছে মাথা নত করে প্রণাম জানিয়ে বলেন, কোটি কোটি দেশবাসীর বিশ্বাস এবং কর্মীদের পরিশ্রমই সরকারের প্রধান শক্তি। দেশের সেবায় এখনও তিনি নিজেকে শিক্ষার্থী বলে মনে করেন। জনগণের আশীর্বাদের কারণেই এই সাফল্য অর্জন করা গেছে বলে প্রধানমন্ত্রী জানান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে রেপো রেট বেড়ে দাঁড়ালো ৫.৫%। প্রায় চার বছর পর রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাংক। তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নতুন রেপো রেট ঘোষণা করেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর ফলে বাড়ি ও গাড়ি ঋণে সুদের হার বৃদ্ধি পেতে পারে। সরকার ২০২৫ সালে বিকশিত ভারত রোজগার আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন কর্মসূচির অধীনে মোট ৩৭৫ ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। এর ফলে আগামী বছরের এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্য পুলিশের শীর্ষ পদে বহাল থাকছেন সিদ্ধিনাথ গুপ্তা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা মেনেই কাজ করবে বলে জানিয়েছে। ২০২০ সালের ১০ই ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার শিরাকোলে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় পুলিশ তৃণমূল কংগ্রেস নেতা জেলবন্দী জাহাঙ্গীর খানকে যুক্ত করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আজ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কলকাতায় আকাশ মেঘলা থাকবে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: ১০৭ FM রেইনবো সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাথ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আপনি টিউন করেছেন 107 FM রেইনবো। স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:04, গান দরিয়া নিয়ে যথারীতি আজ আবার স্বপ্না নীলাঞ্জনা হাজির। এবং স্বপ্না নীলাঞ্জনা মানেই হচ্ছে একটা স্পেশাল কিছু নিশ্চয়ই। আজ কলকাতা শহরের অনেক অনেক অনেক জায়গা ঘুরবো, যেখানে গেলে আপনার রসনা তৃপ্তি হবে, সেই রকম কিছু জায়গাতে স্বপ্না নীলাঞ্জনা। এই পুজোর মরশুমে, পুজো ভাইব শুরু হয়ে গেছে, তো এই রকম মরশুমে এটাই তো আদর্শ সময় ওই জায়গাগুলোতে ঘুরে বেড়ানোর। এবং সেটা যদি হয় অনেক অনেক পুরনো এবং পুরনো দিনের খাবারের গল্প, এবং কোন কোন রেস্টুরেন্টে গেলে সেই সমস্ত খাবারের হদিশ মিলবে, সেই কেবিনগুলো মিলবে, তো সেই সমস্ত গল্পগাছা নিয়ে কিন্তু স্বপ্না নীলাঞ্জনা যথারীতি আজকে হাজির স্টুডিওতে। আপনি স্বপ্না নীলাঞ্জনার সঙ্গে আছেন, স্বপ্না নীলাঞ্জনা আপনার সঙ্গে আছে এই পর্বে একটা পর্যন্ত।
3: তাহলে তাহলে দেরি কেন, পুজো যখন এসে গেছে, পুজো মানে তো খাওয়া দাওয়া বটেই, আর বন্ধুরা মিলে একসাথে বেরোলে টুকটাক টুকটাক মুখ চলতেই থাকে। কিন্তু এই সময় নয়, আমরা একটু টাইম মেশিনে চড়ে চলে যাব পিছন দিকে, মানে পুরনো কলকাতা হেঁটে দেখতে শিখুন। এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। আপনারা প্রত্যেকেই জানেন যে স্বপ্না নীলাঞ্জনা প্রতি মাসে কলকাতা সিরিজ নিয়ে আসে, আর আজকে সেই কলকাতা সিরিজের কেবিন রেস্টুরেন্ট পর্ব, মানে চলো আমরা খাওয়া দাওয়া করি।

0: আহা, এই সময়ে যদি কেউ এক কাপ গরম চা নিয়ে এসে আমাদের সামনে দিত, যে মন জুড়িয়ে যেত। একে তো স্টুডিও, তার মধ্যে এসি চলছে, আমরা আপনাদের সঙ্গে আড্ডায় ব্যস্ত। চা ছাড়া কি কখনো আড্ডা হয়?
1: সত্যি সত্যি।
0: কিন্তু স্টুডিওর মধ্যে চা খাওয়ার কোনো পারমিশন নেই, সুতরাং আমরা গানে গানে একটু চা পান করে নিলাম। চা দিয়ে শুরু করলাম আজকের গান। দরিয়া কিশোর কুমারের কণ্ঠে, সেই উদাত্ত আকাশের মতো গভীর ব্যাপক একটি কণ্ঠ, সেই কণ্ঠে,
1: সেই কণ্ঠই যখন এক কাপ চায়ের কথা বলল না, তখন বেশি বেশি করে মনটা চা চা চাই মনে হলো। আসলে বাঙালি এবং চা, এটা তো একদম মানে কি বলবো, একে অন্যের পরিপূরক।
0: না, বাঙালি এবং চা, তার চেয়ে বড় কথা কলকাতার চা।
1: হ্যাঁ,
0: মানে এই যে দুধ চা তুমি মাটির ভাড়ে করে, এবং সে চায়েরও কত রকম কাণ্ড কারখানা, উপরে খানিকটা মালাই দিয়ে তার উপর একটু চিনি ছড়িয়ে, সেই যে চা, বড় বড় ভাঁড়ের এক ভাঁড় চা,
1: টকবক টকবক করে চাটা ফুটছে, কি তার গন্ধ, আহা,
0: প্রাণ জুড়িয়ে যায়।
1: তবে এটা ভাববেন না যে আজকে স্বপ্ননীলঞ্জনা চা নিয়ে আপনাদেরকে চায়ের আড্ডায় আমন্ত্রণ জানাচ্ছে, একেবারেই নয়। আমরা বলছি শুধু চা নয়, চায়ের সাথে টাটা, এবং পুরনো কলকাতার চাটা টাটা কেমন হতো। আসলে চায়েরও কিন্তু দেখো তুমি, একটা সময় ছিল পুরনো কলকাতার, তখনই আমরা বলতাম কেবিন। হ্যাঁ, কেবিন, সেই যে ছিল বিভিন্ন রকমের কেবিন,
0: ছোট ছোট ছোট ছোট খোপ করা, সামনে একটা পর্দা ঝোলানো, ভেতরে নানান রকম তোলপাড় আন্দোলন আলোড়ন,
1: আলো আঁধারি, রহস্যের রোমাঞ্চে ঘেরা সেই কেবিনের নস্টালজিয়ার সময় কিন্তু চায়েরও একটা অন্য রকমের পরিবেশনের রীতি ছিল। রীতিমতো কাপ প্লেটে করে চা দেওয়া,
0: চা আসতো।
1: এখন ধরো তুমি খুব বড় রেস্টুরেন্টে গিয়ে দার্জিলিং টি অর্ডার করলে, তখন তোমাকে ফিনফিনে সাদা একেবারে এতে করে কাপ প্লেট

0: করে দিয়ে গেল, সেটা আলাদা। কিন্তু একটা সময় ছিল, তখন কিন্তু কাপটা আর প্লেটটা একটু মোটা টাইপের কাচের,
1: মোটা ধরনের কাপ এবং মোটা ধরনের প্লেট। সেই কাপ প্লেটে এক কাপ চা, কাপ প্লেট নিশ্চয়ই, সেটা তো একটা ম্যাটার করেই, কিন্তু
0: সেই চাটাও একটা অন্যরকমের,
1: চাটা একটা বড় ব্যাপার। তবে একটা জিনিস নীলাঞ্জনা, বাঙালির রসনার কিন্তু জুড়ি মেলা ভার। সেই আদি অনন্তকাল ধরে নানান কারণে বাঙালি তার খাদ্যাভ্যাস, সেটার জন্য সে কিন্তু অত্যন্ত পরিচিত। খান পান যুগে যুগে বদলেছে সভ্যতা এবং বদলেছে রুচি এবং স্বাদের ভাষা। মাছ ভাত শাক দুধ এককালে এটাই ছিল বাঙালির প্রধান খাদ্য। চর্যাপদে আমরা মাছ ভাজার কথা পাই, মঙ্গল কাব্যে রয়েছে মাছের ঝাল ঝোল এবং টকের বর্ণনা। এছাড়াও মাংসের মধ্যে পাঁটা হরিণ কচ্ছপ অথবা শেষ পাতে ক্ষীর মন্ডা পানসুপুরির সমাদর মধ্যযুগেও সমান তালে ছিল। যখন যা কিছু নতুন বাঙালি তাই সাদরে গ্রহণ করেছে।
0: হ্যাঁ, যেমন ধরো একটা সময় যা আমরা স্ন্যাক্স খেতাম, এখন স্ট্রিট ফুড, কেবিন রেস্টুরেন্টের সময় থেকে খানিকটা এগিয়ে এসে তো এখন আমরা মোমো, বিভিন্ন রকমের থাই স্যুপ, এইগুলোকে তো আমাদের নিজের করে নিয়েছি
1: একেবারে। এবং এই যে কেবিনের কথা বললে, কেবিন কিন্তু একটা বিরাট ব্যাপার, বিরাট অধ্যায় জুড়ে আছে। এবং এই কেবিন কালচারটা প্রথম আসছে কিন্তু উত্তর কলকাতাতে।
0: একদমই তাই, একদমই তাই।
1: ঔপনিবেশিক আমলে হেঁশেলে এক ব্যাপক বদল ঘটল। ইউরোপীয়দের হাত ধরে দেখা দেয় আলু কপি টমেটো ক্যাপসিকাম, উঠে আসে চা কফি কেক এবং পাউরুটির প্রাতরাশ, বাদ যায়নি ফিউশন ফুডও। ব্রিটিশ ভারতের রাজধানী তখন কলকাতা এবং স্থানীয় প্রশাসন ও নব্য শিক্ষিত বাবুদের দাক্ষিণ্যে শহরে গড়ে উঠছে এক অনন্য সংস্কৃতি, কেবিন বা ক্যাফে কালচার।
0: আহা হা, সেই সমস্ত কেবিন, আমার যেন মনে হচ্ছে নাকে গন্ধটা এসে গেল, গরমাগরম মোগলাই কিংবা ফিশ ফ্রাই। আমরা চলো একটুখানি কল্পনায় ঘ্রাণ নিতে নিতে সেই সমস্ত কেবিনের আনাচে কানাচে ঘুরি। আর ঘোরাটা তো আমরা এমনি এমনি ঘুরবো না, আমরা সবসময় সুরে সুরে ঘুরি, দড়িয়া তো না, ভাসতে যখন বসেইছি তখন সুরে সুরেই ভাসি। দুগান বিরতি, তারপরে কিন্তু দারুণ দারুণ গল্প, কোথাও যাচ্ছেন না, থাকছেন স্বপ্না এবং নীলাঞ্জনার সাথে গান দড়িয়ায় 107 FM
1: রেইনবোতে।

0: আরতি মুখোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই গান। আর স্টুডিওর ঘড়ি বলছে 11:20:30,
1: তার মানে আমাদের নিতে হবে একটা ছোট্ট
0: বিরতি।
1: হ্যাঁ,
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
2: সাত সুরে সারা দিন। আর এই মুহূর্তে গানে গানে ভরিয়ে দিতে স্বপ্না নীলাঞ্জনা এবং পুরনো কলকাতার কেবিন, ক্যাফে, সেই সমস্ত গপ্প সপ আজকে স্বপ্না নীলাঞ্জনা করবে।
3: উনি যে গানটাতে আমরা শুনলাম না, তখন তোমার 21 বছর বোধ হয়। তো সেই 21 বছর যাদের ছিল এবং যারা এই কেবিন নস্টালজিয়ায় ভুগেছেন, দেখেছেন সেই সময়টা,
2: ভুগেছেন মানে এখনো ভোগেন, যে ওই যে ছোট্ট করে একটা খুপরি, সামনে একটা পর্দা ঝোলানো আর ভেতরে উঠছে তুফান,
3: টিপিক্যাল কয়েকটা খাবার সেই সময় খুব পপুলার ছিল,
2: যেমন কাটলেট খুব ইম্পর্টেন্ট, ফিশ ফ্রাই, ডিমের ডেভিল, হ্যাঁ,
3: এবং একেবারে মানে পিস পিস করে কাটা মোগলাই, তার সাথে আলুর তরকারি,
2: আলুর তরকারি
3: অসাধারণ ছিল। এবং সেই সময়টা যারা দেখেছেন তারা রিলেট করতে পারবেন, কারণ কেবিন ব্যাপারটা এখন অনেকটা কমে এসেছে, হয় না, যত দিন যায় তত তো
2: বদলায় সভ্যতা, সমাজ সবকিছুই বদলায়,
3: কিন্তু আমরা আজকে এই সময় না, আমরা আজকে সেই সময় থাকি,
2: ফিরে যাচ্ছি 19 শতকে। ইতিমধ্যেই ভিক্টোরিয়ান আদর্শে গা ভাসিয়েছেন সমাজের একাংশ। এরা জন্মসূত্রে এদেশের হলেও চলনে বলনে রীতিমতো সাহেবদেরও হার মানায়। ম্যাকলের ভাষায় আ ক্লাস অফ পার্সনস, ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, বাট ইংলিশ ইন টেস্ট, ইন ওপিনিয়ন্স, ইন মরালস অ্যান্ড ইন ইন্টেলেক্ট। ইংরেজদের দেখা দেখি তারা ভুল বদলালো নিজেদের, পরনে শার্ট প্যান্ট, চোখে চশমা এবং টেরি কাটা চুল, পাতে থালার বদলে প্লেট, হাতে ফর্ক এবং নাইফ। তবে শৌখিনতা ষোলো আনা হলেও পকেটের দশা অধিকাংশেরই ছিল বেশ করুণ, ফলত স্বাদ থাকতেও ইউরোপীয় হোটেলে যারা যেতে পারত না তাদের কাছে এটিই ছিল বিকল্প পথ। উত্তর কলকাতার কথা বলছি, কেবিন।
3: এবং উত্তর কলকাতার পার্টিকুলার কিছু কিছু জায়গা ছিল জানো তো, সেই জায়গাগুলোতে এই মানে কেবিন রেস্টুরেন্টের একেবারে লাইন ছিল। যেমন ধরো হাতিবাগান অঞ্চল, শ্যামবাজার অঞ্চল, কলেজ স্ট্রিট, এই সব জায়গাতে।
2: এবং কলেজ স্ট্রিট বললে তো বলার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল এক ঝাঁক মানে রেস্টুরেন্টের কথা।
3: তুমি সেই ফিশ কবিরাজি খাওয়ারটার কথা ভাবছো, মানে কোন দোকানের কথা বলছি এটা প্রত্যেকেই বুঝতে পারবে, ফিশ কবিরাজি কিংবা সেই একেবারে কিংবদন্তি মোগলাই পরোটা,
2: মোগলাই পরোটা একদম,
3: সেইগুলো
2: আদি অকৃত্রিম সেই সমস্ত,
3: এবং সবাই মনে হয় আমাদের মতো চোখের সামনে দেখতে পাচ্ছে
2: একদম। আসলে বাড়ির একঘেয়েমি কাটাতে তখন অনেকেই ঢু মারত কেবিনে, এবং বেশিরভাগই ইয়ার দোস্ত, কালে ভদ্রে কেউ কেউ সঙ্গে নিতেন স্ত্রীকে। তবে প্রশ্ন হলো এই কেবিন নাম কেন, এর উৎপত্তিই বা হলো কোথা থেকে, এই প্রসঙ্গে কিন্তু একটু আসতেই হবে আমাদের নীলাঞ্জনা, যে হঠাৎ কেবিন হলো কেন,
3: কেবিন হলো কেন। আসলে এই প্রসঙ্গটা আসার আগে আবারও একটু মনে করাই যে সেই সময়ের যে মানুষের জীবনযাত্রা, জনজীবন, সেটা একটু মাথায় রাখতে হবে, কারণ 19 শতকের শেষ দিকেও বাঙালি সমাজ কিন্তু বেশ অনেকটাই রক্ষণশীল ছিল, এবং ঘরের যারা বউ তারা কিন্তু সেই সময় মেয়েরাই, জেনারেলি মেয়েরাই প্রকাশ্যে সেভাবে রাস্তায় আসতেন না বা সবার সাথে মেলামেশা করতেন না। তো সেই জন্য একটা মানে জড়তা ছিল, বেরিয়েছি কিরম একটা জড়সড় ভাব, তো একটা গোপনীয়তা সব সময়, যে রেস্টুরেন্টে খেতে এসেছি, একঘেয়ে নিজের হাতে রান্না সকলকে করে সেই জায়গা থেকে বেরিয়ে একদিন হয়তো স্বামীর সাথে বা বাড়ির পরিবারের সাথে খেতে এসেছি, কিন্তু ওই যে ঘরের বউ,
2: ঘরের বউ
3: একটা গোপনীয়তা রাখবে,
2: রাখতেই হবে,
3: সেই গোপনীয়তা কাঠের পাটিসান দিয়ে।

0: বিক্ষোভ। তো এই ভারী পর্দা ঘেরা কামরাগুলোকেই বলা হতো কেবিন। এবং কি কি পাওয়া যেত স্বপ্না?
1: সেই সমস্ত কেবিনে কিন্তু নানান রকম জিনিস পাওয়া যেত, মানে ফিউশন ফুড পাওয়া যেত এখানে, যেরকম ধরো স্টু, টোস্ট, কাটলেট, কাবিরাজি, ডেভিল,
0: এটা কিন্তু এখনো পাওয়া যায়।
1: হ্যাঁ, পুডিং, মোগলাই পরোটাই একটু আগে তুমি বলেছো, দাম বিশেষ নয়, সাধারণ মধ্যবিত্তের আয়ত্তে থাকায় কেবিনগুলো খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠল। এবং এই যে এই সমস্ত খাবার, এটা কিরকম বন্ধুরা আপনাদের সঙ্গে একটুখানি বলি, আমরা এই যে 11টার মধ্যে আমরা প্রোগ্রাম শুরু করছি, মানে বাড়ি থেকে তো বেরোচ্ছি অনেক সকালে, নামে মাত্র কিছু পেটে পড়ছে কি পড়ছে না সেই রকম একটা অবস্থাতে স্বপ্না নীলাঞ্জনা এই সমস্ত ভালো ভালো খাবারের কথা যখন বলছে, তাদের পেটে যে ছোঁচই ডন করছে এ ব্যাপারে কি কোনো
0: তারা রীতিমতো ডন বৈঠক দিচ্ছে এবং ওই চণ্ডীদাসের খুড়োর কলের মতো চোখের সামনে ভাসছে খাবারগুলো। তাহলে কি কল করেছেন আজব রকম?
1: সামনে নাকের ডগায় একেবারে খাবার ঝুলিয়েছিলেন, ঝুলিয়ে সারা জীবন খাবারের সঙ্গে নাকের দূরত্ব থেকে গেল, মুখের দূরত্ব থেকে গেল। সুকুমার রায় এই আজব কলের খবর আমাদের দিয়েছিলেন, তো চলো সেই আজব কল শুনি।
0: আমাদের মনটা খুব ভালো বুঝতেন, সেই জন্যই।

0: খাই খাই কর কেন এসব ওসো আহারে, খাওয়াবো আজব খাওয়াবো কয়ে যাহারে, যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড় করে আনি সব থাক সেই আশাতে। ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ চর্ব ও চস্য, রুটি লুচি ভাজা ভাজি টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি। আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিদেশে। জল খায় দুধ খায় খায় যত পানীয়, জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও।
1: ফল বিনা চিড়ে দই ফলাহার হয় তা, জল যোগে জল খাওয়া শুধু জল নয় তা। ব্যাংক খায় পরাশিরা খেতে নয় মন্দ, বারমার জাম পিঠে পাপড়ে কি গন্ধ। মাদ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ, জাপানিতে খায় নাকি ফড়িং এর ঘণ্ট। আরশুলা মুখে দিয়ে সুখে খায় চিনারা, কত কি যে খায় লোকে নাহি তার কিনারা।
0: দেখে শুনে চেয়ে খেয়ে, দেখে শুনে চেয়ে খাও যেটা চায় রসনা, তা না হলে কলা খাও চটো কেন বসো না। সবে হলো খাওয়া শুরু, শোনো শোনো আরো খায়, সুদ খায় মহাজন, ঘুষ খায় দারোগায়।

0: সূর্যজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: টিম হাতি চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে। চা দোকানি, চা দোকানি, দরজা খুলো না, বরিশালের বউ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: সাত সুরে সারা দিন মানে সারা দিন নানান ধরনের গল্প। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু স্বপ্না নীলাঞ্জনার সাথে বাঙালির রসনা তৃপ্তির সেই নস্টালজিয়ায়। আচ্ছা, এই যে রহস্যে মোড়া কুঠুরি, মানে ওই যে বলছিলাম যে কাঠ দিয়ে খাপ করা আর দুলে ওঠা পর্দার রোমাঞ্চ, কলকাতার কেবিন রেস্তোরাঁ কি সত্যি সত্যি স্মৃতির অতলে? জানেন তো, কেবিন না মূলত দু রকমের ছিল, একটা হচ্ছে ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য, আরেকটা স্পেশাল মানুষকে নিয়ে বসার জন্য। উত্তর কলকাতায় এখনো সন্ধ্যাবেলার দিকে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট রয়ে গেছে, বা কেবিন রয়ে গেছে, বা ক্যাফে কালচার রয়ে গেছে, একদম পুরনো দিনের সেই ফ্লেভার নিয়ে। এবং শুধুমাত্র তারা টিকে আছে তাদের অসাধারণ রান্নার গুণের জন্য। যেমন ধরো মিত্র ক্যাফে, অ্যালেন কিচেন বা নিরঞ্জন আগার, এরা তো মোটামুটি এখন কিংবদন্তির পর্যায়ে চলে গেছে। এবং মোটামুটি এই সমস্ত কেবিন বা রেস্টুরেন্টগুলোতে কবিরাজির কথা বলছিলাম, ফিশ কবিরাজি, কাটলেট বা ফিশ ফ্রাই, এরা কিন্তু একেবারে নিরাশ করে না। এখনো যদি আপনি অর্ডার করেন, সেই যে গোল্ডেন কালারের ফ্রাইটা এসে প্লেটের ওপর পড়ে, এবং মূলত এই ক্যাবিনগুলোতে কিন্তু এই ফ্রাইয়ের একটা বিরাট বিরাট একটা খাজানা রয়েছে। মূলত সেই সময়কার, মানে এত রকমের খাবারের কিন্তু মেন কোর্স খাবার জন্য কিন্তু খুব একটা কেউ কেবিনে যেত না। ফ্রাই আইটেম কিন্তু মানুষের খুব পছন্দ ছিল, গোটা ডিমের ডেভিল, এবং হাঁসের ডিমের ডেভিল, যদি
3: বড় বড় সাইজের, হ্যাঁ, একখানা ডেভিল খেলেই কেল্লা ফতে।
2: তো সেই ডেভিল কিন্তু এখন প্রায় লুপ্ত, কিন্তু এই কেবিন কালচারের সময় খুব বেশি বেশি করে ছিল। আসলে মানে কি বলতো, আমি আসলে জিভে জল আনা কিন্তু ব্যাপারটা রিস্কি, যে খাওয়াতে পারবো না, নিজেরাও খেতে পারবো না। তো সেই গল্প নিয়ে একটা, মানে খুব একটা আজকে থাক, অতটা গল্প করছি না। থেকে বরঞ্চ স্বপ্নার কাছে বেশ অনেকটা গল্প আছে যে এই রেস্টুরেন্টগুলো কিভাবে তৈরি হলো, কি করে এলো কলকাতায়।
3: আসলে কলকাতার কেবিন রেস্তোরাঁর ইতিহাস একেবারে আলাদা, এবং সে কথা মনে করাচ্ছেন ইতিহাস গবেষক হরিপদ ভৌমিক। তিনি বলছেন যে কেবিনের ধারণাটা এসেছে চীনা রেস্তোরাঁগুলোর সূত্রেই, কারণ চীনা সংস্কৃতিতে চা খাওয়া, মানে চা পান করা, একটা গুরুগম্ভীর ব্যাপার। এক এক রকম চায়ের এক এক রকমের স্বাদ গন্ধ, একটির সঙ্গে যাতে অন্যটি মিশে না যায়, সে কারণেই চীনা চায়ের আড্ডা মানে রেস্তোরাঁগুলিতে আলাদা আলাদা কুঠুরির ব্যবস্থা ছিল। ভেবে দেখলে বোঝা যায় শুধু চা নয়, চীনের এক এক প্রদেশের রান্নারও আলাদা আলাদা স্বাদগন্ধ রয়েছে। হাক্কার সঙ্গে ক্যান্টোনিজের আকাশ পাতাল তফাৎ। সেখানেও পরিবেশনের প্রাইভেসি একটা বড় বিষয়, এবং কলকাতায় সেভাবে চীনা রেস্তোরাঁগুলির উদ্ভব এবং বিকাশ দুই মহাযুদ্ধের মধ্যেকার সময়ে। 30-এর দশকের নাগাদই কলকাতায় নানকিং বা চাং ওয়ার মতো রেস্তোরাঁগুলি গড়ে উঠেছিল, এবং সেই সব রেস্তোরাঁ ছিল কেবিন শোভিত। এবং এই সমস্ত গল্প নিয়ে, মানে কেবিনের গপসপ নিয়ে আমরা আরও অনেক গল্প আপনাদের শোনাবো আসছি। তবে তার আগে,
2: মানে এটা ভাববেন না যে কেবিন মানে শুধু ওই, মানে কুঠুরির মধ্যে কিছুক্ষণ আলো আঁধারিতে একটা খুব সুন্দর সময় কাটানো। আর কলকাতা শহরে এমনিতেই দুজনে কুজনে জায়গা কম, সেই জায়গাটা বা সেই মনের মিলটা কেবিন রেস্টুরেন্ট মিটিয়ে দিত। শুধু সেটা না, কিন্তু একটা বিরাট অংশ স্বাধীনতা সংগ্রামীদের বা সামাজিক প্রেক্ষাপটে বা আরও অনেক রকমের অনেক বড় কার্যকলাপের সাথে জড়িয়ে ছিল এই কেবিন রেস্টুরেন্টগুলো। সেই গল্পও কিন্তু
3: আমরা আসবো, অবশ্যই
2: আসবো, অবশ্যই।

0: এস ডি বর্মন, শচীন দেব বর্মন, তার গলায় শুনছিলাম এই গান। আর এই মুহূর্তে আপনাদের জন্য একটা সুখবর দেব, সেটা হচ্ছে শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রত্যেক বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রত্যেক বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 11:54 হয়ে 47 সেকেন্ড, মানে আমাদের এই গান্দরিয়ার প্রথম পর্ব সমাপ্তি প্রায়। আমরা চলে যাব গান শুনতে শুনতে খবরে। স্বপ্ননীলাঞ্জনা কিন্তু ফিরছে এই কেবেন রেস্টুরেন্টের আরও একটা অন্য দিক নিয়ে।
0: হ্যাঁ, স্বাধীনতা উত্তর সময়ে, স্বাধীনতা পূর্ব সময়ে, সেই সময়তে কি হতো কেবেন রেস্টুরেন্টে? শুধুই কি ফ্যামিলি নিয়ে খেতে আসতো এবং বান্ধবী নিয়ে খাওয়া হতো? মোটেও তা নয়, এটা ছিল নবজাগরণের আখড়া। সেটা কি বিষয়ক নবজাগরণ সেটা নিশ্চয়ই জানাবো। তবে ওই যে বললাম যে খবরের সময় এসে গেছে, আমরা এখন একটু একটা গান শুনে, খবর শুনে তারপরে চলে আসব
1: আরও অনেক গল্প নিয়ে। থাকবেন আমাদের সাথে, হবেন আরও অনেক নস্টালজিক।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবা ও জনসেবার আজ 25 বছর পূর্তি। 2001-এর 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে 2014-র 26শে মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে 25 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন তিনি। আজ সকালে নতুন দিল্লির সরোজিনী নগরে শ্রীবিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় যোগ দেন। শ্রী মোদী আজ দেশবাসীর কাছে মাথা নত করে প্রণাম জানিয়ে বলেন, কোটি কোটি দেশবাসীর বিশ্বাস ও কর্মীদের পরিশ্রম সরকারের প্রধান শক্তি।

0: সেবায় এখনও তিনি নিজেকে শিক্ষার্থী বলে মনে করেন। জনগণের আশীর্বাদের কারণে এই সাফল্য অর্জন করা গেছে বলে প্রধানমন্ত্রী জানান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে রেপো রেট বেড়ে দাঁড়ালো 5.5%। প্রায় 4 বছর পর রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাংক। 3 দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নতুন রেপো রেট ঘোষণা করেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর ফলে বাড়ি ও গাড়ির ঋণে সুদের হার বৃদ্ধি পেতে পারে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ মেনেই কাজ করবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্নের আবহে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, 1950 জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোটার তালিকায় সংযোজন ও সংশোধনের সমস্ত কাজ করা হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের কয়েকটি জায়গায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকবে। দিনের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: স্টুডিওর ঘড়ি বলছে দুপুর 12:08 হয়ে এই 9 মিনিট হয়ে গেল। স্বপ্না নীলাঞ্জনা আছে আপনাদের সঙ্গে গান্দরিয়াতে, আর আজকের গান্দরিয়াতে আমরা পুরনো কলকাতার কেবিনগুলো নিয়ে, রেস্টুরেন্টগুলো নিয়ে কথা বলছিলাম। এই মুহূর্তে আমরা যাব একেবারে স্বাধীনতা সময়েতে কিছু কেবিনের গল্পে। আসলে পুরনো কলকাতার বেশ কিছু রেস্তোরাঁ এবং ক্যাফে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
1: মানে বন্ধুরা হয়তো অবাক হয়ে যাবেন যে এরকমটাও হতে পারে, কেবিন মানে তো অন্যরকম, একেবারে মানে কেবিন মানে সবসময় যে একটা ফ্যামিলি নিয়ে খাওয়া কিংবা বন্ধু বান্ধবরা মিলে খাওয়া কিংবা ওই যে বলছিলাম একেবারে নিরিবিলিতে বসে একান্ত সময় কাটানো, তা কিন্তু নয়,
0: একেবারেই নয়। কারণ ব্রিটিশ রাজের গোয়েন্দা এবং পুলিশের চোখে ধুলো দিয়ে বিপ্লবী ও তরুণ ছাত্ররা এই খাবার দোকানগুলোতে তাদের গোপন আস্তানা এবং রণকৌশল তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। সেই রকম কিছু রেস্তোরাঁ বা হোটেলের গল্প আমরা আজকে বলবো। যেমন স্বাধীন ভারত হিন্দু হোটেল বলে কলেজ স্ট্রিটে একটি হোটেল ছিল। 1913 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী পাইস হোটেলটি ভারতের স্বদেশী আন্দোলনের এক শান্ত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। প্রেসিডেন্সি কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে মানে এই রেস্তোরাঁটি অবস্থিত হওয়ায় এটি বিপ্লবী এবং স্বাধীনতাকামীদের প্রিয় আড্ডার জায়গা হয়ে ওঠে। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে এখানে খেতে আসতেন এবং সাধারণ বাঙালি খাবারের পাতেই বিপ্লবীরা দেশের স্বাধীনতার নীল নকশা তৈরি করতেন, ভাবা যায়। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর এই ঐতিহাসিক লড়াই এবং আবেগকে চিরস্মরণীয় করে রাখতে এর আসল নাম হিন্দু হোটেল বদলে স্বাধীন ভারত হিন্দু হোটেল রাখা হলো।
1: তার মানে ওই যে একটা গোপনীয়তা থাকতো না কেবিনগুলোর, কুঠুরি কুঠুরি আলাদা করা, একটা পর্দা থাকতো, মানে সবসময় কিন্তু তোমার একটা প্রাইভেসি বজায় রাখার একটা ব্যাপার থাকতো, এবং সেই কারণেই মনে হয় যে এই যে গোপন মিটিং বা গুরুত্বপূর্ণ আলোচনা সেইগুলো এখানে করাটা বেশ সুবিধাই ছিল। এরপরে যেটা বলছি যে 1918 সাল, সেই সময় কলেজ স্ট্রিটের একটা শতাব্দী প্রাচীন শরবতের দোকান, সেটা আসলে ছিল বিপ্লবীদের মূল গোপন ঘাঁটি, এবং এই দোকান এখনও রমরম করে চলছে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে যদি যান, সেখানে গেলেই বা কলেজ স্ট্রিট
0: ঢোকার মুখেই বা হাতে,
1: এবং এই দোকানের শরবত খাননি
0: এমন লোক কম আছে।
1: ওই অঞ্চলে যারা কলেজে পড়েছেন, যারা বই ভালোবাসেন, প্রত্যেকেই কখনো না কখনো এই দোকানে গিয়ে একবার নিজের মন শান্ত করেছেন। তো ব্রিটিশ পুলিশের নজর এড়াতে বিপ্লবীরা এখানে শরবত খাওয়ার অছিলায় এসে গোপন বৈঠক করতেন, এবং এই দোকানের অন্যতম বিখ্যাত একটা রেসিপি আছে জানো তো, ডাবের শরবত।
0: ডাবের শরবত, হ্যাঁ।
1: এবং এইটা তৈরিতে কে সাহায্য করেছিলেন শুনলে না, মানে কি বলবো, বিস্মিত ছাড়া কিছু হওয়ার নেই। স্বয়ং বিজ্ঞানী ও দেশপ্রেমিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
0: আরে বাপরে, যিনি বাঙালিদের ব্যবসাতে উদ্বুদ্ধ করেছেন।
1: একদমই তাই,
0: 2 আগস্ট জন্মদিন।
1: হ্যাঁ, এবং সেই মানুষটি এই রেসিপি তৈরিতে সাহায্য করেছিলেন, আর রেগুলার গ্রাহকদের মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তো অবশ্যই ছিলেন, এবং আরও বহু বহু বিখ্যাত বিপ্লবী, তারা কিন্তু আসতেন নিয়মিত এই দোকানের শরবত খেতে। আরও আরও এরকম আরও অনেক গল্প আছে আমাদের ঝুলিতে, কাজেই ভাবছেন তো যে আমরা আপনাদেরকে নিয়ে হাঁটতে বেরিয়ে গেছি, পুজো মার্কেটিং হবে, তার সাথে ভাজাভুজি খাওয়াও হবে, এবং ফিরে যাব সেই স্বর্ণযুগে। আসলে এই কলকাতার কোনোটাই কিন্তু শুধুমাত্র সেইটুকু নয়, দেখতে হবে, জানতে হবে, ইতিহাস খুঁজতে হবে।

0: সবিতা চৌধুরীর গলায় আমরা শুনছিলাম এই গান। আর আমরা এমন কিছু রেস্তোরাঁর কথা বলছি যেটা ছিল বিপ্লবীদের একেবারে প্রিয়তম আখড়া, যেমন ফেভারিট কেবিন। ১৯১৮ সালে সূর্যসেন স্ট্রিটে স্থাপিত এই কেবিনটি ছিল বিপ্লবীদের অন্যতম প্রধান আখড়া। এর প্রতিষ্ঠাতা বারুয়া ভ্রাতৃদ্বয় ছিলেন স্বদেশী আন্দোলনের কট্টর সমর্থক এবং এই কেবিনের পিছনের দরজাটি বিপ্লবীদের জন্য লাইফ লাইন ছিল, মানে সেরকম বিপদ বুঝলেই পিছনের দরজা দিয়ে তারা পালিয়ে যেতেন। পুলিশ রেড করলেই মালিকরা সংকেত দিতেন এবং বিপ্লবীরা পিছনের গোপন দরজা দিয়ে পালাতেন। কাজী নজরুল ইসলাম এবং সুভাষচন্দ্র বসু এখানে নিয়মিত আসতেন এবং লক্ষ্মীনারায়ণ শাও অ্যান্ড সন্স হাতিবাগানের এই যে রেস্টুরেন্ট, এটা বিখ্যাত তেলেভাজার দোকান, ১৯১৮ সাল থেকে চলছে। এটিও ছিল নেতাজি এবং অন্য বিপ্লবীদের অত্যন্ত প্রিয় এবং গোপন সভার জায়গা। নেতাজির স্মৃতি রক্ষার্থে আজও প্রতিবছর 23শে জানুয়ারি এই দোকানে বিনামূল্যে সাধারণ মানুষকে নেতাজির প্রিয় চপ এবং তেলেভাজা খাওয়ানো হয়। ফলে বুঝতেই পারছেন যে মানে এক একটা ইতিহাসের আকর যেন কেবিনের আকারে এখনও কলকাতাকে অলঙ্কৃত করে, দাঁড়িয়ে আছে সেই রকম সগৌরবে মাথা উঁচু করে।
1: পুরনো কলকাতার কেবিন কালচার এবং ফেভারিট এই যে কেবিন, তার পাশে ওই যে একটা সরু গলি, পেছনে দরজা দিয়ে পালিয়ে যেত। ভাবা যায় যে মালিকরা সব সময় কিন্তু সতর্ক দৃষ্টি রাখতেন যে কখন কোনো গোয়েন্দা দপ্তরের কেউ বা কোনো পুলিশের ছদ্মবেশে কেউ এলেন কিনা তারা সতর্ক করে দিতেন। কলেজ স্ট্রিটের আরেকটি বিখ্যাত কেবিন, আমরা ফিশ কবিরাজির নাম মনে পড়লেই তার নাম করি দিলখুশা, এবং এই কেবিনটা কিন্তু

0: কাজী নজরুল ইসলাম এবং বারিন ঘোষের মতো বিপ্লবীদের গোপন আস্তানা ছিল, যেখানে চায়ের টেবিলে কিন্তু ব্রিটিশ বিরোধী পরিকল্পনা হতো। কারণ কলকাতার এই যে পুরনো রেস্তোরাঁ এবং কেবিন, এরা যে শুধু মানুষের পেট ভরিয়েছে, রসনা তৃপ্তি করেছে তা তো নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক একটা নীরব সাক্ষী এবং সক্রিয় সহযোগী হিসেবে আমরা সারা জীবন এদেরকে মনের মণিকোঠায় রেখে দেব।
1: এবং এখন এই স্বাধীন ভারতে এই জায়গাটা পা রাখতে গেলে কিরকম একটা লোমহর্ষ হবে না?
0: অবশ্যই। আমরা যে কটা রেস্টুরেন্ট বা যে কটা কেবিন এখনো বেঁচে আছে, হয়তো যে নামগুলো বললাম তার একটাতে আপনি গেলেন পুরনো কলকাতায়,
1: এবং ইতিহাসটা জেনে যদি সেই রেস্তোরাঁ বা সেই কেবিনে যান,
0: তখন সাথে সাথে মনে হবে না যে এইখানে বসেই চা কাটলেটের আড়ালে রণকৌশল নির্ধারণ করতেন মাস্টারদা সূর্য সেন,
1: সুভাষচন্দ্র বসু, নজরুল ইসলাম,
0: অথবা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো এই সমস্ত ঐতিহাসিক মুহূর্ত এবং স্বর্ণ অধ্যায় কিন্তু রচিত হয়েছে পুরনো কলকাতার এই কেবিন রেস্টুরেন্টের মধ্যে দিয়ে। কাজে ওই যে বলছিলাম না যে কলকাতা মানে অনেক কিছু, কলকাতা মানে শুধুমাত্র স্বাধীনতার সংগ্রাম, কলকাতা মানে শুধু রসনা তৃপ্তি, কলকাতা মানে আরও অনেক কিছু। তবে আপাতত সেই গানটা মনে হয় খুব বেশি করে রিকোয়ারমেন্ট, মানে যে গানটার মধ্যেই কিন্তু রয়েছে যে বদ্ধ কেবিনে দুটো মানুষের জীবন কিভাবে নির্ধারিত হয়। যেরকম বিপ্লবীরা বদ্ধ কেবিনে বসে ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা পরিকল্পনা করতেন, তেমনি প্রচুর মানুষ স্বপ্ন দেখতেন বা স্বপ্ন এখনো দেখেন কিন্তু এই পুরনো কেবিনগুলোর পর্দার আড়ালে।

এইবার একটি আবহাওয়া সংক্রান্ত ঘোষণা আপনাদের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা, হুগলি এবং হাওড়া জেলার কোনো কোনো জায়গায় আগামী দু তিন ঘণ্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়া তার সঙ্গে থাকবে। আবহাওয়া সংক্রান্ত খবরটি শেষ হলো, আপনারা নিশ্চয়ই সাবধানেই আছেন এবং থাকবেন। স্টুডিওর ঘড়ি বলছে 12:27 হয়ে 30 সেকেন্ড। শুনবো আরও একটি গান, তারপর চলে যাব একটা বিজ্ঞাপন বিরতিতে।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অঞ্জন দত্ত সেই হইচই ফেলে দেওয়া গান, গানটি যখন বেরোলো ওরে বাপরে বাপ, সুপার ডুপার হিট গান।
1: তো সেই গান অনেকেই যাদের বেলা বসের এক্সপিরিয়েন্স আছে তারা সেই নস্টালজিয়া সেই জায়গায় ফিরে পেলেন এবং বাকি

0: এবং এত বড় অপরাধটা করবে,
1: এত বড় অপরাধ করবে, করতে পারি ধর আপনাদের বন্ধু না আমরা।
0: আসলে না, কফি হাউস ছাড়া কখনো পুরনো কলকাতার কেবিন রেস্টুরেন্টের গল্প হয়?
1: এই দেখো, আমরা এই কফি হাউসের কথা তো বলবো, তারপরে কফি হাউসের গানও শুনবো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ভদ্রলোক না যে ভদ্রলোক এই কফি হাউস গানটা লিখেছিলেন তিনি কোনোদিন কফি হাউস দেখেননি।
0: না
1: না দেখে তিনি কি করে এরকম একটা গান লিখতে পেরেছিলেন সেইটা সত্যি সত্যি খুব আশ্চর্য লাগে।
0: এবং শেষটা আরো আশ্চর্য, মানে সুপর্ণকান্তি ঘোষ বলছেন যে তিনি চেয়েছিলেন একটা টুইস্টিং কোনোভাবে শেষ হোক, তো গৌরীপ্রসন্ন অন্যভাবে শেষ করেছিলেন। তো তিনি তখন অনুরোধ করেছিলেন যে তুমি একটু অন্য একটা প্যারাগ্রাফ অ্যাড করে দাও, তো প্রথমে রাজি হননি, তারপর অনেক দিন পর, তো তখন খুব অসুস্থ, চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন, স্টেশনে বসে হঠাৎ করে একটা মানে খাপের মধ্যে সেই প্যাকেটের মধ্যে প্যাকেটের গায়ে শেষটা লিখে একজনের হাতে ধরিয়ে দিয়ে বললেন যে খোকাকে দিয়ে এসো, মানে ওনারা আদর করে ডাক্তারি ডাকতেন খোকা সুপর্ণকান্তিকে, বললেন ওর হাতে দিয়ে এসো। এবং যখন হাতে এসে পৌঁছলো তখন মানে গৌরীপ্রসন্ন মজুমদার যে ধরনের লেখা লিখে থাকেন একদম অন্যরকমভাবে, সেই কফি হাউসের লাস্ট প্যারাটা যখনই আমরা শুনি বলো
1: এবং চুপচাপ থাকি। আসলে হালফিলের কফি শপ যতই আসুক নিলাম জানা, কলেজ পাড়ার কফি হাউস বাঙালির কাছে এক এবং অদ্বিতীয়।
0: সত্যি সত্যি
1: তার টেবিলে আড্ডাটা আজ আর নেই বলে নস্টালজিয়ায় আসতে ভালোবাসে কলকাতা। এবং জানেন, কফি হাউসের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের নাম। কলকাতায় কি করে শুরু হলো কফি পানের প্রচলন, কফি হাউসের জন্মবৃত্তান্তই বা কী, জানতে গেলে ফিরতে হবে আমাদের সেই সপ্তদশ শতকে, মানে আজ থেকে অনেক দিন আগে। 1848 খ্রিস্টাব্দ নাগাদ কলকাতায় কফি পানের প্রচলন শুরু করেছিলেন হেনরি পিডিংটন। উদ্দেশ্য ছিল ব্রিটিশ যুবকদের মাদকের প্রতি আসক্তি কমানো। তবে সুরাশক্তি কিন্তু প্রচলিত ছিল সেকালের কলকাতাতেও, এবং অভিজাতদের মদ্যপান তো ছিলই, বউবাজারের কাছে বিভিন্ন ঠেকে জড়ো হতেন জাহাজের খালাসিরাও। ক্রমে ক্রমে জন্ম হলো খালাসি টোলার, এবং অন্ধকারের পাশাপাশি আলোর উদ্ভাসও যথেষ্ট ছিল নবজাগরণের কলকাতায়। হিন্দু কলেজ মানে আজকের প্রেসিডেন্সি কলেজের সুবাদে নির্দিষ্ট এলাকার নামই হয়ে গেল কলেজ স্ট্রিট, এবং আস্তে আস্তে তার চারধারে গড়ে উঠল মেডিকেল কলেজ। মাধববাবুর বাজারের জায়গায় নির্মিত হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং ওই অঞ্চলের ছাত্রদের বসবাস বাড়তে লাগলো, আনাগোনা শুরু হলো বিদ্যুৎসাহীদের। তবে প্রথমেই কফি হাউস কিন্তু গড়ে উঠল না, তার বদলে আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল অ্যালবার্ট হল। আমরা কফি হাউসের প্রসঙ্গে আসব, তবে তার আগে
0: একটা ছোট্ট করে কমার্শিয়াল ব্রেক।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আমরা বলছিলাম কিভাবে কফি হাউস তৈরি হলো। এই যে অ্যালবার্ট হল, সেই বাড়ির মালিক ছিলেন ব্রাহ্মণেতা কেশবচন্দ্র সেনের ঠাকুরদাদা রামকমল সেন, এবং তিনি 1876 সেই সময় 25 এপ্রিল এই বাড়িতে অ্যালবার্ট ইনস্টিটিউট তৈরি করলেন। এবং তিনি এর আগেই তার বাসভবনের নাম দিয়েছিলেন অ্যালবার্ট হল। এবং এই বিশাল বাড়িতে, বাগান বাড়ি যেটা, সেখানে কিন্তু এই বাড়ির দোতলায় থাকতেন প্রথম অধ্যক্ষ ক্যাপ্টেন ডিএল রিচার্ডসন। তো এই অ্যালবার্ট হল, তার ঔজ্জ্বল্য বা তার রমরমা বেড়েছিল কেশবচন্দ্র সেনের সময়। এবং সেই সময় ব্রাহ্ম সমাজের যারা একেবারে অগ্রণী, তাঁদের পদধ্বনিতে মুখরিত থাকতো এই ভবন। ধীরে ধীরে কিন্তু এই ভবন ব্রিটিশ বিরোধী আন্দোলনের
2: আখড়া হয়ে উঠল।
1: একদম, যদিও নামটা ছিল কিন্তু ব্রিটিশ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু আরও অনেকে মিলে এইখানেই ভারত সভা প্রতিষ্ঠা করলেন, এবং 1883 এইখানে কিন্তু ভারত সভা

0: জাতীয় অধিবেশনও হয়েছিল। তো এই এই যে অ্যালবার্ট হল, এই অ্যালবার্ট হলের কথা তো শুনলাম, কিন্তু এই সময় সালটা হচ্ছে 1941। সেই সময় কিন্তু
1: কলেজ পাড়া নয়, মধ্য কলকাতায় কফি হাউস শুরু করলো ভারতীয় কফি বোর্ড। সেখানে দুটো মহল ছিল, একটি সাধারণদের জন্য হাউস অব কমন্স, অন্যটি হাউস অব ইন্টেলেকচুয়ালস। কবি সমর সেন, পরিচালক চিদানন্দ দাশগুপ্ত, সত্যজিৎ রায় এবং মৃণাল সেন নিয়মিত আড্ডা দিতেন এই কফি হাউসে। তবে মধ্য কলকাতার এই কফি হাউস বরাবরই ছিল ফর দ্য ক্লাস, সেভাবে কোনোদিন আমজনতার হয়ে উঠতে পারেনি। সাধারণ মানুষ আড্ডা দেওয়ার জন্য বেছে নিলেন বইপাড়ার অ্যালবার্ট হলকেই, এবং 1940-এর দশকে সেখানে কফি হাউস শুরু করল ভারতীয় কফি বোর্ড, এবং ধুমায়িত কফির কাপের সঙ্গে চলত বই পড়া। স্বাধীনতার পরে অ্যালবার্ট হল পরিচয় আড়ালে চলে গেল 15 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের কফি হাউস হয়ে উঠল বাঙালির একান্ত কফি ঘর।
0: এবং শুধু কফি ঘর নয়, বাঙালির এক চেনা আপন সমস্ত কিছু সংস্কৃতির ছক আমাদের প্রিয় নস্টালজিক কফি হাউস।

0: মান্না দেশে সাড়া জাগানো গান আমরা শুনছিলাম, কফি হাউস নিয়ে কথা বলছিলাম। কফি হাউস আদতে বাঙালির মননের চারণভূমি, বলার অপেক্ষা রাখে? পরিচয়, এক্ষণ, জিজ্ঞাসা, গান্ধর্ব, বহুরূপী সহ অসংখ্য লিটল ম্যাগাজিনের আতুর ঘর কিন্তু এই কফি হাউস। কিন্তু যামিনী রায়, বিষ্ণুদেব, ব্রেক্ট, কামু, কাফকা, নেরুদা, মায়াকাভস্কিকে নিয়ে যুক্তিতর্ক গল্পে মুখরিত কফির ধোয়াতেও একদিন একটা অন্যরকম বাতাবরণ তৈরি হয়েছিল।
1: কারা আসতেন? আসতেন নাটক এবং ছবির জগতের দিকপাল, সৌমিত্র চট্টোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এবং শুধু সাহিত্য রঙ্গমঞ্চ নয়, কফির কাপে তুফান তুলতে কফি হাউসে আসতেন মানবেন্দ্রনাথ রায়, বিমান বসু এবং আরও অনেক অনেক রাজনীতিবিদ, সাহিত্যিক, আরও অনেকে।
0: হ্যাঁ, এখানে সময়ের সঙ্গে সঙ্গে যে নামগুলো আমাদের একটা অন্য নস্টালজিক আলো দেয়, সেটা হচ্ছে এখানে সাহিত্যিক আড্ডা জমত গৌরীশঙ্কর ভট্টাচার্য, সমরেশ বসু, দীপেন বন্দ্যোপাধ্যায়, গৌরকিশোর ঘোষ, মণিশঙ্কর, বিমল মিত্র, ভবানী মুখোপাধ্যায়, তারাপদ রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মানে কাকে ছেড়ে
1: কাকে বলবে এবং কে না।
0: পাশাপাশি আসতেন শিবরাম চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, বিনয় মজুমদার, তরুণ সান্যাল, অমিতাভ দাশগুপ্তর মতো সব ডার্ক সাইটে কবিরাও কিন্তু এখানে আসতেন।
1: মানে আকাশের চাঁদ এবং কফি হাউসে চাঁদের আলো, চাঁদের হাট। তো এই এই নস্টালজিয়া এ তো কলকাতা ছাড়া সম্ভব।
0: এবং এখানে সবাই যেন চলে আসতেন বন্ধু হবার জন্য, আড্ডায় আড্ডায় বন্ধুত্ব।

0: শুভঙ্কর ভাস্কর যেমন আমাদের হয়ে আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন আপনাদের, চলে আসুন বন্ধু হতে। আর পুজো তো এসে গেল নীলাঞ্জনা,
1: আর কি একটা দিন মাত্র মাঝখানে।
0: আপনাদের একটা খবর দিই, সেটা হচ্ছে আগামী শুক্রবার আপনাদের সঙ্গে আবার স্বপ্না নীলাঞ্জনা দেখা হবে, কথা হবে। কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা অনেক গল্প শোনাবো
1: এবং আকাশবাণীর গল্প, আকাশবাণীর গল্প সিরিজে। না, সেদিনকে অবশ্য আমরা নজরুল গীতি নিয়েই কথা বলবো,
0: কথা বলবো,
1: সেখানেও আকাশবাণী থাকবে।
0: আর যেটা ব্যাপার সেটা হচ্ছে মহালয়ার দিনও কিন্তু স্বপ্না নীলাঞ্জনা আসছে আপনাদের সাথে কথা বলতে, এবং মহালয়া স্পেশাল প্রোগ্রাম। শনিবারে সাধারণত রবীন্দ্রনাথের গান বাজে, কিন্তু ওই দিন আমরা একটু অনুমতি পেয়েছি মহালয়ার পুরনো, মানে তার যে নেপথ্যের গল্প কাহিনী সেগুলো আপনাদের সঙ্গে শোনাবো। সে তো একেবারে ইতিহাস, ঐতিহ্যের ইতিহাস,
1: মহিষাসুর মর্দিনীর
0: নেপথ্যে সেই সমস্ত বিষয় নিয়ে স্বপ্না নীলাঞ্জনা কথা বলবে, এবং আপনাদের মন প্রাণ ভরিয়ে, যেহেতু দেবীপক্ষের সূচনা হচ্ছে, সুতরাং সমস্ত দেবীদেরকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আর যারা পুরুষ পিতৃকুল আছেন, আপনারাও মেয়েদের সম্মান করুন, শ্রদ্ধা করুন, মাকে ভালোবাসুন,
1: আমরাও তাদেরকেও সম্মান জানাই।
0: একদম,
1: সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আপনাদের কিন্তু প্রতিদিন যেরকম আপনারা আমাদের সাথে থাকেন, এই দুটো দিনই আপনারা থাকবেন, এবং নতুন যদি বন্ধুরা আসেন তাহলে তো আমাদের আর খুশি সীমা পরিসীমা থাকবেন না।
0: একেবারেই তাই, নতুন বন্ধুদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। এবং যে কথাটা আমরা বলি যে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, স্বপ্না নীলাঞ্জনা যে সিরিজ করছে সেই সিরিজগুলো কেমন লাগছে, আপনাদের চিঠিপত্র কিন্তু পাচ্ছি না,
1: তো চিঠিপত্র করতে পারেন, আপনারা
0: মেইল করতে পারেন,
1: এবং আমাদের যে পেজগুলো আছে আকাশবাণী কলকাতা, FM গোল্ড, FM রেনবোর যে পেজগুলো আছে সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন, এবং আরও কি কি নতুন সেগমেন্ট আপনারা চাইছেন, যে মনে হয় যে এইগুলো সংযোজিত হলে ভালো হয়, সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন।
0: আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন,
1: আবারও দেখা হবে।
0: রূপঙ্কর বাগচির গাওয়া এই গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি, স্বপ্না নীলাঞ্জনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মানুষের আস্থা এবং কোটি কোটি দলীয় কর্মীর নিষ্ঠা তাঁর সবচেয়ে বড় শক্তি। নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, আরও শক্তি ও উদ্যম নিয়ে মানুষের সেবা করে যাওয়ার জন্য আজ সকালে শ্রীবিনায়ক মন্দিরে গিয়ে দেশ ও 140

কোটি দেশবাসীর কল্যাণ কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত 25 বছরে মানুষের আস্থা ও অভিজ্ঞতা তার বড় সম্পদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটির ভারতীয় কৃষি রূপান্তর নিয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, প্রধানমন্ত্রী মোদী জনসেবাকে জীবনের মূল লক্ষ্য করেছে এবং রাজনীতিকে দেশ সেবার মাধ্যম হিসেবে নিয়েছেন। দেশের প্রতি গত 25 বছরের নিরলস সেবার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। সরকারের প্রধান হিসেবে জনসেবার 25 বছর পূর্ণ হয় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবাজ্যোতি প্রজ্বলন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমিলেন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলন 2026-এ ভাষণ দেবেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করেছে। 2023 সালের ফেব্রুয়ারির পরেই প্রথম রেপো রেট বাড়ানো হলো। 2025 সালে মোট 125 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর পর গত 4টি পর্যালোচনায় তা 5.25% অপরিবর্তিত রাখা হয়েছিল। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ মেনেই কাজ করবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্নের আবহে গতকাল এক বিবৃতি প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: Musically Yours on FM Rainbow 107 MHz, and at this time it is the right time for all of you to tune in to FM Rainbow, because this is the rhythmic session, Rainbow Rhythms, coming your way on FM Rainbow every afternoon at this very particular time. And this afternoon at the consoles, this is Ashore Mishra with you on FM Rainbow, and we're going to start the session with Adele saying hello to all of you out there.

আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবা ও জনসেবার আজ ২৫ বছর পূর্তি। ২০০১ এর ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময় ২০১৪ এর ২৬ মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন তিনি। আজ সকালে নতুন দিল্লির সরোজিনী নগরে শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে তিনি পুজো দেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে রেপো রেট বেড়ে দাঁড়ালো ৫.৫%। প্রায় চার বছর পর রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক। তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নতুন রেপো রেট ঘোষণা করেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। আজ বিশ্ব তুলা দিবস। প্রতিবছর ৭ অক্টোবর বিশ্বজুড়ে তুলার অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই দিনটি পালিত হয়। এবছরের ভাবনা কটন ফর গুড, বাণিজ্য রূপান্তর ও অংশীদারিত্বের মাধ্যমে সমৃদ্ধি গড়ে তোলা। মুখ্যমন্ত্রী ও প্রশাসনের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ তুলে রাজনীতি থেকে স্বেচ্ছা অবসরের কথা ঘোষণা করেছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। দলও আর রাখবেন না বলে জানান তিনি। তবে বাবরি মসজিদের নির্মাণ কাজ চালিয়ে যাবেন বলে মুর্শিদাবাদের রেজিনগরে দলের কার্যালয়ে জানান হুমায়ুন। গতকালের নির্বাচনে ভোট লুট ও বুথ রিগিংয়ের অভিযোগও তোলেন তিনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন বিধানসভায় যাবেন না বলেও তিনি জানিয়েছেন। কলকাতা বিমানবন্দরের ভিতরে মাকড়া মসজিদের জমি ১৯৬২ সালেই রাজ্য সরকার অধিগ্রহণ করেছিল এবং ক্ষতিপূরণও দেওয়া হয়েছে বলে হাইকোর্টে জানিয়েছে কেন্দ্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি, জমিতে মসজিদ কমিটির কোনো আইনি অধিকার নেই এবং নিরাপত্তার কারণেও মসজিদের বর্তমান অবস্থান বিপজ্জনক। আগামী ৯ অক্টোবর মসজিদ কমিটি তাদের বক্তব্য জানাবে। আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ

0: এনি আদালত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের কয়েকটি জায়গায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকবে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: ষোলো
5: আর ষোলো টোলো নয়, একেবারে কুড়ি
4: আছি, আছি নয় বল একুশ,
5: বেশ একুশ,
4: বাইশ, পাঁচ,
5: ডাবল,
4: রিডাবল।
6: আজকের নাটক রাজু, রচনা জীবন কুমার ঘোষ, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন, নাট্যানুষ্ঠান দাজু।

0: বিজন, ওই বিজন ওঠ। আবার পাশে শুলি যে, আচ্ছা ঘুম সত্যি। আরে এই বিজন ওঠ না, আরে ওঠ বলছি বিজন।
1: কি হয়েছে কি দিলে তো ঘুমটা বাড়ি করে একদম?
0: কি ঘুমকা দূরে রে বাবা, ওদিকে একজন পড়ে পড়ে ঘুমোচ্ছে, সময়টা দলবল নিয়ে হইচই করে তাস খেলছে, আর তুই এখানে পড়ে পড়ে। নতুন জায়গা এসেছি, চল না একটু ঘুরে আসি। আর সবে তো দুটো বাজে, সো তো সেই 6:30, অনেক দেরি আছে। আচ্ছা তোরা কি আরম্ভ করেছিস বলতো, কি আরম্ভ করেছিস? সবে একটু ভাত ঘুমটা এসছে না, তোরা বক বক বক করে ঘুমটা মারিয়ে দিন। এখন কোথায় বেরোচ্ছিস তোরা? আরে এই তো বাবা কাছাকাছি, দূরে আর যাবো কোথায়? মনে থাকে জানো, ভবতোষদা বার বার বলে দিয়েছেন আজকের শোটা যেন ভালো হয়, রেঞ্জার সাহেবের শো বলে কথা, মানে এটা একটা প্রেস্টিজের ব্যাপার, অনেক রেসপেক্টেড দর্শক আসবেন। তুই বলি ডিপ ফরেস্টের মধ্যে এসে একটু আশপাশটা ঘুরে দেখবো না?
2: ঘুরে দেখবো না?
0: এই ডিপ ফরেস্টে কত জঙ্গলি জানোয়ারের উপদ্রব আছে জানিস?
3: জানি বন্ধু, জানি জানি,
0: বিশেষ করে বুনো হাতি।
3: ওরে গুরু তাও জানি বাবা,
2: জানি যদি তাহলে জঙ্গলে যাবার শখ এত উদ্দুল কেন?
0: ঘুম ঘুম করে না সত্যি
4: কি তোমাদের? হ্যাঁ হঠাৎ এত গন্ডগোল কিসের? ভবতোষদা ঘুমোচ্ছেন, অন্যরাও রেস্ট নিচ্ছে, একটু আস্তে কথা বলো না।
2: বাবুরে এখন জঙ্গলে বেড়াতে যাবেন?
4: না না না না, অমন গোয়ার তুমি করো না তোমরা। এই রহস্যময় জঙ্গল সম্বন্ধে এখানকার অর্গানাইজাররা বারবার সাবধান করে দিয়েছেন, ভুলে গেলে তোমরা? অযথা লাইফ রিস্ক নেবার দরকার কি?
0: এটাও নিশ্চয় তোদের মনে থাকা উচিত, অর্গানাইজারদের কথা অনুযায়ী তাদের বিনা অনুমতিতে তাদের প্রবেশ করা নিষেধ, বিশেষ করে গাইড ছাড়া।
4: আর দেখ বিশু ঠিক কথা বলেছে, এই এরিয়ার মধ্যে একা একা ঘোরাফেরা একেবারেই বারণ, মনে রেখে দিও তোমরা। আমরা কিন্তু জঙ্গল এরিয়ার মধ্যেই আছি এখনো।
2: এই রণজিৎ, সুমিতার বিশু তো ঠিকই বলছে, দেখ রিস্ক না নেওয়াই ভালো।
0: তুই থাম তো, রিস্ক? আমরা কি গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি নাকি? শোনো তোমরা অযথা চিন্তা করো না সুমিতাদি, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এই তো বাবা মোড়ের মাথা থেকে একটু ঘুরে চলে আসবো। বুঝতে পারলে কোন জায়গাটার কথা বলছি?
4: হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ওই যে যে মোড়টা দিয়ে বাস যায়। ওই
0: রাইট, ইউ আর সুমিতাদি, ইউ আর গ্রেট। আরে বাবা কোথায় এসেছি বলো, সেই জায়গাটা একটু ভালো করে দেখা দরকার তো নাকি?
4: আর যদি ভবতোষদা খোঁজ করেন কি বলবো?
0: আরে বলবে যে আমরা ফিরে আসবো টাইমলি, আর যদি একটু দেরি হয়ে যায় তো সোজা স্টেজেই চলে যাবো। চললুম। হ্যাঁ বিজন, আমাদের এই ড্রামা ইউনিটের মধ্যে এখন তো তোকে আমার সবচেয়ে ভালো লাগে জানিস, তোর সঙ্গে আমার অনেক ক্ষেত্রে আসলে মনের একটা মিলও আছে, তো বাকিগুলো সব কুঁড়ের বাচ্চা, সময় পেলেই খালি গাং গাং করে নাক ডাকিয়ে ঘুমাবে, সেই জন্যই তো ওদের মধ্যে থেকে জোর করে টেনে নিয়ে এলাম তোকে।
1: কিন্তু ভাই একটা কথা, বিশু যে কথাগুলো বললো সেটাও আমাদের খেয়াল রাখতে হবে।
0: বাবা সেই খেয়াল কি আমার নেই? তবু দেখ একটা নতুন জায়গায় এসেছি, চারদিকে চারদিকে কত ঘন জঙ্গল, গাছগাছালির কি মিষ্টি গন্ধ, দূরে নীল পাহাড়ের হাতছানি, কি অসাধারণ জায়গাটা না? আচ্ছা এইসব কি ঘরে বসে নাক ডেকে ঘুমলে উপভোগ করা যায় বল?
1: হ্যাঁ তা সত্যি, তো ভয়টা কি জানিস ওই ভবতোষদাকে নিয়ে, যা করা ডিরেক্টর।
0: মোড়ে এসে গেছি।

0: বিজন, শীত শীত করছে রে, চা খাবি নাকি জমিয়ে?
1: চা? আরে এই তো কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, আবার চা?
0: বাস আসছে নাকি?
1: মেটলি
0: এখান থেকে যেতে কত সময় লাগবে?
2: আধ ঘন্টায় পৌঁছে যাবেন।
0: আধ ঘন্টায়?
2: আধ ঘন্টা। বাসটা পাহাড় ঘুরে ঘুরে একবারে মাথার উপরে উঠবে, ওখানেই মেটলি।
0: আচ্ছা আচ্ছা,
2: ভারি সুন্দর জায়গা, উঠে পড়ুন উঠে পড়ুন।
0: ঠিক আছে, উঠে পড়, বিজন উঠে পড়। আরে বাবা, হাতে যা সময় আছে, ফিরে আসতে পারবো, অসুবিধা হবে না, ওঠ না তুই।
1: শুধু ফাইন নয়, থ্রিলিং ও বটে।
0: থ্রিলিং নয়,
1: পাহাড়ের গায়ে নিচু খাট, একবার স্লিপ করলে না বাস একবারে পড়লে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে।
0: উঁচুতে থাকা, উঁচুতে থাকা, নিচের দিকে বেশি নজর দিস না, ভয় করবে না। আচ্ছা ভিতু, এখানে পাহাড়ি রাস্তার ড্রাইভার কি এক্সপার্ট জানিস? কোনো ভয় নেই,
2: আপনারা আপনারা এখানে বসেন।
0: আরে না না, ঠিক আছে দাদা, ঠিক আছে, এই এইটুকু তো রাস্তা, আধ ঘন্টা আমরা ঠিক চলে যাবো। এরকম করে
2: মনে হচ্ছে বেড়াতে এসছেন।
0: বাস ড্রাইভারে অজগরের মতো মেকে বেঁকে রাস্তাতে যে উঠছে, দুপাশে ঘন জঙ্গল, অসাধারণ জায়গাটা।
2: হ্যাঁ, উপরে উঠলে আরো সুন্দর দেখাবে, ওপর থেকে নিচের ঘর বাড়ি কত ছোট ছোট দেখাবে, ঠিক একেবারে ছবির মতো।
0: হ্যাঁ, ফার্স্ট ক্লাস লাগে দেখতে। আচ্ছা দাদা, এই মানে এই যে জঙ্গলের রাস্তায় শুনেছি মানে বুনো জন্তুর খুব উপদ্রব, মানে বুনো হাতি টাতি বাঘ টাঘ।
2: হ্যাঁ ঠিক শুনেছেন, ঠিক শুনেছেন, এইসব জায়গায় খুব সাবধানে চলাফেরা করতে হয়, না হলেই বিপদ।
0: ও আচ্ছা,
3: এই মিডলি থেকে যে মিডলি থেকে যে নামের নেমে তাড়াতাড়ি করেন।
1: এই কি রে, এই এত উঁচুতে উঠে এসেছি আমরা?
0: হ্যাঁ বল।
1: এই রোজের আমার না খুব ভয় করছে জানিস তো।
0: ভয় ভয় ছাড় রে বিজন, চারদিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য কাকে বলে একবার দু চোখ ভরে দেখে নে। পাহাড় আর জঙ্গলে কেমন আলো আঁধারে খেলা দেখেছিস বিজন। চায়ের দোকান একটা মিলে গেছে এখানে। হ্যাঁ একটু চা খেয়ে গাটা গরম করে নি। হ্যাঁ তোমার আস্তে আস্তে ঘুরে ঘুরে সব দেখা যাবে।
1: হ্যাঁ
0: চল। এই যে ভাই, দু কাপ চা, বেশ গরমা গরম চা। হ্যাঁ
1: হ্যাঁ, বসুন বসুন বাবু, দিচ্ছি।
0: আপনাকে দেখে বাঙালি বলে মনে হচ্ছে, পরিষ্কার বাংলায় কথা বলছেন। তা মশাই এর নামটা জানতে পারি?
1: আগে আমার নাম সুবোধ ঘোষ।
0: উব বাবা, সুবোধ ঘোষ।
1: আপনারা?
0: আমরা আসছি কলকাতা থেকে, আমার বন্ধু বিজন সেন আর আমি রঞ্জিত মুখার্জি।
1: আচ্ছা আচ্ছা, বেড়াতে এসেছেন?
0: না ঠিক বেড়াতে নয়, আমরা এসছি ওই যে নিচে রেঞ্জার সাহেবের বাংলো আছে না, ওর পাশেই ওই জঙ্গলে থিয়েটার করতে।
1: ও আচ্ছা আচ্ছা, এই এই নি চা।
0: ওয়াহ, ফার্স্ট ক্লাস, দারুণ সুন্দর চা বানিয়েছেন সুবোধবাবু। এই জায়গায় আমরা একবারে নতুন, রাস্তাঘাট চিনিও না, একটু ঘুরে দেখতুম টেকতুম তো কিভাবে ঘোরা যায় একটু গাইড করবেন নাকি?
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে জায়গাটা খুব বড় নয় বুঝলেন, এই সামনে রাস্তা দিয়ে সোজা চলে যান।
0: ওইটা ওইটা?
1: হ্যাঁ হ্যাঁ, ও ওইটা দেখা যাচ্ছে।
0: হ্যাঁ
1: খানিকটা গিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে দেখবেন,
0: বাঁদিকে
1: ওইটাই যেন যাবেন না।
0: ও বাঁদিকে যাবো না?
1: না না,
0: কেন কেন বাঁদিকে যাবো না?
1: ওই মিলিটারিদের ছাউনি আছে বুঝলেন, একেবারে প্রোটেক্টেড প্লেস।
0: আচ্ছা আচ্ছা,
1: আপনারা সোজা ডান দিক দিয়ে হাঁটবেন।
0: সোজা ডান দিকে?
1: হ্যাঁ, ওদিকে দেখার অনেক জিনিস আছে।
0: আচ্ছা,
1: আরো বেশ খানিকটা দূরে গেলে দেখতে পাবেন নিচে ওই জল ঢাকা প্রকল্প,
0: এখান থেকে দেখা যাবে।
1: হ্যাঁ দেখা যাবে। আচ্ছা ভালো কথা, আপনারা কি এখানে আজকে থাকবেন নাকি ফিরে যাবেন?
0: না না না, থাকবো থাকবো কি মশাই, ফিরে যাবো। আমাদের 6:30 শো, তার আগে তো পৌঁছতেই হবে। আচ্ছা শুধু লাস্ট বাস এখান থেকে কটায় ছাড়ে?
1: লাস্ট বাস ওই 4:30।
0: 4:30
1: এখান থেকে ছাড়বে,
0: যা টাইম আছে হো জায়গা। বিজন চল। এই তো এই তো সেই সুবোধ বাবুর নির্দেশিত বাঁদিকের মোড়। হ্যাঁ ঠিকই, রাস্তার পাশে লেখা রয়েছে প্রোটেক্টেড প্লেস, দূরে একটা মিলিটারি জিপও দাঁড়িয়ে আছে। চল বিজন ডান দিকে রাস্তা দিয়ে যাই। সত্যি সুন্দর জায়গা রে, চল এগিয়ে যাই। খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে
1: বাড়ি।
0: শোনা, রাস্তাটা নিচের দিকে নেমে গেছে তো, বেশ ঢালু, চল না যাই। এই সাবধানে দেখে আসবি, স্কিড ফিড না করে পা। আবার
1: যাই বলছিস?
0: হ্যাঁ হ্যাঁ চল
1: চল। আরে এটা তো একটা পার্ক রে,
0: ওখান থেকে মনে হচ্ছিল কোনো ভিআইপির বাড়ি। আরে বাবা
1: কি সুন্দর সব গাছপালা দেয়। এই রোনো রোনো, মাঝখানে ফোয়ারাটা দেখেছিস? ফ্যান্টাস্টিক না?
0: লাভলি লাভ। এই ফোয়ারার পেছন দিয়ে দেখ, মাদিকটা চলে গেলে।

0: বসার জায়গা রয়েছে, মাথায় ছাউনি দেওয়া, এদিকটা বড় লোকজনের ভিড়, ওদিকে একটুখানি বসি, চল
1: চল জমিয়ে বসা যাক।
0: বসার জায়গার সামনে অ্যাকোয়ারিয়ামটা কিন্তু দারুণ সেট করেছে না, আর রং বেরঙের মাছে মাছে ভর্তি, পেছন দিয়ে পাহাড়টা কিনা উঁচুতে উঠে গেছে, বিজন নেহাত শো আছে, তাই নইলে যে কোনো রকমে ভাই এখানে আজকে থেকেই যেতাম।
2: কটা বাজে খেয়াল আছে? লাস্ট বাসটা ধরতে হবে।
0: আরে হ্যাঁ হ্যাঁ টাইম আছে,
2: আর বসে কাজ দিয়ে চল। ওট ওট ওট ওট
0: সুবোধ বাবু, আমরা এসে গেছি। ও এখনো তো বাস আসেনি দেখছি। দিন দাদা দুটো ভালো করে চা দিন, খেয়ে নিয়ে বাসে উঠে পড়ব। সাড়ে চারটে তো বাজে প্রায়, 4:29 পাক্কা আমার ঘড়িতে। লাস্ট বাস তাহলে এক্ষুনি এসে যাবে বলুন। একটু তাড়াতাড়ি করুন, 1 মিটার বাকি।
3: লাস্ট বাস তো একটু আগেই চলে গেছে।
0: কি
3: আর তো যাবার কোনো উপায় নেই।
0: কি বলছেন কি মশাই? আরে আপনি তো বললেন লাস্ট বাস ছাড়বে 4:30।
3: হ্যাঁ মানে আমার ভুল হয়ে গেছে বাবু, মারাত্মক ভুল।
0: ভুল
3: শীতকাল বলে এই কদিন শেষ বাসটা একটু আগেই চলে যাচ্ছে, মানে 4:20।
0: ভীষণ
3: আমার একেবারে খেয়াল ছিল না বাবু, পাহাড়ি জায়গায় তাড়াতাড়ি সন্ধে হয়, তাই বাসও একটু আগেই চলে যায়। আমার এই বেহিসেবি ভুলের কোনো ক্ষমা নেই।
0: শুভ বাবু
3: আপনাদের যে খুব বিপদে ফেলে দিলাম আমি।
0: বিপদ মানে কি কি হবে রে বিজন? কি আবার হবে, কি আবার হবে? তোর গোয়া তুমি জনিত হলো, ওরা বারবার করে বারণ করলো, বাইরে কোথাও যাস না, বাইরে কোথাও যাস না তোরা। এবার ব্যবস্থা কি হবে বল? হ্যাঁ কি অবস্থা হবে বুঝতে পেরেছিস?
4: বুঝতে তো পারছি, আমাদের দুজনের মেন রোল, কি করে পৌঁছবো রে বিজন আমি?
0: আচ্ছা আচ্ছা সুবোধ বাবু, এখানে অন্য গাড়ি যদি পাওয়া যাবে যা লাগে আমরা দেবো।
4: যা লাগে যা লাগে ওটা।
3: না বাবু, সন্ধ্যের পর কোনো গাড়ি আর ওপরে আসে না, মাঝে মাঝে দু একটা জিপ নিচের দিকে যায়, কিন্তু তারও কিছু ঠিক থাকে না। আচ্ছা আপনাদের আজ না গেলে খুব অসুবিধে হবে।
4: অসুবিধে মানে আপনি কি বলছেন অসুবিধে? আরে মশাই সময় মতো পৌঁছতে না বলে থিয়েটারে শো হবে না তো, সন্ধে হয়ে আসছে, কি আচ্ছা বিপদে পড়লাম তো। তোমার ভুলটা আপনি করলেন দাদা, আপনি 4:20 বাসটা বললেন 4:30।
3: আসলে কি জানেন, এখান থেকে নিচে যাওয়ার ওই একটাই রাস্তা, আপনারা বরং জোরে জোরে হাঁটতে থাকুন, তাহলেই ঠিক সময় পৌঁছে যাবেন। আর রাস্তায় যদি কোনো ট্রাক বা গাড়ি দেখতে পান হাত দেখাবেন, ওরা হয়তো আপনাদের লিফ্টও দিতে পারে। আচ্ছা আপনাদের কাছে টর্চ আছে?
4: দূর মশাই, সন্ধ্যার আগে ফিরে যাবো বলতে টর্চ ফর্চ কিছু আনিনি আমরা।
3: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নিন আমার টর্চটা নিন, আর সঙ্গে এই ছোট লাঠি দুটো রাখুন।
4: তারপরে এই টর্চ আর লাঠি আপনাকে ফেরত দেবো কি করে? আমরা তো আর ফিরে আসবো না এখানে।
3: না না ওগুলো আর আপনাদের ফেরত দিতে হবে না, আমার ভুলের জন্যই তো আপনাদের এই বিপদটা হলো, তা আপনাদের জন্য এটুকু না করলে যে অপরাধী হয়ে যাব। আর দেরি করবেন না, পাহাড়ি জঙ্গল এলাকা, রাত হয়ে গেলে বিপদের সম্ভাবনা আছে, যান আপনারা বেরিয়ে পড়ুন। সাবধানে যাবেন।
0: জোরে জোরে পাছাড়া বিজন, জোরে জোরে পাছাড়া, এখন একটু আলো আছে, রাস্তায় হয়তো কোনো গাড়ি পেলেও পেতে পারি। হাত দেখাবো দুজনে মিলে, মানে দুজনে মিলে একসঙ্গে হাত দেখালে নিশ্চয়ই আমাদের বিপদ বুঝে আমাদের তুলে নেবে।
2: আরে দর বাবা তাড়াতাড়ি হাঁটবো কি করে, যা গড়ানো রাস্তায় তো জোরে হাঁটা মুশকিল হচ্ছে।
4: উপায় নেই, এভাবেই যেতে হবে, এখন ভগবানের কৃপায় সময় মতো পৌঁছতে পারলে হয়।
0: বিজন
2: কি হলো?
0: বিজন একটা গাড়ি আসছে।
2: হ্যাঁ
0: একটা গাড়ি আসছে, হাত দেখা হাত দেখা, দুজনে হাত দেখা,
2: হাত দেখা,
0: চিৎকার কর চিৎকার কর চিৎকার কর যদি গাড়িটা থামে।
5: দাদা
4: পাহাড়ি এলাকা, হাতে আমার দুখানা লাঠি নিয়ে থামান থামান বিশ্বাস করতে পারে? চল জোরে জোরে হাঁটি, মানে একরকম দৌড়ের মতো হাঁটি, আর কি করবো। কি হলো
0: বিজন? কি হলো কি হলো?
2: পাটা স্লিপ করে গেছে রে।
4: বলছি সাবধানে হাঁট,
2: খুব সামনে দিয়েছি লাঠিটা দিয়ে, তাহলে মুখ থুবড়ে একবার পড়ি, সেটা পড়ি পড়ি পড়ি
4: লাগেনি তো, লাগেনি
2: শুনাল লাগেনি, সেরকম কিছু হয়নি, তবে গোড়ালির জায়গাটা একটু বাড়ি, মাথাটা কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছে। সন্ধে হয়ে এলো, আমাদের ইউনিটের সবাই এত করে বেকাবে বসে গেছে, মমতাজ দা আমাদের খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন হয়তো।
4: কি হচ্ছে?
2: কিছু হবে ভাবতে পারছি, তোর জন্য হলো জানিস তো, তোর জন্য
4: এরকম ঘটবে, ভাগ্য মানিস তো, একটা 4:30 গাড়ি 4:20
2: বাবু
4: কপালে দুর্ভোগ থাকলে
2: চা খাওয়া হচ্ছে।
4: সুবোধ ঘোষ টাইমে ঠিক রাখতে পারে না।
0: বিজন
2: কি হলো?
0: বিজন আরেকটা গাড়ি আসছে,
4: কোন গাড়ি থামবে না এইভাবে, লোকে আমাদের বিপদটা কি বুঝবে, হাতে তো সময় নেই, এতখানি রাস্তা কি করে, আর গাড়ি থামার চেষ্টা করে লাভ নেই বিজন, কেউ থামবে না, তাই চল এখান থেকে যে করে হোক দৌড়তে আরম্ভ করি।
2: তোর বুদ্ধি শুদ্ধ একেবারে গেছে, দৌড়তে আরম্ভ করি। প্রথম কথা, ঢালু রাস্তা দিয়ে এভাবে দৌড়ানো যায়? আর দৌড়লে তো লোকে আমাদের চোরটোরও ভাবতে পারে, তখন বিপদের ওপর আবার নতুন করে বিপদ এসে হাজির হবে।
4: তাড়াতাড়ি পাটা তো চালা,
2: তাড়াতাড়ি পাটা চালা,
4: একটু দাঁড়া বিজন, একটু দাঁড়া, একটু দাঁড়া ভাবে গেছি।
2: স্পষ্ট
4: শুনলাম একটা,
2: লড়ো লড়ো, চল সময় নষ্ট না করে তাড়াতাড়ি হাঁটি, তাহলে পৌঁছে যাবো, হয়তো একটু দেরি হবে, তাতে কি হয়েছে?
4: ভালো করে শুন,
2: এই তো বাঘের টাকরে, ছোট লড়ো ছোট, দেরি করলে শেষে বাঘের বেড়ে যেতে হবে, ছোট। বিপদ বিপদ বিপদ বিপদ, একদিকে বাঘ, বুড়ো হাতি, হিংস্র জন্তু জানোয়ার সব চারদিকে, অন্যদিকে ভবদত্তা, এত করে দর্শক এসে ভিড় করেছে থিয়েটার দেখার জন্য, হইচই হচ্ছে বোধ হয়, ভবদত্তা যে কি করছেন আমাদের না দেখতে পেয়ে কি করে, আরে আরে
5: সুমিতা, সুমিতা, বিশু, এই যে বিশু, তোমরা বলতে পারো ঠিক কখন রঞ্জিত আর বিজন বেরিয়েছে?
6: ভবতোষদা, ওরা যখন যায় তখন আমি ছিলাম, সময় প্রায় বেলা দেড়টা দুটো হবে, রণজিতের কথাবার্তায় যা মনে হয়েছে ওরা জঙ্গলের ভেতরে যেতে পারে, তবে যতখানি রণজিৎ উৎসাহী বিজন ঠিক ততটা নয়, ওই বাস রাস্তার মোড়ের দিকে গেছে বোধ হয়, সেই রকমই তো বলে গেল ওরা, তারপর তো কিছু জানি না আমি।
5: সর্বনাশ, ওই মোড়টা ক্রস করলেই তো ডিপ ফরেস্ট পড়ে যাচ্ছে, ওপরে পাহাড়ের ঘন জঙ্গল, এখানকার কর্মকর্তাদের কাছে যা শুনেছি তা দেখলাম, এই জঙ্গল সম্বন্ধে অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষও এই জঙ্গলের মধ্যে ঢুকলে দিকভ্রম হয়ে চরম বিপদের মধ্যে পড়ে অকালে প্রাণ হারায়।
6: জঙ্গলের ভেতরে যদি যায় ওরা, যা বললেন তাহলে তো খুব চিন্তার কথা। দাদা দাদা, আমি বলি কি সময় নষ্ট না করে এখানকার অর্গানাইজারদের একটু বললে হয় না, ওরা যদি একটু খোঁজ টোঁজ নেন।
5: তুমি কি বলছো সুমিতা? আমি কি চুপচাপ বসে আছি? আমি তো এই গ্রিন রুম থেকে একবার বাইরে একবার ভেতরে আসছি, প্রচুর দর্শক হয়েছে, উদ্যোক্তাদের আমি সবই বলেছি, এদিকে সন্দেহ হয়ে গেল, এনারাও খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছেন, আরে শুধু তাই নয়, খুব চিন্তায় পড়ে গেছেন ওরা। শুনতে পাচ্ছ তোমরা, শুনতে পাচ্ছ? এখন দর্শকদের কি বলে আমি থামাবো, এমন দায়িত্বজ্ঞানহীন ছেলেদের কেউ শোতে নিয়ে আসে, এরা ভালো করে জানে যে আমি এ সমস্ত বরদাস্ত করি না, আসুক একবার, তখন যা করবার আমি করবো।
7: আমি বলি কি দাদা, আপনি আপনি এ সময় একটু ধৈর্য ধরুন, দেখবেন দেখবেন ওরা ঠিক এসে যাবে।
6: আমিও বলছি তাই, আপনি একটু শান্ত হন দাদা, শুধু একটা অনুরোধ দাদা, ওরা এসে গেলে শোয়ের আগে কিছু না বলাই ভালো, তাতে হয়তো মাঝখান থেকে নাটকটাই পণ্ড হবে।
5: পণ্ড হবে, কিন্তু শুনতে পাচ্ছ দর্শকদের চিৎকার, এরপর আর ধৈর্য রাখা যায়?
8: ভবদাস বাবু একটু আসবেন, কথা আছে।
5: বলুন মিস্টার ব্যানার্জি, কোন সন্ধান পেলেন?
8: না, সব কর্নারই তো আমাদের ছেলেদের পাঠিয়েছি, দু একজন ফিরেও এসেছে, কিন্তু কেউই সঠিক খোঁজ দিতে পারছে না, এদিকে মুশকিল হয়েছে কি, মানে দর্শকদেরও থামিয়ে রাখতে পাচ্ছি না, চিৎকার চেঁচামেচি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন।
5: হ্যাঁ ঠিকই তো, দর্শকদের আর দোষ কি বলুন, সব দোষী আমাদের, সেটা আমরা মাথা পেতে মেনে নিচ্ছি, এদিকে আমাদের সবাই মেকআপ কমপ্লিট হয়ে গেছে।
8: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটু বাইরে থেকে আসছি, বুঝলেন, দেখি আর কোনো খবর এলো কিনা।
5: আসুন, এই মুহূর্তে আমি সম্পূর্ণ হেল্পলেস, কি আর করব বলুন, আমার ব্রেনও আর কিছু কাজ করছে না। যাচ্ছি, এখন উপায়, ওদের বাদ দিয়েও তো অভিনয় করা যাবে না, সারা বইটা জুড়েই তো রণজিৎ আর বিঞ্জন, কোন রকমে ওদের রোল ও তো ক্লিপ করা।

0: হবে না। উফ, জীবনে যা ভাবেনি হয়তো তাই আজ আমায় করতে হবে।
1: ভবতোষ বাবু,
0: বলুন বলুন মিস্টারজি।
1: আসলে বলতেও পাচ্ছি না, অথচ না বলে কোনো উপায় নেই।
0: কোনো খবর পেয়েছেন মিস্টার ব্যানার্জি? যদি পেয়ে থাকেন তো শীঘ্রই বলুন, আমি আর ভাবতে পারছি না, আপনি বলুন প্লিজ।
1: মানে একটা খবর নিয়ে এসেছে আমাদের ছেলেরা।
0: হ্যাঁ,
1: নিঃসন্দেহী দুঃসংবাদ।
0: হ্যাঁ,
1: জঙ্গলের ভেতরে দুজন টুরিস্ট গিয়েছিল গাইডার পারমিশন ছাড়াই। বুনো হাতির দল অ্যাটাক করেছে, তারা বাঁচেন কিনা আমার সন্দেহ।
0: সে কি? উফ ভগবান!
1: আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। আপনারা ভবতোষবাবুকে একটু সামলান, মনে হচ্ছে উনি অসুস্থ হয়ে পড়ছেন। আমি যাচ্ছি এখানকার ডাক্তারবাবুকে নিয়ে, আমি এক্ষুনি আসছি।
2: দাদা, ভবতোষদা, ভবতোষদা, কোন সাড়া নেই। সুমিতা, সুমিতা, দাদা তো জ্ঞান হারিয়ে ফেলেছেন দেখছি।
3: তাই তো দেখছি। এই সুদীপ, সুদীপ, তুমি তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে এসো তো। আর বিশু, তোমরা একটা দেখো কাগজ সাগজ পাও কিনা, দাদার মাথায় একটু হাওয়া করো।
2: কি হবে সুমিতা? দাদা, দাদা, না সুমিতা, কোনো সাড়া পাচ্ছি না।
3: দাদা সেন্সলেস হয়ে গেছেন।
1: সুমিতা,
3: তাড়াতাড়ি জল, জল এনেছো? দাও দাও দাও, দাদার মুখে একটু জলের ঝাপটা দেই।
2: ভালো করে দাও।
3: দাদা, দাদা, দাদা, চকে সেন্সটা আসছে মনে হচ্ছে। দাদা, দাদা, একটু জল খান তো দাদা। হ্যাঁ হ্যাঁ, উঠুন আস্তে করে। হ্যাঁ, একটু জল খান। হ্যাঁ, আরেকটু। চিন্তা করবেন না দাদা, যা হবার তা তো হবে, এ তো আমাদের সকলের দায়িত্ব দাদা। ভগবান না করুন বিপদ যদি আসে, আমরা সকলে যেন মাথা পেতে তা নিতে পারি। না না, উঠবেন না, উঠবেন না দাদা, শুয়ে থাকুন, শুয়ে থাকুন দাদা, শুয়ে থাকুন। ডাক্তারবাবু এক্ষুনি আসছেন, এক্ষুনি আসছেন ডাক্তারবাবু।

0: শুকনো পাতা আর ডালপালা সরানোর আওয়াজ শুনতে পাচ্ছিস?
1: হ্যাঁ,
0: কেউ ওদের অনুসরণ করছে নাকি রে? শুন তো, আওয়াজটা কিন্তু এদিকে এগিয়ে আসছে।
1: তাই তো রে, কি হবে এখন?
0: যাও শান, বিপদের সময় মনে সাহসান, হাতে তো লাঠিটা আছে, শক্ত করে ধরে দাঁড়া। শক্ত করে লাঠিটা ধরে
1: টর্চটা জেনে দিবি একবার।
0: না না না, টর্চা যাবে না, শেষকালে এই টিভি পড়ে যাবে। তুই আমার তোমার হাতটা ধর, পিছন।
2: আলো মতো কি যেন একটা এদিকে এগিয়ে আসছে।
1: তো সন্ধ্যা মার্কে একটা লোক, এই ডাকাত নিশ্চয়।
2: দেখতে পাচ্ছি পরনে ছেঁড়া ফুল প্যান্ট, গায়ে ছেঁড়া জামা, হাতে বল্লমের মতো একটা লাঠি। জঙ্গল থেকে বেরিয়ে আমাদের দিকে আসছে কেন?
0: চোখগুলো কিরকম জলজল করছে,
2: মুখে খুঁজে খুঁজে দাঁড়িয়ে কি ভয়ঙ্কর ছিল।
1: লোকটা একেবারে কাছে এসে গেছে, কি হবে রে?
2: যদি ওদের সবকিছু কেড়ে নিয়ে জঙ্গলে গুম করে মেরে ফেলে যায় তো কিছু করার নেই, কেউ ট্রেস পাবে না আমাদের।
1: বললাম
3: আমি যেই হই না কেন, আপনাদের শ্রী খোঁজ নেবার কি দরকার? আপলোক এ সময় কোথায় যাচ্ছেন? খতরনাক এই পাহাড়ি রাস্তায় এ সময়ে কেউ তো যাতায়াত করে না। আপনাদের মতলব কি? মালুম হচ্ছে আপনারা ভিনদেশি।
0: ভিনদেশি? তুমি বাংলা বোঝো?
3: কিছু কিছু বুঝি।
0: জানো ভাই,
3: আমি কারো ভাই নই, কেউ আমার ভাই নয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নয় হলো ভাই নয়, তবে আমাদের কথা একটু তোমায় শুনতেই হবে ভাই। না মানে আমরা না খুব বিপদে
1: বাংলায় যেতে হবে। রাস্তায় গাড়ি থামার চেষ্টা করেছি কিন্তু কেউ গাড়ি থামায়নি। জানো জীবনে ঝুঁকি নিয়ে হাঁটছি আমরা
3: এই পাহাড়ি এলাকা মাঝখানে, কেউ গাড়ি থামায় না।
0: কিন্তু আমাদের যে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, আমরা কি করে যাবো?
1: হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি তুমি নাটক বুঝছো? নাটক
3: নাটক
1: নাটক নাটক
3: সে আবার কি?
1: আরে ওই গান।

0: বাজা না পোশাক পরে সব অভিনয় করে
1: সব আমি বুঝি না
2: ও বুঝো না আচ্ছা যাকে যাকে বুঝো না বুঝো না মানে আমরা না ওই ইয়ে করতে এসেছি নাটক করতে এসেছি রেঞ্জার সাহেবের ফরেস্টে
1: বললাম তো ও সব কিছু জানি না বুঝি না
2: আচ্ছা আচ্ছা ইয়ে তুই তো পাহাড়েই থাকো তাহলে তোমাকে আমরা দাজু ভাই বলে ডাকি
1: এর ভাই ডাকছেন
2: তোমার আপত্তি আছে বুঝতে পারছি
0: কিন্তু টর্চা জ্বালা না টর্চা হ্যাঁ
2: টর্চা এখন না টর্চ জ্বালার কথা এখন উঠছে কেন বলছি যে মানে শোনো কোন একটা নামে তো তোমাকে ডাকতেই হবে দাজু ভাই বলে ডাকি কেমন তুমি তুমি তুমি আপত্তি করো না হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাট তো চিনি না তো তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারো
1: সাহায্য
2: হ্যাঁ মানে একটু
1: আমি বলছি কি আমাকে আমাকে বিশ্বাস করতে পারবেন
2: না না বিশ্বাস কেন করতে পারবো না তুমি ভালো লোক তুমি মানে একটু যদি তাড়াতাড়ি আমাদের কোন রকম নিচে পৌঁছে দাও তাহলে আমাদের বড় উপকার হয় ভাই
1: উপকার
2: উপকার
1: উপকার মানে
2: কি হলো দাজু ভাই উপকার বলতে তুমি এমন অন্য মনস্ক হয়ে গেলে কেন
1: না কিছু না কিছু না ওটা আমার ব্যাপার চলেন বাবু স্যার আচ্ছা আমি যদি আপনাদের চোরা বাটো দিয়ে নিয়ে যাই যাবেন আমার সঙ্গে
2: আচ্ছা দাজু দাজু ভাই চোরা বাটোটা কি
1: চোরা বাটো সমাজ লিজিয়ে কি কম রাস্তা
2: ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বাটো বাটো বিজন বাটো মানে তো রাস্তা চোরা বাটো মানে শর্টকাট মানে তুমি বলতে চাইছো শর্টকাট রাস্তা দিয়ে ওখানে নিয়ে যাবে
1: হ্যাঁ সাহেব হ্যাঁ সাহেব উপরে এই রাস্তা ছেড়ে পাহাড়ি জঙ্গলের গা দিয়ে নিচে নেমে ফির জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে
2: আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি হবে
1: খুব খতরনাক খাড়াই রাস্তা একবার পা পিছলে গেলে খাদে পড়ে জীবন শেষ হয়ে যাবে তাছাড়া জন্তু জানোয়ারের ভয় তো আছেই আমি খুব সাবধানে নিয়ে যাব আপনাদের সময়ও কম লাগবে ভেবে নেন আপনারা কি করবেন
2: না না এটার ভাবনার ভাবনার আর কি আছে বল বিজন পৌঁছে তো আমাদের হবেই মানে যত বিপদই হোক তুই নিয়ে চলো তুই নিয়ে চলো আমাদের
3: বিজন মরেছি না মরতে আছি মরতে হয়তো এরই হাতে মরবো এছাড়া তো কোনো উপায়ও নেই
1: কি হলো জলদি করেন আমার দুসরা কাম আছে
2: পৌঁছে দাও আমাদের তাড়াতাড়ি করে
1: আমাকে বিশ্বাস করে চলেন কোনো ডর নাই বাবু সাহেব আমার হাতটা ধরেন হ্যাঁ হ্যাঁ ধরেন ধরেন ধরেন আপনিও ধরেন আসেন আসেন এইবার এই জঙ্গল দিয়ে নিচে নামবো আসেন আসেন আসেন খুব খুব খুব খাড়াই রাস্তা দুজনে আমার হাত ধরে ধীরে ধীরে নামতে থাকুন
2: টর্চা জ্বালবো
1: নাহি নাহি নাহি নাহি আমরা অন্ধারেই কাম করি ও টিপা বাতি জ্বালালে আলো অন্ধারিতে অসুবিধা হবে জঙ্গলের হর রাস্তা আমি জানি আমার হাত শক্ত করে ধরে নিচে নামো ঠিক আছে ঠিক আছে দুজনে ঠিক নামছেন পা টিপে টিপে নামুন এইভাবে এইভাবে খুব সাবধান আহিস্তা আহিস্তা
2: দাজু ভাই ভাগ
1: হ্যাঁ ভয় নেই ভয় নেই কিছু দূরে আছে ধীরে ধীরে নামো এইভাবে বাত করো বাত করো
2: সামনে মনে হচ্ছে একটা পাথরের চাই উঁচু
1: পাথরের কিনারা দিয়ে নামুন আমার হাতের ওপর ভর দিয়ে নামুন
2: নামুন
1: আপনিও নামুন আর মুঠিটা আলগা করবেন না
2: ঠিক আছে
1: শক্ত করে ধরবেন ঠিক ঠিক ঠিক কিছুটা নেমেছে তবে ঘন বহুত রাস্তা বাকি আছে
2: দাজু ভাই
1: ভয় হচ্ছে ডর লাগছে সব খতরনাক জঙ্গলে ভয় তো করবে লেকিন আমি তো আছি বেশি ভাববেন না
2: দাজু ভাই ওই পাথরের গায়ে ঘুষে হাত পা কোনোই টোনই হাঁটু সব ছড়ে গেছে দাজু ভাই
1: এবারে আমাদের বসে বসে নামতে হবে
2: বসে বসে নামবো
1: আমি যেমন করে নামবো আপনারাও তেমন ভাবে নামবেন কেউ কারো হাত ছড়বেন না
2: কিন্তু
1: হাত ছড়লে গভীর খাদে পড়ে যাবে ঠিক আছে
2: আচ্ছা
1: আচ্ছা
4: আর ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই

0: রাজু ভাই আমার পা পিছলে গেছে, আমি পড়ে যাচ্ছি, বিজনের দিকে চলে যাচ্ছে, কিছু ধরতে পারছি না।
1: আপনি হাত নিয়ে আপনি কাম করেন, টিপা বাতিটা, ঠিক আছে আমি দেখছি, টিপা বাতিটা জেলে খুব সাবধানে আপনি ধীরে ধীরে নামতে থাকুন, আমি ওনাকে দেখছি।
2: বেঁচে গেছেন বাবু, বেঁচে গেছেন বহু। এইবারে আমরা বিশেষ জঙ্গলে নেমে পড়েছি।
3: আরে বাবা, খুব বিশাল একটা বিপদ কাটিয়ে এলাম আমরা। রাজু ভাই,
4: গাছ পা ছড়ে কেটে গেছে।
3: ও সে তো আমারও
0: জ্বালা করছে।
3: রাজু ভাই, রাজু তোমার কিছু হয়নি তো?
2: আমার বাদ ছড়িয়ে দেন, আমি জঙ্গলি পাহাড়িয়া আছি, উৎসবে আমাদের কিছু হয় না সাহেব। আচ্ছা, পাহাড় থেকে নিচে নেমে এসেছি বলে ভাববেন না যে বিপদ কেটে গেছে।
3: তার মানে
2: এখানেও খুব বিপদ আছে, জঙ্গলি হাতির বিপদ। ওর মাটিটাও তো ভালো নয়, খুব সাবধানে পা ফেলে আসুন আপনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিপ্পা বাতিটা একবার জ্বালেন তো, জ্বালেন তো।
3: কোন দিকে?
2: আরে বাতিটা হামাকে দেন, হামাকে দেন। আয় আয় আয় আয় আয়।
0: কি হলো
2: সাহেব? দেখুন সাহেব, হাতির পায়ের ছাপ একটু আগেই খান দিয়ে গেছে, একেবারে তাজা পায়ের ছাপ, হয়তো আশেপাশে কোথাও আছে। আর জঙ্গলি হাতি তাড়া করলে জিনা মুশকিল বাবু সাহেব, জিনা হারাম হয়ে যায়গা। আই আই আই আই বাপ,
3: রাজু ভাই
2: আই বাপ, চলে চলে ছুট লাগান।
3: একটা পায়ে লাগলো,
0: মানুষের মাথার খুলি কি বিপদ চড়ে।
4: দাজু ভাই, ও দাজু ভাই, কোথায় এলে আমাদের? কেটে ধরো, কি মনে হচ্ছে তোর?
3: চুপ, এখনো পর্যন্ত লোকটাকে তো খারাপ মনে হয়নি। চারদিকে হাড় কঙ্কাল, মানুষের মাথার খুলি, জানি না আজ কপালে কি আছে।
2: আরে চুপি চুপি কি বাতচিত করছেন আপনারা? স্যার যে কথা বলছি শুনে, এখানে পাহাড়ি লোকেরা মরে গেলে তাদের গোর দেয়, মানে মাটি চাপা দেয়
3: এখানে।
2: হ্যাঁ হ্যাঁ, তাদেরই হাড় মাথার খুলি সব ছড়িয়ে ছিটি আছে। ডর নেই, ডর নেই, চলেন চলেন চলেন, আসেন আমার সঙ্গে।
3: আসুন
2: স্যার, ও ঝর্নার জলের শব্দ শুনতে পাচ্ছেন?
3: হ্যাঁ শুনতে পাচ্ছি।
2: হ্যাঁ, ওই দেখেন ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা। এই ঝোড়ার পানি কোথা থেকে আসে তা তো আমরা কিছু জানে না, মগর এ পানি খুব মিঠা, বহুত ঠান্ডা, হম লোক সব খাই।
0: সেই ঝর্ণা আমরা সকলে তো এখানে স্নান করতে এসেছিলাম
3: এখানে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেখতে পাচ্ছেন, শহরের সব বিজলি বাতি জ্বলছে, আপনারা এসে গেছেন বাবু। আপনারা আপনাদের ডেরা চিনে নিতে পারবেন,
3: একদম চিনে চলে যাবো। রাজু ভাই মানে কি বলবো, তুমি আমাদের কি উপকার করলে আমরা মানে মানে কোনো কথা বলে প্রকাশ করতে পারবো না। তোমাকে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম রাজু ভাই।
2: ও সব কথা বলবেন না সাহেব, আমি পাহাড়িয়া জঙ্গলি, আপনারা ভিন দেশি ভদ্র আদমি, বিপদে পড়েছিলেন, একটু মদত দিয়েছি এই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা বাবু সাহেব, আমার কাম আছে, আমি চলি, আমাকে ছুটি দিন।
0: চলে যাবে রাজু ভাই?
2: হ্যাঁ হ্যাঁ,
0: তোমাকে দেখে ভয় পেয়েছিলাম, সেটা ভুল করেছিলাম আমরা,
3: ভুল করেছিলাম রাজু ভাই,
0: তুমি আমাদের ক্ষমা করো ভাই। চালা করছে না রে, তুমি তুই না সত্যি সত্যি একজন দরদি মানুষ।
2: আরে না না, ও কিছু নয়, ও সব বলবেন না
3: রাজু ভাই। এমনি জানতে ইচ্ছে করছে আর কি, বাড়িতে তোমার কে কে আছে গো?
2: কেন কেন কেন বাবু স্যার?
3: না না, এমনি জিজ্ঞেস করছি, মানে বলছিলাম ১০০টা টাকা তোমার ছেলে মেয়ের জন্য দিলাম, হ্যাঁ কিছু কিনে দিও ওদের, খুবই সামান্য টাকা যদিও।
4: টাকা? হ্যাঁ, ১০০ রুপিয়া।
0: হ্যাঁ, না না,
4: কি হলো দিদি ভাই?
2: না টাকা আমি নিতে পারবো না।
0: কেন?
2: আপনি

0: টাকা নিয়ে আমি কি করব সাহেব?
1: কেন,
0: যখন টাকার দরকার ছিল তখন কারো কাছ থেকে একটা টাকাও পাইনি। লোকের পায়ে ধরেছি বাবু সাহেব, দরজায় দরজায় ভিখ মেগেছি, গাল দিয়ে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছে। ও টাকা আপনি রেখে দিন বাবু সাহেব, অন্য কাজে লাগাবেন, আমাকে মাফ করবেন।
1: কিন্তু কি এমন ঘটেছিল দাজুভাই যে টাকার জন্য তোমাকে লোকের দরে দরে ছুটতে হয়েছিল?
2: বলো না, বলো না দাজুভাই, চুপ করতে করে বলো।
0: সে বাত দুঃখ কি কাহানি বাবু সাহেব, শুনতে আপনাদের ভালো লাগবে না। আপনারা যান, আমি চলি।
2: না, তোমাকে বলতেই হবে।
1: হ্যাঁ হ্যাঁ, বলতেই হবে।
2: দেখো আমাদের খুব একটা বেশি দেরি হয়ে যায়নি, আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে জানো, আমরা তো পৌঁছেই গেছি। তুমি বলো বলো বলো, আমাদের খুব জানতে ইচ্ছে করছে, বলো না
0: বাবু সাহেব। আমার সংসার বলতে আমার বউ আর বিটিয়া, মানে আমার মেয়ে গুলাবি, গুলাবি
1: গুলাবি বা খুব মিষ্টি নাম তো তোমার মেয়ের। তুমি কি কাজ করতে দাজু ভাই?
0: আমি আর আমার বউ জঙ্গল থেকে শুকা লকড়ি নিয়ে এসে শহরে বাবুদের বিক্রি করতাম, তাতে যা পেতাম আমাদের সংসার কোন রকমে চলে যেত।
1: আচ্ছা,
0: তারপর চাঁদ চাঁদ
3: আমি এখানে
0: কি করছিস? গুলাবি গুলাবি কোথা?
3: গুলাবি
0: হ্যাঁ,
3: ওই পাশে ঝুপড়ি ওই রামার সাথে খেলছে। পয়সা কুড়ি কিছু জোগাড় হলো?
0: নাহি রে।
3: হ্যাঁ
0: নাহি,
3: সব সাহেবদের বাড়ি গিয়েছিলে? আচ্ছা, লোকরিরও তো কিছু জোগাড় করতে পারুনি,
0: কি করবো বল। এদিকে যদি জঙ্গলের ভিতরে ঢুকি তো কখন লাকড়ির জোগাড় করব? আর লাকড়ি পেলেও বিক্রি করে টাকা পেতে তো সাঁঝ হয়ে যাবে।
3: কিন্তু এদিকে বাচ্চা মেয়েটার পেটে তো সকাল থেকে দানা পানি কিছু পড়েনি, মা হয়ে আমি কি করে সহ্য করি? রোজ রোজ তো ওই পড়োশিনের কাছে চাওয়া যায় না।
0: কি যে করি, কোথায় বা যাবো? আমাদের মতো গরিব মানুষদের এ দুনিয়ায় না থাকাই ভালো। আমার নিজের উপর খুব ধিক্কার লাগে রে, বাপ হয়ে বাচ্চাটার মুখে কিছু দিতে পারি না। এই সময় তোর আবার জ্বর হলো?
3: আমার কথা ছেড়ে দাও। আচ্ছা, এই গুলাবের জন্য কিছু খাবার কি একটু দুধ হলেও তো চলতো, গরিবদের কেউ দয়া করে না রে ভগবান, না ভগবান না।
0: চাঁদ চাঁদ চাঁদ, একটু একটু সহ্য কর, তোর গা তো বেশ গরম রে।
3: না আমি ঠিক আছি, ঠিক আছি, আমি সামলে যাব, শুধু না ওই দম নিতে বড় কষ্ট। চার মাইনার বাচ্চা ওই গুলাবি, আমার বড় সাধের গুলাবি, বেচারা দুনিয়ার কিছু বোঝে না। আমি মরে গেলে ওই দুঃখী বাচ্চা গুলাবি জানতেও পারবে না যে ওর মা ছিল, ওর মা ওকে একটু বুকের দুধ খাওয়াতে পারে।
0: চাঁদ চাঁদ তুই চুপ কর, চুপ কর। আমার খারাপ নসিবের জন্য জ্বলে পুড়ে যাচ্ছি, এ জ্বালা কাউকে দেখাবার নয় রে, কাউকে দেখাবার নয়।
3: তুমি অমন করে বলো না, না আমার কাছে এসো। ওই গুলাবিকে একটু আমার কাছে এনে দাও। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না।
0: চাঁদ,
3: আমার দমটা কেমন বন্ধ হয়ে
1: আসছে। না না, এই কথা বলবি না, এই কথা বল।
3: তুমি যাও, তুমি জলদি করো, ওই গুলাবিকে আমার কাছে নিয়ে এসো।
1: আমি আমি এক্ষুনি গুলাবিকে নিয়ে আসছি, এক্ষুনি আসছি। তুই শান্ত শান্ত চাঁদ, তুই শুয়ে থাক, আমি এক্ষুনি গুলাবিকে নিয়ে আসছি।
3: গুলাবি, আমার গুলাবি,
1: এনে তোর গুলাবি,
3: এনেছ? হ্যাঁ হ্যাঁ, ওই গুলাবিকে এনেছ?
1: এনে

0: আমার কাছে দাও, আমার কাছে, আমার গোলাপি রে, আমার গোলাপি, আমার বড় শান্তি, তোকে বুকে দে, আমার খুব শান্তি রে গোলাপি। বাছা আমার, তোর বাপ মা তোকে খেতে দিতে পারেনি, তোর দুঃখী মা তোকে দুধ দিতে পারেনি, আমার অপরাধ ক্ষমা করিস গোলাপি, ক্ষমা করিস মা।
1: চাঁদ চাঁদ চাঁদ, তুই চুপ কর, চুপ কর চাঁদ। না না না, আমি এখনই বড় শুনতে যাচ্ছি,
0: কাউকে ডাকবে না, কাউকে ডাকবে না, আমার হাত দম বন্ধ হয়ে আসছে, তুমি একটু আমার কাছে থাকো।
1: এই তো আমি আছি।
0: আচ্ছা আচ্ছা, কোথা দাও, আমি চলে গেলে আমার গোলাপিকে তুমি দেখবে, আমার গোলাপিকে তুমি ভালো করে দেখভাল করবে, ওকে আদর করবে, যত্ন করবে, কথা দাও।
1: আমি বলছি চল, কিন্তু কিন্তু ওভাবে চলে যাওয়ার কথা বলিস না চাঁদ, আমার কলিজাটা ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, বুকের কথা আর বলিস না চাঁদ, আর বলিস না।
0: শান্তি, তোমার কথা শুনে আমার বড় শান্তি হলো, সেই জন্যই তো এত দুঃখে আমি তোমায় এত ভালোবাসি, আমার কাছে এসে বসো, শোনো গোলাপিকে না ওই পাশের পড়োশিনদের কাছে রেখে দিয়েছো, মেয়েটার পেটে সারাদিন দানা পানি পড়েনি, বেচারা কেঁদের জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, পড়োশিনরা যদি কিছু দেয় ওকে খাইয়ে দিও, চাও ওকে নিয়ে যাও।
1: আমি যাবো,
0: যাবি?
1: আমি আমি যাবো, আমি আমি চাঁদ চাঁদ বউটা মারা যেতে দারুণ চোট খেলাম মনে, অনেক কষ্টে অনেক দুঃখে মেয়েটাকে বড় করলাম, কিন্তু
2: তোমার তোর মেয়ে নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গেছে।
1: আমার মেয়ে গোলাপি,
2: গোলাপি
1: তার কথা জিজ্ঞেস করবেন না বাবু সাহেব, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে
2: পারবো না। তাই ভাই
1: না,
2: বলো না, না যদি দরকার হয় আমরা তো মানে কোনো সাহায্য করলেও করতে পারি।
1: তখন কেন ভগবান আপনাদের পাঠাননি বাবু সাহেব, তাহলে আমার গোলাপি নসিব আমার খারাপ বাবু সাহেব, মেয়েটার কঠিন বিমারি হলো
2: গোলাপি,
1: হ্যাঁ জ্বরে বেহুশ হয়ে পড়ে থাকতো, কি সুন্দর ছিল দেখতে, যেমন গোলাপের মতো সুন্দর রং, সুন্দর মুখ, কুকড়ানো চুল, ঠিক যেন পুতুলের মতো। শহর থেকে ডাক্তার ডেকে নিয়ে এসে দেখালাম, বস্তির লোকের কাছে টাকা ধার করে নিয়ে আর আমার শেষ সম্বল যা ছিল সব দিয়ে মেয়েটার ইলাজ করাতে লাগলাম। ডাক্তার বাবু বললেন আরো সুই দিতে হবে, আরো দাওয়াই দিতে হবে, না হলে মেয়ে বাঁচবে না। তারপর
2: তারপর
1: ডাক্তার বাবুর ওই কথা শুনে আমি পাগলের মতো হয়ে গেলাম, ঝোপড়ির লোকদের কাছে বিমারি গোলাপিকে রেখে বাড়ি বাড়ি পড়োশিনদের পায়ে ধরে কেঁদেছি, আমার মিটিয়ার কঠিন বিমার, আমাকে ধার দেন টাকা, আপনাদের বাড়িতে আমি তো লাকড়ি দিই, পরে শোধ করে দেব বাবু সাহেব। বাতি বদনসিব, কেউ আমাকে বিশ্বাস করে এক পয়সা ভি দেনি, ইলাজ করাতে পারলাম না, আমার বিটিয়া গোলাপি আমাকে একলা রেখে এ দুনিয়া ছেড়ে চলে গেল।
2: গোলাপি
1: গোলাপের কথাগুলো মনে পড়লে আমার বুকটা ফেটে যায়, মরার আগে কচি হাত দুটো দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলেছিল,
3: বাবুজি তুমি কোথায় বাবুজি?
1: এই তো মাই মেরে বিটিয়া, আমি তো তোমার কাছেই আছি।
3: আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন বাবুজি?
1: এই তো
3: আমার চোখ দুটো কেমন অন্ধার হয়ে আসছে। তুমি আমাকে একটু আদর করো না বাবুজি, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি যে তোমায় দেখতে পাচ্ছি না।
1: গোলাপি
3: বাবুজি, তুমি আমার কাছে এসো বাবুজি।
1: পেটিয়া
3: বাবুজি,
1: মাই আমার গোলাপি ভালো হয়ে যাবে তুমি, হ্যাঁ অনেক পুতুল এনে দিব তোমায়, আমি আমি এক্ষুনি ডাক্তার বাবুর কাছ থেকে দাওয়াই এনে দেবো। তুমি একটু ঘুমো মেরি বেচি, ঘুমো ঘুমো মাই।
4: আমার কথাই সত্যি হলো বাবু সাহ, গুলাবি আমার, গুলাবি আমার ঘুমিয়ে পড়লো, চিরদিনের মতো ঘুমিয়ে পড়লো। আমি বাপ হয়ে মেয়েটাকে বাঁচাতে পারলাম না বাবুজি, টাকার অভাবে বেনেলাজে মেয়েটা আমার চলে গেল এই দুনিয়া থেকে। আমি আমি পাপি বাবুজি, শুধু একলা আমি রয়ে গেলাম।
2: শান্ত হও দাজু ভাই, ভগবান তাকে নিয়ে নিয়েছেন বেচারা, আমরা রক্ত মাংসের মানুষ, আমরা কি করতে পারি বলো? কতটুকু ক্ষমতা আমাদের? হাজার দুঃখ হলেও আমাদের তা সহ্য করতেই হবে।
1: একটু আগে যখন আমাকে দেখে আপনারা ডর পেয়েছিলেন, ভয় পেয়েছিলেন, তখনই আমি আমার আদরের বিটিয়া গুলাবিকে এই পাহাড়ের গায়ে জঙ্গলে ঘোর দিয়ে এলাম বাবুজি। সাড়ে চার সাল কা গুলাবি, সে এখন ঘুমোচ্ছে বাবুজি, এখন ঘুমোচ্ছে, এখন ঘুমোচ্ছে। বাবু সাহ, যখন টাকার দরকার ছিল তখন কেউই আমাকে দেয়নি, বউটা চলে গেল, গুলাবি বিটিয়াও চলে গেল, এখন ও টাকা দিয়ে আমি কি করবো বাবুজি? ও টাকা আপনারা দেখে দিন, ও আমি নিতে পারবো না বাবু সাহেব, আমি নিতে পারবো না বাবু সাহেব। আমার আমার গুলাবি আমাকে ডাকছে বাবু সাহেব, ও কখনো আমাকে ছেড়ে থাকেনি, আমি যাই বাবু সাহেব, আমি যাই।
2: গুলাবি
1: গুলাবি আমি আসছি দেখি গুলাবি।

0: জীবন কুমার ঘোষ রচিত দাজু নাটকটির অভিনয় এখানেই শেষ হল। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করলেন রণজিৎ, সতীনাথ মুখোপাধ্যায়, বিজন, সুভাষিস মুখোপাধ্যায়, সুবোধবাবু, অজিত সাহা, বিশু, দীপঙ্কর সেন, সুদীপ, রণেন্দ্র চক্রবর্তী, ভবতোষ, মনু মুখোপাধ্যায়, গুলাবি, পলি মুখোপাধ্যায়, সুমিতা, ক্যামিলিয়া গুহ, চাঁদ, সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ও দাজুর চরিত্রে রূপদান করলেন সমীর মজুমদার। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন।
1: 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন আধুনিক গান, প্রথমে মনোময় ভট্টাচার্য ও পরে শুভমিতা বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। 2036 সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আহমেদাবাদে আয়োজন করার লক্ষ্যে ভারতের প্রস্তাব প্রথমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির ফিউচার হোস্ট কমিশনের কাছে চলতি মাসের শেষে পেশ করা হবে। ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা জানিয়েছেন, রাইজিং টুগেদার ভাবনাকে সামনে রেখে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। ভারত ছাড়াও জার্মানি, কাতার, তুরস্ক, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা তাদের প্রস্তাব পেশ করবে। 2029 সালে আইওসির অধিবেশনে ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 2036 আয়োজক দেশের নাম 2029 মাঝামাঝি জানা যাবে। নতুন দিল্লিতে গতকালের প্রতিবাদ মিছিল চলাকালীন আকাশবাণী ভবনে ঢোকার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। সংসদ মার্গ থানায় প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। হায়দ্রাবাদে নতুন ক্যাম্পাস তৈরির জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসির কাছ থেকে লেটার অফ ইন্টেন্ট পেয়েছে ইউনিভার্সিটি অফ কলোরাডো ডেনভার বা সিইউ ডেনভার। ভারতে ডিগ্রি দেওয়ার ক্যাম্পাস গড়ার অনুমোদন পাওয়া এটি প্রথম মার্কিন সরকারি বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে তেলেঙ্গানায় এটি হবে প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। মুখ্যমন্ত্রী ও প্রশাসনের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ তুলে রাজনীতি থেকে স্বেচ্ছা অবসরের ঘোষণা করেছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। দলও আর রাখবেন না বলে জানান তিনি। তবে বাবরি মসজিদের নির্মাণ কাজ চালিয়ে যাবেন বলে মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় কার্যালয়ে জানান হুমায়ুন। গতকালের নির্বাচনে ভোট লুট ও বুথ রিগিংয়ের অভিযোগ তোলেন তিনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন বিধানসভায় যাবেন না বলেও জানান তিনি। কলকাতা বিমানবন্দরের ভেতরে বাঁকড়া মসজিদের জমি 1962 সালে রাজ্য সরকার অধিগ্রহণ করেছিল এবং ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল বলে হাইকোর্টে জানিয়েছে কেন্দ্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি, জমিতে মসজিদ কমিটির কোনো আইনি অধিকার নেই এবং নিরাপত্তার কারণে মসজিদের বর্তমান অবস্থান বিপজ্জনক। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবা ও জনসেবার আজ ২৫ বছর পূর্তি। ২০০১ ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে ২০১৪ ২৬ মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর নিরবচ্ছিন্নভাবে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন তিনি। আজ সকালে নতুন দিল্লির সরোজিনী নগরে শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন শ্রী মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বজুড়ে সংকট সত্ত্বেও ভারত বিশ্বের প্রথম পাঁচটি বৃহৎ অর্থনীতির মধ্যে রয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, ভারতকে একটি উন্নত দেশে পরিণত করাই সরকারের লক্ষ্য। ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ স্যারেক্স ২৬ মহড়া আগামীকাল হবে ওড়িশার পারাদ্বীপে। সেখানে উপকূলরক্ষী বাহিনী, ভারতীয় নৌবাহিনী, বায়ুসেনা এবং অসামরিক বিভিন্ন দপ্তর যোগ দেবে। ৩০টি দেশের ৩২ জন পর্যবেক্ষক আগামীকাল এতে অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা ধনী ও গরিব সব দেশকে ঋণ কমাতে এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত

0: বিশ্ব অর্থনীতির সুস্থিতিতে প্রভাব ফেলেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার বিরুদ্ধে নতুন দিল্লির আকাশবাণী ভবনে অনধিকার প্রবেশের অভিযোগে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বিরোধী আইএনডিআইএ জোটের বেশ কয়েকজন সাংসদ গতকাল সংসদের মকরদ্বার থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ওই মিছিলকে আকাশবাণী ভবনের কাছে আটকে দিলে তারা ভবনের ভেতরে ঢুকে ধর্ণায় বসেন। ভারত ছাড়াও জার্মানি, কাতার, তুরস্ক, হাঙ্গারি, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা 2036 সালের অলিম্পিকে এবং প্যারা অলিম্পিক গেমস আহমেদাবাদে আয়োজন করার জন্য ভারতের প্রস্তাব পেশ করবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতা মূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তুমি শুনছো 107 FM রেনবো, আর ঘড়ি বলছে ঠিক 4:05 হয়ে 19 সেকেন্ড।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা যখন হাজির হয়ে গেছে তখন তোমাদের সঙ্গে কিন্তু একদম মানে কি বলবো পুজোর ভাইবসও একদম লাইফে এন্টার করবেই। সে তোমার এখন মার্কেটিং হোক, চাই শপিং না হোক, কিংবা তুমি ভীষণ কাজে ব্যস্ত থাকো, শোনো আমরা কিন্তু তোমার কানে পুজোর রেশ একদম টিং টিং টিং টিং করে জাস্ট ঢুকিয়ে দেবো, বুঝলে তো?
3: একেবারে, এবং সেই ঢোকাতে মানে চলে এসেছি আমরা দুজন, আমি রাজীব আর আমার সাথে বসে যে শুরু করলো আর কি, সে হচ্ছে কেউ নয় আর কেউ না, আজকে আমি ওর নামটা আমি বলছি, আমি বলে দিই, হ্যাঁ
2: কি মিষ্টি,
3: নামটা হচ্ছে ও মধু।
2: না মানে এইটা আমি খুব এক্সপেক্ট করেছিলাম সুন্দর করে আমার নাম,
3: না এইটা এটা তোমার সুন্দর করে বলছি, তার কারণ দেখো এই যে ও মধু বললাম এবং এই যে আছে না সেই ব্যাপারটা, মানে মানে যে মধু হয়েছিল এবং সেই যে দেব, এদের কিন্তু একটা পূজোর সময় আলাদা ব্যাপার হয়,
2: এক্স্যাক্টলি,
3: এবং দুজনারই খবর আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, কেউ কেউ হয়তো স্ক্রলিং এর মধ্যে আসছে বিভিন্ন খবরে, আর কেউ আসছে পোস্টারে,
2: কি ব্লাস্ট করতে চলেছে, কারণ যেহারে আমরা সবাই প্রতিনিয়ত কি বলবো প্রচার, সিনেমার প্রচারগুলো দেখছি, তাদের পোস্টার দেখছি, একটা একটা করে সং রিলিজ হচ্ছে, সেই ব্যাপারটাতে আমরা দেখছি এবং আমরা সেটা নিয়ে রীতিমতন রিলস বানাচ্ছি, তো সমস্ত কিছু মিলিয়ে আমার মনে হয় যে এক্সপেকটেশনের লেভেলটা ভীষণ হাই হয়ে রয়েছে। আর সেই এক্সপেকটেশনটা দেব শুভশ্রী 7 বছর পরে ডেফিনেটলি ডেফিনেটলি একদম মানে কি বলবো আমাদের সবার মন প্রাণ ভরিয়ে দেবে, এটাই আশা রাখছি। তবে পুজোর সিনেমা বললে কিন্তু একটা বেশ দারুণ ব্যাপার আমাদের সবার মধ্যে কাজ করে,
3: একেবারে সেই কাজ করাটা শুধু সিনেমা কেন, সিনেমার সাথে সাথে বাকি সবকিছুই পুজোতে একটা স্পেশাল ব্যাপার হয়, মানে সেটা তোমার জামা জুতো, কোনো কসমেটিক্স হতে পারে, কোনো ঘুরতে যাওয়ার কোনো জায়গা হতে পারে, বা যে কোনো জীবনে কিছু, আমরা অনেক সময় সারা বছর ধরে ওয়েট করে থাকি পুজোর সময় করব, পুজোর সময় ওটা হবে, পুজোর সময় ও আসবে, পুজোর সময় এখানে যাব, পুজোর সময় কিনবো, পুজোর সময় দেব, তো এভরিথিং ইজ রিলেটেড টু পুজো। এবার এই যে দুর্গাপুজো, দুর্গাপুজো কিন্তু যেটা ব্যাপার হয়েছে বেশ কয়েক বছর ধরে, যেহেতু মোবাইল আমাদের প্রত্যেকের হাতে হাতে চলে এসেছে এবং এই যে ইন্টারনেট, ইন্টারনেটের যে যত প্ল্যাটফর্ম, যত সিস্টেমটা যত আধুনিক হয়েছে, মা দুর্গা কিন্তু সারা বছর ধরে আমাদের কাছে চলে এসেছে। এই যে আকাশবাণীর আমরা যে হট সিটে বসে আছি, এখানে তখন হট সিট বলবো না, এটা আমাদের ঐতিহ্য, এক সময় আমাদের এখান থেকেই নিয়মিত মানে প্রত্যেক মহালয়ার সময় যে মহালয়ার যে পাঠ আমাদের এখান থেকে হতো, সেটা আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, এবং সেইটা শোনার জন্য সারা বছর ওয়েট করতে হতো, কিন্তু আজকে পুরো ব্যাপারটাই রেকর্ডেড, যার ফলে যখন ইচ্ছে মানুষ শুনতে পাচ্ছে সেই মহালয়া।

0: দেখতে পাচ্ছে, ভিডিওতে দেখতে পাচ্ছে। এবং আরও যেটা বড় কথা সেটা হচ্ছে দুর্গাপুজোর কোথায় কি হবে প্যান্ডেল, কালকে একটা জায়গায় ঠাকুর এসছে, তারা বললো যে আমাদের ঠাকুর চলে এসছে, ঠাকুরের মুখও দিয়ে দিয়েছে। তো এইটা আমার মনে হয় কোথাও সেই মিস্ট্রিটার মিস্ট্রি থাকছে না,
1: একদমই তাই। কিন্তু এইখানে আমি একটা তোমার কথা বলবো জানো তো, মানে তুমি যে রেডিওর কথা বললে, স্পেশালি আমাদের আকাশবাণীর কথা বললে বা মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানের কথা বললে, তো সেখানে মানে তুমি বাইরের প্ল্যাটফর্মে আর কি, তুমি যে কোনো সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনো ইন্টারনেটে, তুমি যে মহিষাসুর মর্দিনীটা শুনতে পাবে সেটা তুমি কিন্তু কনস্ট্যান্ট শুনতে পাবে, মানে যখনই তুমি চালাবে সেটাই শুনতে পারবে। কিন্তু কিন্তু কিন্তু তুমি যদি আকাশবাণী কলকাতার রেডিও স্টেশন তুমি টিউন ইন করো, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রতিবার একই জিনিস এবং তুমি সর্বত্র যেটা শুনতে পাচ্ছ সেইটা কিন্তু থাকে না, সেখানে কিন্তু প্রত্যেক বছরের একটা আলাদা আলাদা ভার্সন থাকে এবং সেটা আমাদের আর্কাইভ স্পেশাল থাকে। তো তাই জন্য এইখানেই কোথাও গিয়ে কিন্তু একদম আমরা আলাদা হয়ে যাই এবং পুজোর মেজাজটা আমার মনে হয় মহালয়ার দিনের সকালবেলার এই যে মহিষাসুর মর্দিনীর প্রেজেন্টেশন সমস্তটা মিলিয়ে আমরা জাস্ট একটা মানে বলে উঠি যে এলো যে মা।
2: এটা কি থাক।

0: 쇼마이.
1: नमस्कार काशी कौशल लालवाला के लिए बोलती मूर्ति सहन कलकता রিদুরটা বন্ধ আছে যার জন্য রিদুর সামনে কিছু রাস্তার উপরে একটু ট্রাফিকে প্রেশার থাকলো, এখনো পর্যন্ত কোথাও রাস্তায় ট্রাফিক জমেনি। এছাড়া মাস ফ্লাইওভার রিদুর ফ্লাইওভার থাকলো কোথাও ট্রাফিক জমেনি। আর এই মুহূর্তে শহর কলকাতার মধ্যে বড় কোনো মিছিমিটি নেই, আর যেহেতু বড় কোনো মিছিমিটি হওয়ারও কথা নেই, এখন একটি মানুষের মধ্যে তো শহর কলকাতার ক্যান্সার কথা বলছেন। নমস্কার।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এক্স্যাক্টলি, মানে যখনই ক্যাফে কলকাতার আড্ডায় আর যে মধুর আর যে রাজীব থাকবে, তখন এরকম মিঠি মিঠি ব্যাপার তো ডেফিনেটলি থাকবে। আর পুজো আসছে বলে কথা, তখন তো আরও একটা অন্যরকম মিঠাস আমাদের সবার মধ্যেই রয়েছে, কি
2: একদমই। সেই বিষয়টার জন্য যেটা হয় সেটা হচ্ছে অনেক রকম গণ্ডগোল হয়ে যায় আমাদের শরীরে, কারণ আলটিমেটলি পুজোর সময় সেই সব কিছুর একটা বলে না একটা জায়গায় সুতো বাঁধা, সেই সুতো বাঁধাটা হচ্ছে খাওয়া দাওয়াতে। এবার সেই খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়ে আসবো, কিন্তু মোটামুটি আধ ঘন্টা হয়ে যাওয়ার পথে আমাদের শো শুরু হয়েছে। আমাদের কি মনে হয় না এবার, মানে তোমার কি মনে হয় না যে এবার আমাদের বন্ধুদের সাথে এবার আমাদের একটু কানেক্ট করার সময় হয়ে গেছে?
1: 9903652 তোমাদের জন্য খোলা রয়েছে, কিন্তু এই শুরুতেই বলেছিলাম যে পূজোর ভাইব তোমার মধ্যে জেগে থাকুক বা না থাকুক, জাগিয়ে তো ছাড়বই, কারণ পূজো আসছে আর 10টা দিনও বাকি নেই এই সপ্তাহে মহালয়া। মানে তুমি বুঝতে পারছো, এই মুহূর্তে যদি পূজোর প্রিপারেশন তোমার তুঙ্গে না থাকে এবং পূজো পূজো হাওয়া গন্ধ চারপাশে যদি তোমার গায়ে একটু না লাগে, কেমন করে হয় বলো? তাহলে তো আমাদেরও মন খারাপ হয়ে যায়। আর সেইরকম ভাবনা চিন্তা করতে গিয়ে এবারে যেটা ভাবছিলাম যে দেখো, পুজো মানে আমরা সবাইকে, মানে পুজোর একটা প্রেপ আমরা সবসময় নিয়ে থাকি, সেটা হচ্ছে নতুন জামা, কোথায় কোথায় ঘুরবো, প্যান্ডেল, কী কী খাওয়া দাওয়া করবো, এই সমস্ত প্ল্যানিং চলে,
2: কার সাথে দেখা করবো,
1: হ্যাঁ এক্স্যাক্টলি, এবং কার কার সাথে কোন কোন দিন ঘুরবো, এটাও কিন্তু একটা বিশাল বড় প্ল্যানিং। তো যাই হোক, এর মাঝখানে যেটা এখন ঢুকে পড়ে সেটা হচ্ছে পুজো রিলিজ সিনেমা বা মুভি। পুজো রিলিজ সিনেমার তালিকায় কিন্তু এই বছরও মোটামুটিভাবে একটা লম্বা লিস্ট রয়েছে, এবং যারা জানো এবং যারা জানো না তারা ভাবছো যে শুধুই কি একটা সিনেমা, দুটো সিনেমা, কি কি আসছে। তুমি কিন্তু পুজোর চার দিনে প্রায় চারটে সিনেমা দেখে ফেলতে পারো,
2: একেবারে একেবারে, এবং সেটা তুমি যদি বহুরূপী দিয়ে শুরু করতে পারো, মানে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, সেটা এম্পারর ভার্সেস শরৎচন্দ্র, এটাও দেখতে পারো, এবং কেরালাতে, কেরালার যে
1: কুরুক্ষেত্র, একিন বাবু,
2: সেই কেরালার মিস্ট্রিটা কিন্তু কলকাতাতে বসে তুমি সলভ করতে পারো। এছাড়াও নান আদার দ্যান দেশ এতগুলো ছবি আসবে, তুমি কিন্তু প্রত্যেকটা ছবি দেখতে চাও, এবং এটা থেকেই আজকে তোমার কাছে জানতে চাইবো যে এই তো গেল এই বছরের কথা, এই 2026, কিন্তু বিগত বছরগুলোতে বা তুমি যখন অনেক ছোট ছিলে, তখন যখন তুমি জানলে যে সিনেমা দেখতে যেতে হয় পূজোর সময়, পুজোর সময় সেই রকম তোমার জীবনে পুজো রিলিজ বা পুজোর সময় সিনেমা, কোন সিনেমা দেখেছিলে গো, এবং কি সিনেমা, কোনো মনে কি দাগ কেটে রয়েছে এরকম সিনেমার কথা যদি তোমার থাকে, বা সেই স্মৃতি যদি তুমি আজও বহন করে থাকো, তাহলে আমাদের জানিয়ে দাও 9903652992 তে, নিজের নাম এবং লোকেশন সহ মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। মধুরিমা রাজীব এই স্টুডিওর হট সিটে বসে রয়েছে এবং তোমাদের জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, প্লিজ বলে রাখি, কেউ কেউ আমাদের ফোন করো, ফোন করো না, কারণ ফোন করলে আমরা সেটা ধরতে পারবো না, বা সেটা নয় এই মুহূর্তে। আমরা তোমাদের মেসেজ, তোমার মনের কথা বাকি সবার কাছে তুলে ধরার জন্য বসে রয়েছি। তো যারা আমাদের সাথে সত্যি কানেক্ট করতে চাও, তারা প্লিজ আমাদেরকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো। তোমার সেই সময় আমরা যেতে চাই, সেই সময় তুমি যখন হয়তো তোমার বাড়ির কারোর হাত ধরে তুমি অন্ধকার একটা হলে প্রথম গেছিলে, হয়তো সেটা পূজোর সপ্তমীর দিন হতে পারে, বা হতে পারে অষ্টমীর দিন, নবমীর দিন, দশমীর দিন, একাদশীর দিন, যে কোনো দিন হতে পারে, কিন্তু আমাদের মেন যেটা বলার সেটা হচ্ছে পূজো রিলিজ। কারণ আমরা যেটা হয়েছে আজকাল ওটিটি প্ল্যাটফর্ম চলে আসতে বা মোবাইলে বারবার অন্ত চলে আসতে, আমরা না সিনেমা মুখী হই না বা হলমুখী হই না,
1: অপেক্ষা করি যে কবে সেই সিনেমাটা চলে আসবে ওটিটিতে এবং তখন দেখে নেব, কিন্তু তার পাশাপাশিও এরকম ক্রেজও কিন্তু থাকে যে হ্যাঁ, মানে পুজোর মাঝখানে একদিন গিয়ে তো আমি সিনেমা দেখবই। তো এইরকম ক্রেজ যদি তোমার মধ্যে থেকে থাকে, এটাও আমাদের বলতে পারো যে এই বছর তুমি কোন সিনেমাটা দেখবে, সেটার প্ল্যান করেছো কিনা, এবং এছাড়াও তুমি এর আগে পুজোর রিলিজ কোন সময় কোন সিনেমাটা দেখতে গিয়েছিলে, এবং স্পেশালি তুমি কার সাথে গিয়েছিলে। হতেই তো পারে সেই সময় কোনো একজন তোমার খুব কাছের ছিল এবং তুমি তার সাথে চুপি চুপি একটা দিন ম্যানেজ করে বেরিয়ে পড়েছিলে পুজোর একটা রিলিজ মুভিটা সিনেমা দেখতে, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে। এবং স্পেশালি এই বছর যেহেতু বাংলা সিনেমা একটা অসামান্য রমরমা নিয়ে পুজোতে আসছে, তো আমার মনে হয় যে আমার একটু বাংলা সিনেমাই চাই। এবং আমার মনে হয় পুজোর সময় বাংলা সিনেমা দেখার একটা অন্যরকম ক্রেজ থাকে।
2: একদম, সেই ক্রেজটা আমরা যতটা পারবো তোমার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের এই যে বিশাল শ্রোতাকুল, ও বাই দ্য ওয়ে আমাদের এই স্টেশন FM গোল্ড, তারা কিন্তু মানে 6 লক্ষ পরিবার, আমরা আমাদেরই বলি, আমরা কিন্তু 6 লক্ষ পরিবারে পৌঁছে গেছি, সেই কথাও হবে, সেই খুশিও তোমাদের সাথে ভাগ করবো। আপাতত একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর একটা গান, তারপরে কিন্তু মধু রাজীব দুজনেই ওয়েট করছে। পুজোর সময় কোন সিনেমাটা দেখেছিলে যেটা মনে গেঁথে আছে আমাদের জানাও 9903655992 তে।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: এরকমই একটা পুজোর রিলিজ রাখলাম তোমার জন্য, মিশর রহস্য কোনো এক পুজোতে কিন্তু এসেছিল।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।
1: Oh yeah.

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
4: এক্স্যাক্টলি, বোম্বে ভাইকিংস এর গান শুনলাম এই অ্যাডের আগে। আরে মনে আছে আমার, এই গানটা যখন রিলিজ করেছিল তখন কিন্তু একটা ভারতে একটা মানে ওই যে গানের মাঝখানে র‍্যাপ করা এই ব্যাপারটা কিন্তু মানে দারুণভাবে ছেয়ে গেছিল এবং বুঝতাম না মাঝখানে কি বলছে। আজকে বুঝতে পারি, মানে অল্প অল্প যখন একটু দখল এসছে ভাষার প্রতি তখন বুঝতে পারি, বাট বেশ ইন্টারেস্টিং। এবং সেই গানগুলো, হারিয়ে যাওয়া গানগুলো যাতে আমরা ফিরিয়ে ফিরিয়ে আনতে পারি এবং তোমাদেরকে শোনাতে পারি, সেই জন্যই আমাদের এই ইন্ডি পপ সেকশনটা।
5: এক্স্যাক্টলি, একদমই তাই। আর এই যে তোমাদের শোনাতে পারি, এখান থেকে মানে তোমাদের মেসেজগুলো আমরা তোমাদের পড়ে শোনাতে পারি, 9993992 তে কিন্তু তোমাদের মেসেজ অলরেডি আসা শুরু করেছে। তবে আমি আপাতত একটা মেসেজ পড়তে চাই, বুঝলে তো?
4: পড়ো।
5: হাই চকো বয় রাজ,
4: চকো বয়,
5: ইয়েস, এন্ড ও মধু, পূজো তোমাদের প্ল্যান কি বলো না। আর আর লিখেছে যে মানে মধুকেও তো আমি ডেকেই থাকি, ও মধু, লাভ ইউ অ্যান্ডি।
4: খুব ভালো, খুব মানে ডেপথ আছে মেসেজের। আচ্ছা, আর পরেরটা পড়ো, দুটোর আনসার একসাথে দেবো।
5: আচ্ছা বেশ, এই মুহূর্তে আরও একটা মেসেজ পেয়েছি, রাজীব অ্যান্ড মধু, গুড ইভিনিং। পূজোর সময় বিগ বি আর রাখি অভিনীত বাংলা ছবি অনুসন্ধান দেখতে প্রথমবার বন্ধুদের সাথে সিনেমা হলে গিয়েছিলাম, ছবিটি খুব ভালো লেগে যায়। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
4: দারুন দারুন দারুণ এক্সপিরিয়েন্স, এই ধরনের এক্সপিরিয়েন্স গুলোই আমরা জানতে চাই, সত্যি
5: একদমই তাই। আর আরো একজন জিজ্ঞাসা করেছেন যে আজকে টপিকটা কি, সেখানে বলি যে যদি এইমাত্র তোমরা টিউন ইন করে থাকো, তাই তোমাদের জন্য আরো একবার আজকের বিষয় পূজো রিলিজ। মানে পূজো মানেই কিন্তু এখন বিভিন্ন রকমের ছবির একদম ছয়লাপ, এবং এই বছরে প্রচুর ছবি রিলিজ করছে এই পূজোতে আর কি। তো সেই রকমই পূজোর সময় যে ছবিগুলো রিলিজ করেছে, তুমি কোন সিনেমা দেখতে গিয়েছিলে এবং কার সঙ্গে গিয়েছিলে, এইটা তোমাকে বলতে হবে। পূজোর সময় কিন্তু সেই সিনেমাকে রিলিজ করতে হবে, এবং গুটি গুটি পায়ে তুমি কখন কার সঙ্গে কীভাবে চলে গিয়েছিলে, সেই প্রশ্নটাই আজকে 9993652992 তে তোমার জন্য রেখেছি। তার পাশাপাশি এটাও জানতে চেয়েছি যে এই বছরে যে আমরা চারটে সিনেমার কথা বললাম, দেসু 7, বহুরূপীতে গোল্ডেন ডাকু।

0: এম্পেরর ভার্সেস শরৎ, কি যেন
1: শরৎচন্দ্র,
0: ইয়েস রাইট, এর পরে
1: কেরালায়
0: কুরুক্ষেত্র, ইয়েস, একেন বাবুর সিনেমা। তো এই সমস্ত কিছু যেগুলো রিলিজ করছে তার মধ্যে তোমার প্ল্যানিংয়ে কিছু রয়েছে কিনা সেটাও আমাদের জানাও চটপট করে, আমরা কিন্তু তোমার মেসেজের অপেক্ষায় রয়েছি।
1: একেবারে সেই মেসেজের অপেক্ষায় রয়েছি। আসলে ওই যে অন্ধকার ঘরটার মধ্যে যাওয়া এবং 72 mm বলা হয় যে বড় পর্দায় এক্সপিরিয়েন্স নেওয়া, তার যে একটা আলাদা ব্যাপার, আমার মনে হয় এটা যুগে যুগে থাকবে
0: একদম।
1: সেই কারণেই কিন্তু আমরা এই যে সিঙ্গেল স্ক্রিন বলো বা মাল্টিপ্লেক্স বলো, যেখানেই যাই না কেন, ওই যে বড় একটা লার্জার দেন লাইফের একটা গল্প দেখা, এটাই সিনেমা দেখতে যাওয়ার মজা। যেটা আমার মনে হয় মোবাইলে অবশ্যই যে যার নিজস্ব টেস্ট, কিন্তু তুমি যদি ভোটাভুটি করো তাহলে দেখবে একটা জেনারেশন কিন্তু আজও সিনেমা হলে দেখতে
0: যেতে
1: পছন্দ করে। এবং তুমি যদি একটু ইকোনমিকের দিকে যাও, একটু কর্মসংস্থানের দিকে যাও, তাহলে দেখবে যে হলে সিনেমা দেখতে যাওয়া মানে সেখানে শুধু যে সিনেমা হলের মালিকের ব্যবসা হচ্ছে তা নয়, সেই মালিকের কাছে যারা কাজ করছে, যারা কর্মচারী, তাদেরও রুজি রুটি হচ্ছে। এবং বাইরে একদম হলের সামনে দেখবে যারা দোকানপত্রে চিপস বিক্রি করছে, আরো জিনিসপত্র বিক্রি করছে, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছে। আমি জানি এগুলো শরীরের জন্য হয়তো খারাপ জাঙ্ক ফুড, কিন্তু বিষয়টা মানে সবাই আমরা রিলেটেড জড়িয়ে রয়েছি, তাই জন্য একটা ছবি রিলিজ করাটা খুব দরকার। ঠিক যেমন ধরা যাক এই যে একটা দুর্গাপুজো হওয়া পাড়ায় ভীষণ জরুরি। আমি জানি দুর্গাপুজোতে হয়তো অনেকের অনেক রকম সমস্যা হতে পারে, অনেকের রাস্তায় সমস্যা হতে পারে, যেতে আসতে অসুবিধা হয়, কিন্তু তুমি ভাবো একটা দুর্গাপুজো যখন হয় একটা পাড়ায়, তখন একটা ধরো বেলুনওয়ালা এসে বেলুন বিক্রি করে, বাকি একটা ঘুগনিওয়ালা কোথাও থেকে এসে বিক্রি করে, তার সংসারের কিন্তু ওই চার দিনের বন্দোবস্ত করে দিচ্ছে কিন্তু মা দুর্গা বা পুজো। তো এই সমস্ত কিছু মিলিয়েই আমাদের পুজোর আলোচনা তোমার সাথে চলছে ক্যাফে কলকাতাতে। আপাতত একটা গানে যাই, অনেক বকবক টকবক করলাম, আর পুজো এই গানটা থেকে ফিরে এসে আমি ভাবছিলাম ওইটা তোমাকে বলবো, এই যে পুজোর সময় ফিট থাকতে গেলে কি করতে হবে আর কি।
0: এক্স্যাক্টলি, মানে অনেক কিছু কিন্তু আজকে আমাদের শোনাবে এবং আমরা সমস্ত কিছু শুনবো। তবে আপাতত যেটা বলতে চাই, মানে এই যে অ্যান্ডি এত লাভ দিল, তো সেরকম এই সমস্ত ভালোবাসা তোমাদের সবার কাছে পৌঁছে দেয়, তাই আপাতত আই লাভ ইউ সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শান আর শ্রেয়া ঘোষালও বলছে

0: バンパールバッツデイ、バンパールバッツデイ、バンパールバッツデイ、バンパールバッツデイ。
1: Exactly, মানে বোথ ডে। আজকে তুমি যদি তোমার এই দিনটা কার সঙ্গে শেয়ার করবে ভাবো, মানে তুমি এই যে স্পেশাল দিনটায় জন্মগ্রহণ করেছিলে, তো এক্স্যাক্টলি তুমি কার সঙ্গে শেয়ার করে নিচ্ছ, তো তার মধ্যে প্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে শরদ কেলকর। এবং এই যে রাজীব এর আগে যাওয়ার, মানে এই গানটায় যাওয়ার আগে যে বলছিল না লার্জার দেন লাইফ, এবং শরদ কেলকরের যদি আমরা সিনেমাগুলো দেখি সেটা কিন্তু কোথাও গিয়ে একদম তাই প্রেজেন্ট করে। আমি যদি মানে প্রচুর সিনেমা রয়েছে কিন্তু আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, সবার আগে মনে পড়ছে আমার লক্ষ্মী। সেখানেও কিন্তু যেভাবে পোর্ট্রে করা হয়েছে অক্ষয় কুমার, মানে ওনারই একটা ক্যারেক্টারকে হিসেবে তিনি প্লে করেছিলেন, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল এবং সেটা যে শরদ কেলকর কি অসাধারণ অসাধারণ প্লে করেছেন, মানে বলার কথা।
2: এবং তার সাথে তানহাজি।
1: এক্স্যাক্টলি তানহাজি। এবং শরদ কেলকরকে আমরা অনেক সময় ভালোভাবে দেখতে দেখতে হঠাৎ করে যে ভিলেন হিসেবে হাউসফুলে দেখতে পাবো, হাউসফুল 4 এ, সেটাও কিন্তু একদম অন্যরকম একটা ইয়ে ছিল।
2: আচ্ছা, শরদ কেলকর সম্বন্ধে যদি আরো কিছু বলতে হয় তাহলে কিন্তু শরদ কেলকরের যে অ্যাক্টিং স্কিল তার থেকেও আমি বলবো যেটা আরো বেশি, যেটার জন্য উনি মানে সব মানে কি বলবো সবার কাছে এত পপুলার, সেটা হলো তার ভয়েস। এবং এই যে বাহুবলি ফ্র্যাঞ্চাইজি, এইখানে কিন্তু প্রভাসের যে গলা আমরা হিন্দিতে শুনি সেটা কিন্তু শরদ কেলকরের গলা, এবং ওই যে গাম্ভীর্য, মানে দ্যাটস ইজ মানে আলাদা লেভেল।
1: একদম সত্যি তাই, মানে তার ভয়েস শুনলে রীতিমতন গুজবাম্পিং, এই ব্যাপারটা কিন্তু আমাদের সবার মধ্যে তৈরি হয়ে যায়। তো চাইবো যে ছোট পর্দা থেকে উঠে এসে

0: এখন বড় পর্দায় এত দুর্ধর্ষ কাজ করা, সিনেমা হলে তার সিনেমা আমরা দেখতে যাচ্ছি, তাকে তার প্রেজেন্স দেখে আমাদের তো ভালো লাগছে, তো এই সমস্ত কিছু মিলিয়ে কি আর বলবো, জাস্ট কিছু বলার নেই। এবং তানহাজির কথা তুমি যে বললে, তানহাজিতে তার এত সুন্দর একটা ক্যারেক্টার এবং এতটা স্ক্রিনের একটা বিষয়, তো সেই জায়গা থেকে কিন্তু মানে দারুণ,
1: একেবারে এই দারুণ তো মানে মানে সত্যি বলতে গেলে মানে শরদ কেলকারের সাথে সাথে আরও কিছু মানুষের জন্মদিন আছে, কিন্তু আমরা এই ঘন্টায় সেটা সেলিব্রেট করবো না, আমরা সেটা পরের ঘন্টায় সেলিব্রেট করবো। যেটা বলার সেটা হচ্ছে যে শরদ কেলকারের তোমার অ্যাক্টিং স্কিল বলো বা যে গলার স্কিল, এই যে বাহুবলীর যখন রাজামৌলি না মানে তোমার অডিশন নিচ্ছিল যে গলায় মানে প্রভাসের গলাটা কোন কার গলায় গেলে হিন্দিটা অ্যাপ্রোপ্রিয়েট লাগবে এবং ওই যে গাম্ভীর্য সেই ব্যাপারটা ধরে রাখবে, প্রচুর অডিশন হয়েছিল।
0: আচ্ছা
1: ঠিক আছে, এর বিহাইন্ড দ্য স্টোরি যদি তুমি জানতে চাও তাহলে এরকম, তার মধ্যে থেকে ভালো ভালো লোকজন সব অডিশন দিয়েছিল যে কার গলাটা স্যুট হবে, কিন্তু শেষে এই শরদ কেলকারের গলাটা সিলেক্ট করলেন রাজামৌলি, এবং সেটা যে একটা কাল্ট হয়ে গেল এবং ভারতীয় সিনেমার হিস্ট্রিতে যে ডাবিং মুভি একটা এরকম 120 টাকা ব্যবসা, এটা কিন্তু বাহুবলি দেখিয়েছিল। এবং আমার মনে হয় শুধু না, এবং তামিল বা সাউথ ইন্ডিয়াতে তাদেরও কিছু মানে প্রচুর সংখ্যক, তারা তো অরিজিনাল ফিল্মটা দেখেছেনই, তার সাথে সাথে এটাও আমরা জানতে পারি যে সেখানেও কিন্তু হিন্দি ভাষার যে গলাটা ভয়েসটা সেটার কিন্তু কদর মানে সমভাবে সারা ভারতবর্ষে সহ দক্ষিণ ভারতেও এটা লাভ করেছিল। তো এটাই বলা যে এরকম একটা মানুষ সত্যি গুণী, যিনি অ্যাক্টিং থেকে শুরু করে তার ভয়েস অ্যাক্টিং সমস্ত মিলিয়ে সুন্দর একটা জায়গা তৈরি করেছে আজকের দিনে শিল্পী জগতে। এবং আমরা চাই উনি সুস্থ থাকুক, এবং 107 FM তরফ থেকে ওনাকে হ্যাপি বার্থডে আর একবার জানাই। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে আপাতত আমরা একটা গানে যাব, গানটা শুনতে শুনতে আমাদের এই ঘন্টাটা শেষ হয়ে যাবে। এবার আমরা যেটা করি প্রত্যেক ঘন্টায়, আমরা কি করি আশেপাশের সমস্ত খবরাখবর নিয়ে নিই, সেই খবর জানার জন্য আমাদের একটা নিউজ ব্রেকে যেতেই হয়। তবে এই গানটা আমরা একটু একটা শুনবো, গানটা শুনতে শুনতে আমরা একটু বাহুবলীর কথা বলছিলাম না, বাহুবলি যদিও এখন এরকম মানে যে গানটা আছে গানটার মতো মানে শুয়ে পড়ার সময় নয়, কিন্তু তাও জাস্ট একটা মজার জন্য বাজাচ্ছি। একটু তুমি পাওয়ার নেব নিয়ে নাও আর খবরটা শুনে নাও গানটার সাথে সাথে, পরের ঘন্টায় ফিরে আসছি রাজীব মধু, আর তুমি শুনতে থাকো আর আমাদের জানাতে থাকো পুজোর সময় হলে গিয়ে সিনেমা দেখেছিলে কোন সিনেমাটা, তোমার বন্ধু হতে পারে, তোমার পরিজন হতে পারে, তোমার প্রিয় মানুষটা হতে পারে। 9903659992 is our number, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবা ও জনসেবার আজ ২৫ বছর পূর্তি। ২০০১ সালের ৭ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৬শে মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জনসেবা নিজেকে আত্মনিয়োগ করেছেন তিনি। জনসেবা থেকে দেশসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটানা ২৫ বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেবা জ্যোতি যাত্রায় অংশ নেন। প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির সূচনা করেন তিনি। তাঁর সেবাকর্মে অনুপ্রাণিত হয়েও তিনি রাজ্যবাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করার শক্তি পেয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। টাকি পুরসভার আর্থিক দুর্নীতিতে আদালতের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ। এই মামলায় আদালত বান্ধব হিসেবে আইনজীবী তিলক মিত্রকে নিয়োগ করা হয়েছে। বুধবারই সিআইডিকে নির্দেশ, অবিলম্বে টাকি পুরসভা থেকে নথি সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য, টাকি পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা করেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ দাস। প্রায় ১৬ বছর আগের জোড়া অপহরণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এতদিনও পুলিশ কোনো হদিস না পাওয়ায় ২০১১ সালের ঘটনায় এবার তদন্তভার সিবিআইকে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যব দত্তের ডিভিশন বেঞ্চ। ২০১১ সালের ১৮ই এপ্রিলের ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য পুলিশ থেকে সিআইডি হদিস পায়নি বছর ১৯ দুই সৈত কিশোর ছাত্রের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বজুড়ে সংকট সত্ত্বেও ভারত বিশ্বের প্রথম ৫টি বৃহৎ অর্থনীতির মধ্যে রয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, ভারতকে একটি উন্নত দেশে পরিণত করাই সরকারের লক্ষ্য। এই মুহূর্তের খবর
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এক্স্যাক্টলি, ক্যাফে কলকাতা আবার নিয়ে ফিরে চলে এসেছি আমি আর যে মধু। আমার সঙ্গে রয়েছে আর যে রাজীব। ঠিক যেরকমটা তোমার সঙ্গে বলে গিয়েছিলাম যে 9903653992 আজকে কিন্তু পুজোর আড্ডা নিয়ে তোমার সাথে কথা হচ্ছে। মানে পুজোর আড্ডা বলতে আজকে আমরা বলছিলাম যে পুজোয় যে সিনেমাগুলো রিলিজ করেছে, এরকম কোনো পুজো ছিল, কোনো পুজোর দিন ছিল যেদিন তুমি পুজো স্পেশাল কোনো সিনেমা কিন্তু দেখতে চলে গিয়েছিলে তোমার মনের মানুষটার সঙ্গে বা পরিবারের কারোর সঙ্গে, সেটাই আমাদের আজকে জানাবে। এবং এই মুহূর্তে আমি রাজীব এই ব্রেকটাতে আলোচনা করছিলাম যে এত মেসেজ এসেছে, কার মেসেজটা এক্স্যাক্টলি আমরা পড়বো এবং কতগুলো মেসেজ পড়ে শেষ করতে পারবো আমাদের আজকের আড্ডায়, সেটা নিয়ে একটু ডাউট রয়েছে। তবে মেসেজ পড়বো, কিন্তু তারও আগে একটা জিনিস আমাকে হঠাৎ করে রাজীব বললো, আচ্ছা তুমি এতক্ষণ ধরে বসে আছো, তোমাকে তো সেরকমভাবে আমি জল টল খেতে দেখছি না, মানে তুমি কি পুজো আসছে ঠিকভাবে নিজের চর্চাটা করছো না, তুমি কীভাবে গ্লো

0: করবে কি করবে সেই নিয়ে একটা বিস্তারিত লম্বা কিছু বলতে যাচ্ছিল এবং আমি থামিয়ে বললাম, দাঁড়াও, শুধুমাত্র আমাকে বলে লাভ নেই, আমার মনে হয় যে আমাদের ওই পারে যারা রয়েছে তারা সবাই জানতে চায় এক্স্যাক্টলি গ্লো করার জন্য এই মুহূর্তেটি কে কে করা উচিত।
1: দেখো আমি গ্লো করার কথা বলবো না, আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্লো তো করবে তুমি বিভিন্ন উপায় রয়েছে, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে পুজোর সময় আমরা বেরিয়ে একটু ভাজাভুজি খাই, একটু যা ইচ্ছে তাই খাই, এবং তারপর আমরা দেদার হাঁটি, আমরা প্রয়োজন মানে খুব যখন পায়ে ফোসকা পড়ে যায় তখন হয়তো বসলাম, আমরা ধাক্কা ধাক্কি খাই, ধাক্কা ধাক্কি করি, পুরো ব্যাপারটা নিয়ে একটা মেস পরিস্থিতি তৈরি হয়। এবার যেটা হয় সমস্ত কিছু গিয়ে, আমি যেরকম বলছিলাম আমাদের শো শুরুর আগে যে সমস্ত কিছু পুজোর আনন্দ আমাদের খাবারের সাথে বাঁধা, তো সেরকম আমাদের আমাদেরই মানুষ হিসেবে আমরা মানে আমাদের কিন্তু সব কিছু আমাদের পেটের সাথে জড়িয়ে রয়েছে। ভালো তো তুমি ধরো খুব সুন্দর করে বেরোলে, এবার তোমার একটু অম্বল চলছে, তাহলে তুমি কি সেই লেভেল এনজয় করতে পারবে?
0: না।
1: এবার দেখো মানুষের বিভিন্ন রকম অভ্যাস রয়েছে, তারা বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করে, এবার যেটা গন্ডগোল হয় সেটা হচ্ছে পুজোর সময় সেই নিয়মটা ব্রেক করে। হ্যাঁ, মানে একেবারে যা যা হয় আর কি, মানে একদম তুমি সারা বছর ধরে নিয়মে রয়েছে, এবার ওই চার দিন হঠাৎ করে তুমি নিয়ম ছেড়ে যাচ্ছে, তাই মানে যা ইচ্ছা তাই খাচ্ছে, সেটা তো করবে, এবং সেইটা করতে গেলে যেটা গন্ডগোলটা হয় সেটা হচ্ছে আমাদের পেটের একটু সমস্যা হয়, ফলত আমাদের পেটে একটু তোমার ওই আমরা যেটাকে বলি আর কি, একটু পেটের গোলমাল, সেই গোলমালগুলো যাতে না হয় সেই জন্য বলা হচ্ছে যে যাদের ধরো কিছু আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে যাদের মানে যারা যেভাবে ক্যালকুলেট করে চলেন আর কি, তাদের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু আমি টোটকা বলি, সেটা হচ্ছে যে যারা ধরো ঈষদুষ্ণ লেবুর জল এইটা খেতে পারেন, এবার সবাই খেলে এটা কাজ করবে না, মানে বিশেষ করে তুমি যদি পেটটাকে ঠিকঠাক রাখতে চাও পুজোতে, মানে ভাজাভুজিতে তুমি খাবেই, কিন্তু তার সাথে এবার হঠাৎ করে তুমি তো ঈষদুষ্ণ লেবুর জল খেলে কাজ করবে না, সেক্ষেত্রে হবে কি হয় অনেকেই খালি পেটে ঈষদুষ্ণ লেবুর জল মানে তাতে লেবুতে রস মিশিয়ে খায়, এবার পুজোর দিনগুলোতেও তুমি এটা খেতে পারো। এবার এই ধরনের পানীয় শরীর থেকে টক্সিন বের করে দেয় সারাদিন, তোমাকে একদম কি বলে চনমনে যে ব্যাপারটা বলে গ্লো করার, ভেতর থেকে গ্লো করার,
0: ইনার বিউটি তোমার
1: ইনার বিউটি তোমার বেরিয়ে আসবে, আর গ্যাস অম্বল বা আলসার থাকলে এই পানীয় কিন্তু এড়িয়ে চলতে হবে, এটাই আমার বলার উদ্দেশ্য। মানে
0: ইনফ্লেমেশনের একটা কাজ করে সকালবেলা লেবুর জলটা অ্যাসিডিটি তৈরি করে,
1: এক্স্যাক্টলি।
0: এবং আমার মনে হয় যে এগুলো যখনই খাবে তুমি ডাক্তারের একটু পরামর্শ মেনে যদি কাজগুলো করা যায় তাহলে অনেক বেটার।
1: হ্যাঁ, এবার পুজোর কয়েকদিন তুমি ধরা যাক ঘুম কম হয় আমাদের, তার প্রভাবে যাতে ত্বকে সেই প্রভাবটা না পড়ে তার জন্য সাইট্রিক মানে সাইট্রাস ড্রিঙ্ক তুমি খেতে পারো, জলে কমলা লেবু, বাতাবি লেবু বা মোসাম্বির মতো লেবুর টুকরো বা শশার টুকরো মিশিয়ে তুমি পান করতে পারো, তরতাজা ফিল করবে এতে। আচ্ছা, ইমিউনিটি বুস্টার বলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে গ্যাস অম্বল তুমি যদি এড়াতে চাও তার সঙ্গে ইমিউনিটিও বাড়াতে চাও তাহলে বিভিন্ন ধরনের মশলা দিয়ে তুমি পানীয় বানিয়ে খেতে পারো। এটা কীভাবে বানাবে, আদা দারুচিনি জিরে ইত্যাদি ভিজিয়ে ডিটক্স পানীয় তৈরি করে নিতে পারো, এটা খুবই ঘরোয়া, যে কেউ করতে পারে, এতে ইমিউনিটি শক্তি ভালো হয় আর গ্যাসের সমস্যা চলে যায়। এছাড়া আছে মৌরি আর জিরের জল, আগের দিন রাতে এক গ্লাস জলে এক চামচ জোয়ান জিরে আর মৌরি ভিজিয়ে রাখো, পরদিন সকালে এই পানীয় ছেঁকে খেয়ে নাও। এইটা কী হবে, এটা গ্যাস অম্বল পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে, আর পুজোর দিনে তুমি যদি ভারী খাবার খাও তাহলেও কিন্তু এটা ভীষণ উপকার দেবে। তো এই সবই ছিল একেবারে ভেষজ উপায়, বাড়িতে যা পাওয়া যায় রান্নাঘরে সেগুলো দিয়েই হাতের কাছ থেকে চটজলদি বানিয়ে নেওয়া কিছু টোটকা, এইটা তো আমাদের আমরা বললাম, কিন্তু এবার এইটা তুমি অ্যাপ্লাই করবে কিনা বা অ্যাপ্লাই করলে তোমার ক্ষেত্রে কাজে দেবে কিনা তুমি প্লিজ একটু একটা ডাক্তারের সাথে কনসাল্ট করে নাও,
0: একদম একদমই তাই,
1: কারণ এটা আফটারঅল তোমার শরীরের বিষয় এবং আমরা এই বিষয়ে খুবই সতর্ক।
0: এক্স্যাক্টলি তাই, এবং তোমার এই এত লম্বা লিস্ট শুনে তার পাশে না আমার পুজোর খাবারগুলো মনে পড়ছিল, এবং এই দুটোর কম্বিনেশনে আমার একজনকেই ডাকতে ইচ্ছে করছে।
1: কাকে গো?

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: সত্যি মানে এত সুন্দরভাবে এইরকম একটা গান গাইলে মানে আমরা কিন্তু আর কিছু মানে এই সিনেমাটা দেখতে যেতে হবেই।
1: এক্স্যাক্টলি।
0: আর এই যে ডাকু ব্যাপারটা, এই ডাকু ব্যাপারটা কিন্তু আমাদের এখান থেকে শব্দটাই লোপ পেয়েছে, মনে আছে সেই শোলে সিনেমাতে ডাকু, হ্যাঁ কিতনে আদমি থে গব্বর, তো সেই ডাকু ডাকু ব্যাপারটা কিন্তু আমরা যদি নিতে চাই তাহলে কিন্তু এই সিনেমাটা তোমাকে দেখতে যেতে হবেই।
1: একদমই তাই। আর এইরকম কোন সিনেমা মানে যেটা পুজোতে রিলিজ করেছিল তুমি দেখেছিলে এবং কার সঙ্গে দেখতে গিয়েছিলে সেই কথা নিয়ে কিন্তু আজকে আমাদের 9903659992 এর আড্ডা। আর এই মুহূর্তে আমার হাতে প্রচুর মেসেজ রয়েছে। 2010 সালে পুজোতে দেখেছিলাম মনের মানুষ, আর সঙ্গে ছিল আমার মনের মানুষ। প্রশান্ত জানা বিশপুর থেকে।
0: আহা হা হা, মনের মানুষ এমন একটা সিনেমা যেখানে বোম্বাদাকে ওই লেভেলে,
1: এক্স্যাক্টলি,
0: মানে আমি একটা সিন ছিল মানে যেখানে মানে বোম্বাদাকে মানে ওইভাবে ওই বেশে এবং ওই ভূমিকায় লালন শাহের ভূমিকায় মানে মানে সত্যি মানে এটা আমাদের বোম্বাদা এরকম মনে হচ্ছিল।
1: একদম একদম। এবং আমার মনে হয়েছে যে যে সিনেমাগুলোতে মানে একদম নিজস্ব ছক ছাড়া, একটা তো 22 শ্রাবণ অবশ্যই, জাতিস্বরও কিন্তু আমার একদম ওই মাত্রায় মনে হয়েছে যেখানে
0: ওই ক্লাসে আর কি,
1: একদম একদম, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এইভাবে একদম অন্য একটা পুরো সম্পূর্ণ অবতারে নিজেকে প্রেজেন্ট করা। এনিওয়ে, পরের মেসেজটা দেখি। আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমি পুজোর আগে কলকাতার সিনেমা হলে কে বলে বিপ্লবী কেউ বলে কেউ বলে ডাকাত জিতদার মুভি দেখতে গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল এবং পুজোর সময় দেসু 7 সিনেমা আমি আর আমার প্রেমিকা ডেফিনেটলি দেখতে যাব। ওহো,
0: বাহ বাহ বাহ, অভিনন্দন অভিনন্দন, ফুচকার ভালোবাসা,
1: একদমই তাই। আচ্ছা, এর পরে আমার হাতে আর একটা মেসেজ রয়েছে। গুড ইভিনিং এফএম রেইনবো, শুভ বিকেল তোমাদের দুজনকে জানালাম, সেই সঙ্গে অগ্রিম মহালয়া এবং শারদীয়ার শুভেচ্ছা জানালাম। আমি অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। প্রায় কয়েক বছর হয়ে গেছে সিনেমা হলের ধারের কাছে যাই না, আগে যেতাম। আমি শেষ বাংলা ছায়াছবি দেখেছিলাম সিনেমা হলের মধ্যে তোমাদের বৌদি ভাইকে নিয়ে, দেব আর শুভশ্রী অভিনীত পরাণ যায় জ্বলিয়ারে। আচ্ছা, সম্ভবত পুজোর সময় এটা ছিল এবং তারপর আর কোনোদিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তোমার অনুষ্ঠান সুন্দর হচ্ছে। আচ্ছা বেশ, মানে এই সিনেমাটা যে এইভাবে মনে রয়েছে এবং পরাণ যায় জুলিয়ারেও কিন্তু একটা অন্যরকম। আমরা সবাই নমস্তে লন্ডন দেখেছি, নমস্তে লন্ডন আমাদের কাছে ভীষণ ভীষণ ফেভারিট, আমাদের ভীষণ পছন্দের। সেই জায়গায় পরাণ যায় জুলিয়ারেও সেটাও কিন্তু তার একটা নিজস্ব মাত্রা তৈরি করে নিয়েছে।
0: পরাণ যায় জুলিয়াদের জুলিয়া যায় রে, সেই মনে আছে একটা ম্যাচ হবে, সেই ম্যাচটা কিন্তু মানে আমাদের একদম মনে রয়েছে, মানে দেব যেভাবে সেই ম্যাচটা বের করে জিতিয়ে দিয়েছিল মানে সেটা মনে হয় যে সত্যি মানে এরকম হয়।

0: একদম একদমই তাই। এরপরের মেসেজটা পাঠিয়েছে সৌভিক নাগরিয়া থেকে, লিখছে যে পূজোর সময় হিন্দি মুভি একবার ভুল ভুলাইয়া দেখতে গিয়েছিলাম, আর একবার দেখতে গিয়েছিলাম যোদ্ধা মুভিটা, বেশ লেগেছিল। সৌভিক ডাকুরিয়া থেকে লিখছে, বেশ এরকমই তোমার আর কোন কোন সিনেমাটি কি কি ভাবে বেশ লেগেছে, মানে আহা বেশ বেশ বেশ, সেগুলো কিন্তু আমাদের চটপট করে জানিয়ে দাও।
1: আর যেটা জানাবে সেটা হচ্ছে এই যে তোমার তোমার ভালো লাগার বিষয়, মানে তোমার কোন জায়গাটা ভালো লেগেছিল সিনেমার, সেই সিনেমার নামও তুমি জানাতে পারো। আপাতত একটা একটু একটু ফাস্ট বিটের একটা গান তোমাদেরকে শোনাচ্ছি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। একেবারে এই আঁখিয়া গুলাব এই গানটা শুনলাম, মিত্রাজের গাওয়া গান, আর অসাধারণ একটা ফিল হয়, বিশেষ করে শাহিদ কাপুরের যখন অভিনয়ের কথা বলি আমরা। শাহিদ কাপুর কিন্তু ছোট থেকেই, মানে যখন মানে প্রথম থেকেই কিন্তু একটা আলাদা অভিনয় দক্ষতা নিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছিল। তো আলাদাভাবে তার নাম বলতে গেলে, এই যে একটু আগে আমরা বোম্বাদার অভিনয়ের কথা বলছিলাম, শাহিদ কাপুরেরও অভিনয় কিন্তু এক্সে বারকার এক আমরা পাই। সেই শাহিদ কাপুরের নতুন কোনো মুভির খবর আপাতত নেই, কিন্তু যে মুভির খবরগুলো আছে সেটা হচ্ছে বহুরূপে আসছে দ্য গোল্ডেন ডাকু, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, কেরালায় কেলেঙ্কারি এবং মানে
1: কুরুক্ষেত্র
0: এবং দেসু সেভেন,
1: এরকম দারুণ। আর তুমি পুজোতে এরকম কোনো সিনেমা দেখতে গিয়েছিলে সেই খবরও কিন্তু আমরা ডেফিনেটলি 9903653992 তে তোমার থেকে চাইছি, আর সেরকম খবর দিতে। শাউন বারাসাত থেকে লিখছে, আমি পুজোর সময় হয় বাবা মায়ের সাথে ঘুরতে গেছি দূরে কোথাও, না হলে একা বা বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছি। পুজোর সময় আজ অবধি কোনোদিন কোনো মুভি দেখতে যাইনি, কারণ আমার মনে হয় যে মুভি তো পরে যে কোনোভাবে কোনো না কোনো সময় অন্য কোথাও থেকে দেখে নেওয়া যাবে, কিন্তু চার দিন পর ঠাকুর দেখা তো আর যাবে না, বা দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয়তো আর হবে না। তাই শাওন বলছে যে মোটামুটি পুজোর সময়টাও মুভিটাকে অ্যাভয়েড করি, কিন্তু এত ভালো ভালো সিনেমা এলে তোমাদের একটু মনে হয় না যে একটা সিনেমা অন্তত দেখে আসি?
0: আমি শাওনকে সাপোর্ট করি, কারণ আমারও অনেক সময় তাই মনে হয়। আবার কিন্তু তুমি যে পরে কথাটা বললে যে এত ভালো ভালো ছবি আসছে, এবার এবার ব্যাপারটা কি বলতো, এই যে হাতে গরম ব্যাপার, যে একদম বলা যায় যে গরম খবর, সেই খবরটা যদি বাসি হয়ে যায় তাহলে সেটার মজা কি
1: থাকে না? সত্যি তাই। আচ্ছা রাজীব, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি পূজোর মধ্যে কোনো সিনেমা দেখেছো, এরকম তোমার কোনো অভিজ্ঞতা রয়েছে?
0: পূজোর সময় আমার সেরকম সিনেমা দেখা হয়নি, তবে পূজোর সময় আমি থিয়েটার দেখেছি, অনেক থিয়েটার দেখতে গেছি। তো বিশেষ করে আমি সেটা এবছরেরও প্ল্যান রয়েছে, এবার দেখা যাক কি হয়। আমারও ইচ্ছা আছে এই সিনেমাগুলোর মধ্যে একটা সিনেমা দেখা, অথবা বন্ধু বান্ধবের সাথে একটা দিন কাটানোর সময়, মানে যাদের সাথে বছরের অন্য টাইমে দেখা হয় না, তো কাজের মাঝখানে সেই সময়টা কাটানো, আমার মনে হয় সেটাও একটা, মানে হয়তো এমনি আড্ডা শুরু হবে কিন্তু আলটিমেট সেই সিনেমা নিয়ে গল্প হবে। যে একটু আগে জিদ্দার সিনেমা রিলিজ হয়েছে, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এবং দেশু, এটার যে ফাইট চলছে, এবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যা ব্যবসা হয়েছে, এবং জিদ্দার ফ্যান যারা আছে তারা কিন্তু ফাটিয়ে দিয়ে রেখেছে, মোটামুটি 15 অগস্টে রিলিজ করেছিল, সেই সময় থেকে বেশ একদম দখলে রয়েছে। এবার দেখা যাক যে দেবদাস সিনেমাটা মানে দেশু এইটা কি সেটাকে বিট করতে পারে, এখানেই একটা ফাইট। আমার মনে হয় এই আলোচনাও ঢুকছে প্রত্যেক আলোচনায়।
1: এক্স্যাক্টলি তাই। আর এই মানে ভালো লাগাটা এবং পুজোর সময় এই যে তুমি বন্ধু বান্ধবদের কথা বললি, যে মানুষের দূর থেকে আসা, এই সব কিছু নিয়েই আমার মনে হয় আগমনের সুর আমাদের প্রত্যেকের মনে বাজে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই সময়টা মানে 5:30 বেজে গেলেই মোটামুটি আমরা যে দিকটাতে টুকটুক করে অগ্রসর হয়ে যাই সেটা হলো তিনেকে দিন। এবং তিনেকে দিন আজকে তোমার জন্য কিন্তু সাজিয়ে রেখেছি দারুণ দারুণ কিছু গান দিয়ে। সেখানে রয়েছে আলকা ইয়াগনিক, এখানে রয়েছে সোনু নিগম, তার সাথে একটা শে মাহিবে, ইয়েস, মানে সব কিছু মিলিয়ে একদম তিনেকে তিন সুপার ডুপার হিট হয়ে যাবে। আর এই তিনেকে তিন শুনতে শুনতে তোমাকে যেটা করতে হবে, একটু ছোট্ট করে 107 এফএম রেইনবোর ইনস্টা পেজে টুক করে উঁকি মারতে হবে, এবং সেখানে কিন্তু উপস্থিত থাকবে আর জে মধু আর আর জে রাজীব। সো স্টে টিউনড, আর তার পাশাপাশি ইনস্টা পেজে ফলো করতে আমাদের ভুলো না। চটপট করে চলে এসো, তোমার সঙ্গে কথা হবে, দেখা হবে, মানে আমাদের সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে অনেক অনেক কথা হবে। সো তাড়াতাড়ি চটপট করে ইনস্টা পেজে টিউন ইন করে নাও
0: এফএম রেইনবোতে।

0: এক্স্যাক্টলি সো রিয়েন আজা মহিবে ডেফিনেটলি আজা মানে আমরা আসবো আবারও ঠিক পরের ঘন্টায় মানে 6:02 মাঝে একটা ব্রেক থাকছে আর সেই সঙ্গে থাকছো কিন্তু মাঝখানে তুমি 9903652992 তে তুমি আমাদের মেসেজ করতে ভুলো না তুমি আমাদের মেসেজ পাঠাও আর আমাদের আজকের বিষয়টা
1: বিষয়টা হলো এই যে পূজোর সময় তুমি কোন সিনেমা দেখেছিলে যেটাকে পূজো রিলিজ বলে সেই রকম তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকলে 9903652992 তে আমাদের মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো আর পূজো আসছে বলে সবই ঠিক আছে পূজো কিন্তু আসবে পূজো চলে যাবে কিন্তু বিয়ের বয়স আইলে বিয়ের বয়সও কিন্তু চলে যাবে তো পূজো পূজোর মতো থাকুক বিবাহ অভিযান চলতে থাকুক কি তাহলে একটা গান হবে নাকি পূজোর পরেই কিন্তু শীত আর শীত মানেই কবজি ডুবিয়ে খাওয়া আর সেখানে যদি এই গানটা বাজানো হয় অনির্বাণা দেবরাজের তাহলে কিন্তু সেই খাওয়ার টেস্ট আহা মনে হচ্ছে তুমি আগে খেয়ে নেই চলো পরে দিয়ে দেখবো
0: চলো

0: আকাশবাণী কলকাতা এফএম দিনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে নির্ধারিত এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, জিএসটি ব্যবস্থায় পরবর্তী দফায় সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে একটি 5 দফা পরিকল্পনা প্রস্তাব করা হবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ জানিয়েছে, রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাংক ঋণের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ব্যাংক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে। ঋণের গতিতে সামান্য ওঠানামা অর্থনীতিকে প্রভাবিত করবে না বলেও জানান তিনি। কেন্দ্রীয় কর্মী, গণ অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ বলেছেন, হিন্দি ভাষার প্রসার বা প্রয়োগ চাপিয়ে না দিয়ে কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা ও আগ্রহ বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত। হিন্দি উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে বক্তব্যে মন্ত্রী বলেন, এই ভাষা শিখলে যদি কর্মসংস্থান ও পেশাগত উন্নতির সুযোগ তৈরি হয় তবে হিন্দির ব্যবহার স্বতঃস্ফূর্তভাবেই বাড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে অবিচ্ছিন্নভাবে 25 বছরের জনসেবা পূর্ণ করেছেন। এই মাইলফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাপান, নাইজেরিয়া, ডমিনিকা এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া সারিক্স 2026 উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবছরের স্বাধীনতা দিবসের বক্তৃতায় উল্লেখিত সপ্তধারা শক্তি বা শক্তির 7টি উৎসের ওপর বিশেষ গুরুত্ব দেন। আমেরিকার কোলোরাডো ডেনভার বিশ্ববিদ্যালয় হায়দ্রাবাদের নতুন ক্যাম্পাস খোলার জন্য ইউজিসির অনুমতি পেয়েছে। কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দেওয়ার এটি প্রথম ক্যাম্পাস। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডা কিন্তু চলছে, তাই তো?
3: একদম, সেই ক্যাফে কলকাতা দেখতে দেখতে আমরা একেবারে মানে কি বলবো, দুটো ঘন্টা পার করে তিন নম্বর ঘন্টাটায় চলে এসেছে। ভাবা যায়, দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় আমরা কাটিয়ে ফেললাম। এবং তোমার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে পুজো হলে সব সমস্ত কিছু একটা বিশেষ মাত্রা পায়, আর বিশেষ মাত্রার সাথে যোগ হয় কি বলো তো, যখন এই যে সিনেমাগুলো বেরোয়, ছবিগুলো বেরোয়, এই সিনেমা ছবি অন্য সময় তো আমরা সারা বছরই দেখতে যাই, কিন্তু পুজোর সময় বিশেষ মানুষের সাথে বা তোমার পরিবারের কারোর সাথে তুমি সিনেমা দেখতে গেছিলে, যেটা আজও মনে দাগ কেটে রয়েছে, সেই স্মৃতি তোমার কাছে জানতে চেয়েছি 9903653992। মানুষ আমাদের কিন্তু মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, বা একটু আগে আমরা যখন ইনস্টাতে লাইভ ছিলাম সেখানেও কিন্তু মানুষের তোমাদের যোগদান আমাদেরকে আরো কি বলে এগিয়ে যেতে সাহায্য করেছে।
2: একদম একদম একদম। আর এই ঘন্টায় যে মেসেজগুলো পড়বো, নমস্কার, জামশেদপুর ঝাড়খণ্ড থেকে শ্যামু মাহুত লিখছি, খুবই সুন্দর লাগছে আপনাদের অনুষ্ঠান, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, দেখতে পাইনি আপনাদের অনুষ্ঠান, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুনছি।

0: খুব ভালো সঙ্গে থাকুন
1: একদম একদম। এবং আমাদের নিউজ অন এয়ার অ্যাপটা, এই অ্যাপটাই কিন্তু আমরা সব সময় মানে দূর দূরান্ত মানে তুমি যেখানেই থাকো সেখানে সারা পৃথিবীর সেখান থেকে নিউজ অন এয়ার অ্যাপে তুমি গিয়ে আমাদের এই ক্যাফে কলকাতাটা তুমি খুঁজে বার করে শুনতে পারবে। এবং এই মুহূর্তে তুমি যদি টিউন করো তাহলে সেখানেও তুমি মধু এবং রাজীবকে শুনতে পাবে।
0: আচ্ছা, এর পরের মেসেজটা পাঠিয়েছে রাজপুর ছত্রিশগড় থেকে রঞ্জন। গুড ইভিনিং মধুবান, একটা ভুল হয়ে গেছে আজকে, কিন্তু মধুবান নেই আজকে, আর যে মধু রয়েছে আর সঙ্গে রয়েছে আর যে রাজীব।
1: হ্যাঁ
0: আচ্ছা, মুখে কথা বন্ধ, হাত হবে ভয়েস। আচ্ছা না, এই মেসেজটা হঠাৎ করে এক্ষুনি চলে এসেছে, কিন্তু এই মেসেজটা বহুকাল আসে আগে আসার কথা ছিল, বুঝলে, সেই চিঠি পেয়েও পাইনি, এমন মাঝে মাঝে হয়। যাই হোক, আর যে রাজীব, অনুষ্ঠান খুব ভালো লাগছে, আমি বেহালা থেকে অভিনব দাস বলছি, তোমাকে আমার ভীষণ ভালো লাগে।
1: ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মানে আমি ব্লাশ করছি। এবং এই প্রশংসাগুলো না মানে আমার কাছে এই পূজোর সময় এক একটা নতুন জামা পাওয়ার মতো।
0: দারুণ দারুণ। আচ্ছা, উৎপল মাইতি বেহালা থেকে লিখছেন, হাই রাজীব দা মধুদি, আমি একবার দেখেছিলাম, সালটা হবে 2026 কি 17 হয়ে গেছে বুঝতে পারছি, ওটা 2016 কি 17 হবে ঠিক মনে নেই। জলি আমার এক বান্ধবী এসে বললো, আজ দুপুরে কি করছিস? আমি বললাম ঘুমাবো। বললো ঘুমোতে হবে না, অশোকা সিনেমা হলে চিরদিনই তুমি যে আমার সিনেমাটা নিয়েছে। আচ্ছা, আর আমি বললাম কে কে যাচ্ছ? জলি বলে আমি, শিল্পী আর করবি, তুই গেলে চারজন হবে। নামগুলো শুনে আমি আর না বলতে পারলাম না, এই তিনজনই আমার খুব প্রিয় বান্ধবী। তাও নবমীর দিন নুন শো 12:30 স্লট, ওই একবারই গিয়েছিলাম, তবে পুজোর সময় কোনো অসুবিধা হয়নি। উৎপল মাইতি বেহালা থেকে লিখছেন,
1: একদমই। আর বিশেষ করে অনেক সময় কি হয়, বন্ধু বান্ধবের যে সঙ্গত যাকে বলে, সেই ভালো বন্ধু হলে কিন্তু ভালো সিনেমা দেখা যায়, ভালো নাটক দেখা যায়, ভালো যে কোনো ইভেন্টে যাওয়া যায়। তোমার বন্ধু যদি তোমার তোমার কি বলা যায় এই যে সমমনস্ক, অনেক সময় বন্ধুরা তো সমমনস্ক হয় কিন্তু তার মধ্যেও কিছু সিলেক্টেড বন্ধু আছে যারা আবার সিনেমা পছন্দ করে, আবার কিছু বন্ধু আছে খেলা পছন্দ করে। এবার তোমাকে সেই বন্ধুটা হতে হবে, তোমার যা যা ভালো লাগে তোমারও বন্ধুদের যেন তাই তাই ভালো লাগে, এটা কিন্তু একটা প্যারামিটার বলতে পারো,
0: বা
1: এটা একটা ভালো বন্ধুত্বদের বন্ধুত্বের গ্রুপের মধ্যে এই বিষয়টা সবার ভাগ্যে থাকে না, যাদের থাকে তারা দে আর ভেরি লাকি, তাই না?
0: একদমই তাই। আর এই মুহূর্তে এই যে তুমি প্যারামিটার বলছো, আমার একটা প্যারামিটার রয়েছে, বুঝছো তো, গানের একটা প্যারামিটার।
1: রাইট রাইট,
0: কারণ আড্ডার সাথে গান যদি একটু ব্যালেন্স না হয় তাহলে মনটা তো ভালো লাগে না, বলো?
1: একদম, সেই জন্য একটু চলো বসি, বসে একটা গান শুনি, অরিজিৎ আর সোমলতার কণ্ঠে এই বিকেলবেলায়। আর এই গানটা সাধারণ লাগে, আমি ইতিমধ্যেই গঙ্গার যে ছলাৎ ছলাৎ জলের আওয়াজ সেটা শুনতে পাচ্ছি, তুমি কি পাচ্ছো?

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এবার যদি
3: হ্যাঁ মানে কেউ মেও করে ব্যাপারটা হচ্ছে, কারণ
2: এই গানটা বাজানোর কারণ কি?
3: এই গানটা বাজানোর একটা স্পেশাল কারণ আছে,
2: মানে ওটাই বলতে যাচ্ছিলাম এবার, যা হয় আর কি, কথায় কথা জড়িয়ে গেছে।
3: হ্যাঁ মানে ওই যে কোন সময়টা কেউ মেও হয় বলো তো,
2: কোন সময়টা?
3: তুমি বলো
2: আজকে হচ্ছে এই যে সিনেমাটা হাম আপকে হ্যায় কন, এখানে যে প্রিয় বৌদি সেই রেণুকা ম্যাডাম, তাই তো? রেণুকা ম্যাডামের আজকে কিন্তু হ্যাপি বার্থডে,
3: একদম রেণুকা সাহানির বার্থডে আজকে। তো তাকে আমরা সবাই 107 FM রেইনবো কলকাতার তরফ থেকে সবাই মিলে জানালাম হ্যাপি বার্থডে। তবে আজকে জানো তো আরও এমন একজনের বার্থডে যার জন্মদিন, মানে যার গান আমরা আমাদের ছোটোবেলায়, মানে আমাদের টিনেজ টাইমটাতে এবং যে সময় ওই সিঙ্গিং রিয়েলিটি শোগুলো একটা অন্য লেভেলের মাত্রায় ছিল, সেই সময়টাতে কিন্তু স্পেশালি এই মানে চাঙ্কটা দুর্ধর্ষ একটা, মানে কি বলবো, তার একটা প্রেজেন্স ছিল। তাদেরই মধ্যে অভিজিৎ সাওয়ন্ত, মনে আছে?
2: ঠিক ঠিক ঠিক। এবং এই যে গানটা তুমি গাইলে, এখানে কিন্তু তামান্না ভাটিয়াকে আমরা দেখেছিলাম
3: মিউজিক অ্যালবামে,
2: মানে আজকের সেই তামান্না ওই তামান্না নয়।
3: সিরিয়াসলি মানে কতটা ডিফারেন্স, এবং আমাদের সময়ের সাথে সাথে কত বিষয়গুলো বদলে যায়। তো যাই হোক, আজকে অভিজিৎ সাওয়ন্তের জন্মদিন, তাকেও আমরা জানাই ভেরি ভেরি একদম লাভলি একটা হ্যাপি বার্থডে, এবং তার গান আমরা যেন আরো অনেক বেশি শুনতে পারি আরো। এবং সেই যে লফজো মে কেহনা সকো এবং সেই সমস্ত গানের বোলগুলো লফজো মে আশুক আমাদের কান পর্যন্ত পৌঁছাক, এটাই আমরা চাই।
2: একদম সেই চাওয়া পাওয়া নিয়েই কিন্তু আমাদের এই শো সবসময় তোমাদের জন্য থাকবে। তাই

0: 24x7 আমাদের সমস্ত আরজেসরা তোমাদের কাছে আমাদের এই যে অনুষ্ঠান ইনফরমেশন সব কিছু পৌঁছে দেবে। এবং আজকে জিজ্ঞেস করেছিলাম যে টপিকটা, সেটাতে প্রচুর মেসেজ পেয়েছি, হোয়াটসঅ্যাপ পেয়েছি, এবং একটা দুটো কি বাকি আছে?
1: একদমই তাই। সবার কি আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার ভাগ্য হয়? আমরা পরিযায়ী শ্রমিক, আমাদের ওটিটি বর্ষা মিরাজ লিখছে দিল্লি থেকে,
0: একেবারে একেবারে যে যেটাতে করে আনন্দ পায় তার সেটাই করা উচিত। পরের মেসেজটা কি আছে?
1: গুড ইভিনিং বোথ অফ ইউ ডিয়ার মুখের, আচ্ছা গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি আর আমার দুই বন্ধু সিনেমা দেখার প্রচণ্ড বাত্তিক। অষ্টমীর দিন ঠাকুর দেখতে বার হয়ে বারুইপুর ফুলতলার লীলা সিনেমা হলে, তখন চলছিল অমানুষ, বামনদেব মানে আর কি তার ডাকনাম হচ্ছে পচা, সে বললো যে চল সিনেমা দেখা হবে, তারপর ঠাকুর দেখা হবে। আমরা ওর মতে মত দিলাম আর নাইট শোতে অমানুষ দেখলাম। তো কয়েক বছর ধরে বেশ সেই সিনেমাটা খুব ভালো লাগছিল, মানে অনেকবার দেখেছি, অজস্রবার দেখেছি। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখছেন, তবে এই মুহূর্তে আর কিন্তু আমাদের সময় নেই, বুঝলে তো, মানে একেবারে শেষ,
0: একদম সেই শেষ। কিন্তু যে বলে না একদম শেষ হইয়া হইল না শেষ, তো সেই রেসটা রেখে দিয়ে মধু আবার আসবে, চিন্তা নেই, চিন্তা নেই,
1: একদম একদম, আবারও কালকে
0: কালকে আসবে মধু। আর আমরা তো সবসময় তোমাদের সাথেই আছি, আমিও আসবো কোনো একটা সময়। আর ভালো করে, মানে আমার পুজোর আগে আজকে লাস্ট শো ছিল, তো পুজো ভালো করে কাটাও আমার তরফ থেকে, মধু হয়তো কালকে বলবে বা পরে বলবে। তো যেটা বলার সেটা হলো কেই সুন্দর তোমাদের যোগদান, এবং আমরা চেষ্টা করলাম তোমাকে আপডেট করার, তোমার সাথে আড্ডা মারার, কানেক্টেড হওয়ার। এই ভালোবাসা সবসময় বজায় থাকুক, এবং তুমি সবসময় কানে রাখবে 107 FM রেনবো, কারণ আমরা সবসময় এন্টারটেনমেন্টে বিশ্বাস করি, আর সেই এন্টারটেনমেন্ট তোমাদের মধ্যে স্প্রেড করি। টাটা
1: একদম। আর তোমার জন্য আপাতত আজকে বেয়ার কি।

আর এই শোনার মাঝখানে কিন্তু আরও একটা জিনিস তোমাদের শুনতে হবে। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, তাই শুনতে ভুলো না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্যের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পঠন পাঠন কেমন চলছে তা খতিয়ে দেখতে নিয়মিত পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এর জন্য আধিকারিকের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এক নির্দেশিকায় জানিয়েছে, WBSES এবং WBES আধিকারিকদের প্রতি মাসে অন্তত একটি স্কুল পরিদর্শন করতে হবে। সাব ইন্সপেক্টরদের প্রতি সপ্তাহে অন্তত দুটি স্কুল এবং অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরদের প্রতি মাসে অন্তত দুটি স্কুল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রত্যাশিত যাত্রী ভিড়ের কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী 16 থেকে 21 অক্টোবর পর্যন্ত শিয়ালদা নর্থ, মেন ও সাউথ সেকশনে মোট 51টি স্পেশাল ট্রেন চালাবে। এই সংখ্যা গতবারের থেকে 20টি বেশি। কলকাতায় আজ সাংবাদিক

বৈঠকে শিয়ালদার DRM রাজীব সাক্সেনা একথা জানান। তিনি বলেন, গত বছর 31টি স্পেশাল ট্রেন চলেছিল। মোট স্পেশাল ট্রেনের মধ্যে 38টি রাতের স্পেশাল ট্রেন এবং সন্ধ্যার পিক আওয়ারে 13টি স্পেশাল ট্রেন চলবে বলে তিনি জানান। GST পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে নির্ধারিত এই বৈঠকে GST সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, GST ব্যবস্থায় পরবর্তী দফায় সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে একটি 5 দফা পরিকল্পনার প্রস্তাব করা হবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ জানিয়েছে, রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাঙ্ক ঋণের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ব্যাঙ্ক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করে যাবে। কেন্দ্রীয় কর্মী গণ অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন, হিন্দি ভাষার প্রসার ও প্রয়োগ চাপিয়ে না দিয়ে কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা ও আগ্রহ বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত। হিন্দি উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে বক্তব্যে মন্ত্রী বলেন, এই ভাষা শিখলে যদি কর্মসংস্থান এবং পেশাগত উন্নতির নতুন সুযোগ তৈরি হয় তবে হিন্দির ব্যবহার স্বতঃস্ফূর্তভাবেই বৃদ্ধি পাবে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে ডেঙ্গু ধরা পড়ার প্রথম দিন থেকেই রোগীর ওপর কড়া নজরদারি চালাতে হবে। একই সঙ্গে উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্ষার বিদায় লগ্নে রাজ্যে 9,000-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভায় তৃণমূল কংগ্রেস আমলে আর্থিক দুর্নীতির অভিযোগে আদালতের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ আজ এই মামলায় আদালত বান্ধব হিসেবে আইনজীবী তিলক মিত্রকে নিয়োগ করেন। আই ক্লিনিকের নামে চশমার দোকানে বেআইনিভাবে কারা চোখের চিকিৎসা করছেন রাজ্যকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ আজ এই সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানিতে জানিয়েছেন, রাজ্যজুড়ে যত চশমার দোকান রয়েছে সেখানে বেআইনি চোখের চিকিৎসা হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। মালদায় জেলা পরিষদ বোর্ড গঠনের পর আজ ইংরেজবাজার পুরসভার দখল নিয়েছে বিজেপি। নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিজেপি কাউন্সিলর তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুরী। পুর প্রধানের পদ থেকে গত মাসে ইস্তফা দেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আজ বোর্ড গঠনের জন্য সভা শুরুর আগে 11 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দল ছেড়ে নিজেদের নির্দল কাউন্সিলর হিসেবে ঘোষণা করেন। বেহালায় প্রায় 16 বছর আগে 19 বছরের 2 যুবকের অপহরণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, প্রয়োজনে আলাদা 2টি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে পারে সিবিআই। আগামী ডিসেম্বর মাসে তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি শেষ ম্যাচে গোল করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। রাজ্য সরকার 78 জন পদকজয়ী ক্রীড়াবিদকে স্পোর্টস কোটায় চাকরির আবেদনপত্র জমা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে। দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচের জন্য আজ বাংলা দল ঘোষিত হয়েছে।

আশি বিস্তারিত খবরে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে। আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। এই নিয়ে মরশুমে চতুর্থবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ইস্টবেঙ্গল কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস আজ সাংবাদিকদের বলেন, তারা 100% প্রস্তুত, নিজেদের ফুটবল খেলতে হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে এবং সুযোগ পেলে গোল করতে হবে। 90 মিনিটের মধ্যে ম্যাচ জিততে চান তারা। অন্যদিকে মোহনবাগান কোচ পানাগিওটিস ডিম্পেরিস জানিয়েছেন, আগামীকালের ম্যাচ সম্পূর্ণ অন্য ম্যাচ। এই ম্যাচের সঙ্গে সমর্থকদের আবেগ জড়িয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল 7-2 নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে পরাজিত করে। অপর সেমিফাইনালে মোহনবাগান টাই ব্রেকারে 4-3 পাঞ্জাব এফসিকে হারিয়ে দেয়। 21 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি থেকে গোল করেন তিনি, আরেকটি গোলে সহায়তা করেছেন মেসি। মেসির শেষ ম্যাচে আর্জেন্টিনা বেনিনকে 3-0 হারিয়েছে। মেসি তার শেষ আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে গোটা স্টেডিয়াম পরিণত হয়েছিল আবেগের মঞ্চে। ম্যাচ শুরুর আগে সমর্থকদের ভালোবাসায় বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। মেসির পরিবারের সদস্যরাও মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচ শুরুর আগে মাঠে মেসির 10 নম্বর জার্সির বিশাল প্রতিকৃতি বিছিয়ে দেওয়া হয়। ম্যাচের 10 মিনিটে মেসির 10 নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলা থামিয়ে দেওয়া হয়েছিল। 1 মিনিট ধরে পুরো স্টেডিয়াম করতালিতে সম্মান জানায় আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে। শেষ মাসি বাজার পর আকাশে শুরু হয় বিশেষ ড্রোন শো, সেখানে ফুটে ওঠে মেসির ছবি এবং তার বর্ণাঢ্য কেরিয়ারের প্রতি জানানো হয় কৃতজ্ঞতা। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত রাশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 6:00। এই মুহূর্তে ফিফার ক্রমতালিকায় ভারত 69 এবং রাশিয়া 27তম স্থানে রয়েছে। ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় তথা শেষ ম্যাচটি হবে রবিবার। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের 78 জন পদজয়ী ক্রীড়াবিদকে স্পোর্টস কোটায় চাকরির আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে আজ নির্বাচিত খেলোয়াড়দের সব তথ্য প্রমাণ সহ আগামী 15টি কাজের দিনের মধ্যে নবান্নের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর গত 17 সেপ্টেম্বর এই ক্রীড়াবিদদের নামের তালিকা প্রকাশ করে গেজেট বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তাদের মূলত সেকশন অফিসার, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্ট সিরিজ 2-0 জিতে নিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 4 দিনের বেসরকারি টেস্টের আজ তৃতীয় দিনে ভারতের অনূর্ধ্ব 19 10 উইকেটে অস্ট্রেলিয়া এই দলকে হারিয়ে দেয়। এদিন অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস 151 রানে শেষ হয়ে যায়। তন্ময় বালোটা 41 রানে 8টি উইকেট নিয়েছেন। এরপর ভারতীয় দল জয়ের জন্য 11 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বিনা উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। অস্ট্রেলিয়া এই দলের প্রথম ইনিংসে 174 রানে জবাবে ভারতের এ দল করেছিল 315 রান। কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারে রঞ্জি ট্রফি ক্রিকেটে অভিযান শুরু করছে বাংলা। ম্যাচটি খেলা হবে আগামী রবিবার। আজ প্রথম ম্যাচের জন্য 17 সদস্যের বাংলা দল ঘোষিত হয়েছে। 7 জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। বাংলা দলের নেতৃত্ব দেবেন অভিমন্যু ঐশ্বরন, সহ অধিনায়ক করা হয়েছে সুদীপ কুমার ঘরামিকে। দলে রয়েছেন 2 উইকেটরক্ষক অভিষেক পোড়েল এবং শাকির হাবিব কান্তি। ভারতের কৃষ্ণপ্রসাদ গারাগা এবং পৃথিবী কৃষ্ণমূর্তি রায় জুটি ফিনল্যান্ডের ভান্তাই আর্কটিক ওপেন সুপার 500 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তারা চীনের হে জিংটিং এবং রে জিয়াং ইউ জুটিকে পরাজিত করেন। ভারতের উন্নতি হুডা, অস্মিতা চালিহা এবং মালবিকা বানসোর প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভাগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আগামী 18-24 অক্টোবর জাপানের আইচি নাগোয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলার খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। রাজ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে ডেঙ্গু ধরা পড়ার প্রথম দিন থেকেই রোগীর ওপর কড়া নজরদারি চালাতে হবে। একই সঙ্গে উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তিরও নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার ভর্তুকি মূল্যে সাধারণের মধ্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। নাফেডের মাধ্যমে মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ কিনে 35 টাকা কেজি দরে সাধারণের মধ্যে বিক্রি করা হচ্ছে বলে কৃষি বিপণন দপ্তর জানিয়েছে। রাজ্যের সব জেলাতেও সুফল বাংলা স্টলের মাধ্যমে এই পেঁয়াজ বিক্রি করা হবে। আই ক্লিনিকের নামে চশমার দোকানে বেআইনিভাবে কারা চোখের চিকিৎসা করছেন, রাজ্যকে তার খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ আজ এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি করেন। তাঁরা জানিয়েছেন রাজ্যজুড়ে যত চশমার দোকান রয়েছে সেখানে বেআইনি চোখের চিকিৎসা হয় কি না তা খতিয়ে দেখতে হবে। আমেরিকার কোলোরাডো ডেনভার বিশ্ববিদ্যালয় হায়দ্রাবাদের নতুন ক্যাম্পাস খোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির অনুমতি পেয়েছে। ভারতের মাটিতে আমেরিকার কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দেওয়ার এটি প্রথম ক্যাম্পাস। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্ট সিরিজ 2-0 জিতে নিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 4 দিনের বেসরকারি টেস্টের আজ তৃতীয় দিনে ভারতের অনূর্ধ্ব 19 দল 10 উইকেটে অস্ট্রেলিয়া এই দলকে হারিয়ে দেয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: টিউন করেছেন 107 FM রেইনবো স্টুডিও, ক্লকে 9:02 হয়ে দেখতে দেখতে 3 মিনিটও হয়ে গেল। এবং এই মুহূর্তে একটি বিশেষ আবহাওয়ার খবর রয়েছে। আজ 7 তারিখ রাত 8:20 থেকে পরবর্তী 2-3 ঘন্টায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই সমস্ত অঞ্চলে, আরও একবার বলে দিই, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে যারা রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, বাড়ির মধ্যে থাকবেন, চেষ্টা করবেন প্রিয়জনের সঙ্গে ঘরে থাকতে আর টিউন করে রাখতে 107 FM রেইনবো, যেখানে আজ বুধবারের রাতে ব্লকবাস্টার বুধবার।
2: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

একজন স্টারের ক্যারিজমা বোধহয় এরকমই হয়। তিনি সেইভাবে আমাদের কোনো বাধা করেন না ঠিকই, কিন্তু যখনই তাকে আমরা অন স্ক্রিনে দেখতে পাই কোথাও একটা মুস্কুরাহট আমাদের মধ্যেও চলে আসে। সেই স্টার পাওয়ার সবার থাকে না, কিন্তু কিছু কিছু মানুষ যখন সিলভার স্ক্রিনে আসেন তাদের দেখলে সত্যি মনে হয় যে তারা শুধুমাত্র অভিনেতা বা চরিত্রাভিনেতা নন, তারা সময়ের সঙ্গে সঙ্গে কিংবদন্তি, সময়ের সঙ্গে সঙ্গে কালজয়ী এবং অবশ্যই সুপারস্টার, মেগাস্টার। কিশোর কুমারের গাওয়া যে গানটা লাল পাথর এই ফিল্ম থেকে শুনছিলেন, গীত গাতা হু মে, এই লাল পাথর বললেই যে মানুষটার কথা মনে পড়ে বাংলায় তো অবশ্যই উত্তম কুমারের কথা মনে পড়ে, কিন্তু হিন্দিতে সেই অমর করে রেখেছেন তার চরিত্রতে সিলভার স্ক্রিনে সেই মানুষটি কিন্তু রাজকুমার। আর সেই রাজার জন্মদিন আগামীকাল 8 তারিখ। আজ ব্লকবাস্টার বুধবারের ওল্ড ইজ গোল্ড সেগমেন্টে কিছুটা সময় রাজকুমারকে ডেডিকেট করে তার প্রি বার্থডে সেলিব্রেশন। তিনি বেঁচে থাকবেন তার কাজের মধ্যে দিয়ে, চিরকাল অমর হয়ে থাকবেন, এবং রাজকুমার নামটাকে আমরা সব সময় মনে রাখবো। ইয়েস্টার্ডেজ এর এমন একজন হিরো, এমন একজন অভিনেতা যাকে আমরা দাপুটে রোলে দেখেছি, যাকে স্ক্রিনে দেখলেই আমাদের একটা স্পেশাল তার যে ম্যানারিজম সেইটা কিন্তু মনে পড়ে যায়। এবং রাজকুমারের অসাধারণ অসাধারণ সমস্ত ফিল্মস রয়েছে, সেখান থেকে বেশ কিছু ভালো ভালো গান আজকে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য, তোমার জন্য। আর 9903653992 নম্বরে তুমিও তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো। ওল্ড ইজ গোল্ড সেগমেন্ট যেহেতু 60s এবং 70s-কে নিয়েই, তাই 60s এবং 70s-এর গান বাংলা হোক বা হিন্দি হোক নিশ্চয়ই রিকোয়েস্ট করতে পারো, সেটা শোনাবো। রাজকুমারের কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে তাকে কিন্তু প্রথমে কোনো অডিশন দিতে হয়নি, কোনো রকম অডিশন ছাড়া তিনি একজন পরিচালকের নজরে এসেছিলেন, এবং সেই পরিচালকের নাম ছিল সোহরাব মোদি। কোথায় দেখা হয়েছিল? একটি জনপ্রিয় সিনেমা হলে তিনি রাজকুমারকে দেখেন। সেই সময়ে সালটা ওই 1940-এর আশেপাশে, সেই সময়ে দাঁড়িয়ে রাজকুমার পুলিশে চাকরি করতেন, তিনি মুম্বাই পুলিশের একজন সাব ইন্সপেক্টর পদে চাকরি করতেন। এবং ওই যে সিনেমা হলের কথা বললাম, সেই সিনেমা হলে তিনি পুলিশের ডিউটি করার জন্যেই কিন্তু গিয়েছিলেন। তাকে দেখে, তার ওই ব্যক্তিত্ব দেখে, তার ওই সমস্ত ওভারঅল যে তার প্রেজেন্স সেইটা দেখে ফিল্ম মেকার সোহরাব মোদির তাকে পছন্দ হয়ে যায়, এবং তখন তিনি রাজকুমারকে একটি ফিল্মের জন্যে অফার করেন। কিন্তু পুলিশে চাকরি করছেন তখন রাজকুমার, তিনি ভাবলেন যে সিনেমায় অভিনয় করব, এটা তো কোনোদিনও তার চেকলিস্টের মধ্যে ছিল না, তিনি ভাবেনও নি, তার স্বপ্নের মধ্যেও ছিল না। কিন্তু প্রথম দিকে ডিক্লাইন করলেও পরবর্তীকালে এই যে তার কাছে আসতে শুরু করলো ফিল্মের অফার, সেটাকে তিনি আর না করতে পারলেন না, ভাগ্যিস না করেননি। আর সেই জন্যই তো রাজকুমারকে আমরা পেয়েছি, এবং পেয়েছি তার অভিনীত কিছু দুর্দান্ত চরিত্র। ফিল্মের নাম দিল এক মন্দির, এবং এই ফিল্মে তার সঙ্গে মীনা কুমারীকে পেলাম। মীনা কুমারী রাজকুমার, 60s বললেই বা তারও আগের সময়ের কথা বললেই এই জুটির কথা মনে পড়ে। রাজকুমার এমন একজন অভিনেতা যার জন্য

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1977 সালে মুক্তি পাওয়া এই ফিল্মের পরিচালক ছিলেন মনমোহন দেশাই। এই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুর ও বিনোদ খান্না। লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে এই সিনেমার একটি জনপ্রিয় গান পর্দা হ্যায় পর্দা। এই ক্লুগুলো শুনে কোন হিন্দি ফিল্মের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। Old is gold, old is gold, old is gold.
1: আগামীকাল রাজকুমার সাহেবের জন্মদিন। দ্য লেজেন্ডারি রাজকুমার এবং তাকে নিয়ে আজকে ব্লকবাস্টার বুধবারের বেশ কিছুটা সময়, অন্তত প্রথম ঘন্টার বেশ কিছুটা সময় ব্লকবাস্টার বুধবারের ওল্ড ইজ গোল্ড সেগমেন্ট। আর তুমিও তোমার পছন্দের 60s অথবা 70s এর গান, হ্যাঁ 50s হতে পারে, তো 50s, 60s, 70s এই সময়কালের মধ্যে তোমার যদি কোনো পছন্দের গান তুমি আজ শুনতে চাও, তাহলে 9903659992 এই নাম্বারে রিকোয়েস্ট পাঠাতে পারো। নিজের নাম আর শর্ট লোকেশন সেখানে অবশ্যই লিখবে, আর তার সঙ্গে এক্ষুনি যে পরপর তিনটে ক্লু শুনলে তোমায় পড়েছে মনে আমাদের সেগমেন্ট থাকে, কুইজ সেগমেন্ট, তার উত্তরটাও কিন্তু ওই নাম্বারেই নিজের নাম আর শর্ট লোকেশন সমেত পৌঁছে দিতে হবে। গান শুনছিলাম আমরা হাম তেরে প্যার মে সারা আলম খো বেঠে, দিলীপ মন্দির এই ফিল্ম থেকে, আর বলছিলাম রাজকুমার মীনা কুমারী এই জুটির কথা। আচ্ছা, এই জুটি যখন যখন অনস্ক্রিনে এসেছে, সত্যি করে বলুন তো একটু চমকে হাঁ হয়ে যায়নি আমরা? মানে আমাদের মধ্যে একটা অদ্ভুত বিস্ময় কাজ করেনি যে দুজন মানুষকে একসঙ্গে এতটা ক্লাসিক বিউটি কিভাবে দেখতে লাগতে পারে? আর এই ম্যাজিকটা কিন্তু শুরু হয়েছিল 1959, সেই সময় শরারত রিলিজ করে। একদম তাদের যে একসঙ্গে কাজ করা, শুরুর দিকের একসঙ্গে কাজ করা হচ্ছে শরারত, তারপরে দিলেক মন্দি 1963, তারও আগে দিল আপনা অর প্রীত পড়াই 1960, 1965 কাজল। আর এবার যে ফিল্মের কথা বলতে চলেছি, সেই ফিল্মের পরিচালক ছিলেন কমলম রোহি, এবং আমরা অনস্ক্রিনে ম্যাজিক দেখেছিলাম 1972 রিলিজ করে পাকিজা। পাকিজা নিয়ে প্রচুর গল্প আছে, এবং রাজকুমার সাহেবকে নিয়ে যেটা মেন গল্প সেটা হচ্ছে যে এই ফিল্মে প্রথম দিকে তার অভিনয় করার কথা কিন্তু একেবারেই ছিল না, এবং তার যে চরিত্র সেলিম, সেই চরিত্রটা কিন্তু একজন বিজনেসম্যানের ক্যারেক্টার, সেভাবেই ডিরেক্টর ভেবেছিলেন, সেভাবেই চিত্রনাট্য তৈরি হয়েছিল, হয়ে গেছিল সবটা। ইনফ্যাক্ট এই ফিল্মে প্রথমে অনেকজনকে অফার করা হয়, এবং পরের দিকে ধর্মেন্দ্র সাব তিনি হ্যাঁ করে দিয়েছিলেন এই ফিল্মটা করবার জন্য। এবং ধর্মেন্দ্র তিনি কিন্তু এই ফিল্মের কিছু কিছু পোর্শনস তিনি কি করেছিলেন, তিনি শ্যুট অলরেডি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তার জায়গায় আসেন রাজকুমার। আর রাজকুমার যখন এলেন, তখন ডিরেক্টরের মনে হলো যে বিজনেসম্যানের বদলে তাকে বরঞ্চ অন্য একটা চরিত্রে দেওয়া যাক, মানে তার চরিত্রকে একটা অন্য প্রফেশন দেওয়া যাক যেটা তার ব্যক্তিত্বের সঙ্গে ভীষণ রকমভাবে স্যুট করে যাবে। আর আমরা অ্যাকচুয়ালি যেটা দেখেছি রাজকুমারকে, সেইটা কিন্তু অরিজিনাল, যখন পাকিজার স্ক্রিপ্ট করা হয় সেইটা কিন্তু অরিজিনাল প্ল্যানিং কিন্তু সেটা ছিল না। যাই হোক, রাজকুমার তিনি এলেন, এবং শুধু এলেনই না, একটা ভীষণ আইকনিক সিন যেটা পাকিজার আমাদের সবার মনে আছে, সেই সিনটার কথা সত্যি সত্যি না বললেই নয়। যখন বলছেন মীনা কুমারী শুয়ে রয়েছেন, সেই ট্রেনের কামরাটা একটুখানি মনে করার চেষ্টা করুন, যেখানে মীনা কুমারী শুয়ে আছেন তার পা দুটো দেখা যাচ্ছে, আর রাজকুমার বলছেন আপকে পাও দেখে বহুত হাসিন হ্যায়, ইনে জমিন পর মত উতারিয়েগা, মেলে হো জায়েঙ্গে। এরকম করে কেউ বললে প্রেমে পড়াটা তো ভীষণ স্বাভাবিক, তাই না? আর যখন এরকম একজন ব্যক্তিত্ব তার এরকম একটা ডায়লগ ডেলিভারি কোনো স্ক্রিনে আসে, বলতে তো ইচ্ছে করেই চলো দিলদার চলো, চাঁদকে পার চলো। রোম্যান্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন পাকিজাতে মীনা কুমারী এবং রাজকুমার।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1977 সালে মুক্তি পাওয়া এই ফিল্মের পরিচালক ছিলেন মনমোহন দেশাই। এই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুর ও বিনোদ খান্না। লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে এই সিনেমার একটি জনপ্রিয় গান পর্দা হ্যায় পর্দা। এই ক্লুগুলো শুনে কোন হিন্দি ফিল্মের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান,
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে শুনতে চেয়েছেন নীলকমল ফিল্মের এই গানটা। আরও একটা ফিল্ম যেখানে কিন্তু আমরা দেখেছিলাম রাজকুমার সাবকে, আগামীকাল জন্মদিন। আজকে ব্লকবাস্টার বুধবারের ওল্ড ইজ গোল্ড ডে, তাকে নিয়েই বেশ কিছুটা সময় তার প্রি বার্থডে সেলিব্রেশন।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: পুরো সময়টা শুধুমাত্র রাজকুমার সাবকে নিয়ে থাকবো তা কিন্তু নয়, ওল্ড ইজ গোল্ডের প্রথম আধ ঘন্টা তাকে নিয়ে ছিলাম। আরও একটা গান শোনাবো, ডেফিনেটলি শোনাবো, ফিল্মের নাম হিট রাঞ্ঝা, ভেবেই রেখেছি। কিন্তু এরপরে আরও একজনের পোস্ট বার্থডে জন্মদিন, মানে পোস্ট বার্থডে সেলিব্রেশন, জন্মদিনের সেলিব্রেশন। গতকাল তার জন্মদিন আমরা পেরিয়ে এসেছি এবং সিক্সটি সেভেন্টিজ বললে এনার কথাও কিন্তু আমাদের সববার মনে পড়ে, সে কথায় আসছি। তবে তার আগে রাজকুমার সাব, তিনি মোটামুটি 1991 পর্যন্ত কাজ করেছেন এবং সেই ফিল্মের নাম ছিল সদাগর, যেখানে তিনি অনেকদিন পর দিলীপ কুমারের সাথে পেয়ার আপ করেছিলেন। অথচ তাদের সেই সময়কালে, মানে আগেকার কথা বলছি, সিক্সটিজ এবং সেভেন্টিজের কথা যদি বলি, সেই সময় তাদের একটা কোল্ড ওয়ারের কথা কিন্তু ভীষণভাবে খবর হয়েছিল, একটা গসিপ লেভেলে ছিল। আর রাজকুমার সাবের স্পেলিংটা দেখি যদি আমরা, তিনি রেকমেন্ড করেছিলেন এই বিষয়টা, তিনি স্টাইলটা ফলো করতেন যে তার নাম একটা এতে থাকবে না, মানে আর এ জে, এই রাজ নয়, তার স্পেলিংটা হবে আর ডাবল এ জে। এবং এইটা কিন্তু তার স্ক্রিন নেম বা স্ক্রিন নেমের স্পেলিং হিসেবে তিনি মোটামুটি ইনসিস্ট করেছিলেন যে এইটাই করতে হবে। নিউমারোলজি কিনা জানি না বা অন্য কোনো বিশ্বাস থেকে কিনা জানি না বা ওই এটা এক্সট্রা ছিল বলে কিনা জানি না, কিন্তু তার ট্যালেন্ট, তার যে অসাধারণ স্ক্রিন প্রেজেন্স, অভিনয়, একটা সাইলেন্সের মধ্যেও চোখ দিয়ে কথা বলা, অভিব্যক্তি দিয়ে সবটা বুঝিয়ে দেওয়া, সেটা তো শুধুমাত্র কয়েকজন লেজেন্ডের পক্ষেই সম্ভব হয়, আর তার মধ্যে রাজকুমার ছিলেন একজন। মোহাম্মদ রফির গাওয়া হিট রাঞ্ঝা সাউন্ড ট্র্যাক, আর এরপরে ব্লকবাস্টার বুধবারে বাকি আধ ঘন্টা ওল্ড ইজ গোল্ড সেগমেন্টে আরও একজনের পোস্ট বার্থডে সেলিব্রেশন। সঙ্গে আছি সৌমি।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1977 সালে মুক্তি পাওয়া এই ফিল্মের পরিচালক ছিলেন মনমোহন দেশাই। এই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুর ও বিনোদ খান্না। লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে এই সিনেমার একটি জনপ্রিয় গান পর্দা হ্যায় পর্দা। এই ক্লুগুলো শুনে কোন হিন্দি ফিল্মের

0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.

1968 এ একটা ফিল্ম রিলিজ করে যার নাম ছিল মন কা মিত। এবং এই সিনেমাতে আমরা একজন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারে দেখেছিলাম এমন একজনকে যিনি পরবর্তীকালে কিন্তু ভীষণ রকম হ্যান্ডসাম, হাঙ্ক, মেন স্ট্রিম, রোমান্টিক এবং অ্যাকশন হিরো হয়ে উঠলেন। সেই নামটা বিনোদ খান্না। গতকাল 6 তারিখ ছিল, বিনোদ খান্নাজির জন্মদিন ছিল এবং সেই জন্য আজকে ব্লকবাস্টার বুধবারের ওল্ড ইজ গোল্ডের এই বাকি সময়টা 10টা পর্যন্ত শুধুমাত্র বিনোদ খান্নাকে নিয়েই। ওয়াদা করলে সাজনা গানটা শুনছিলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির গাওয়া, ফিল্মের নাম হাত কি সাফাই। এবং যেটা বলছিলাম আর কি, যে তার ফিল্মি দুনিয়াতে আসাটা সেটা সাইড ক্যারেক্টার্স, ছোট ছোট ক্যারেক্টার্স, নেগেটিভ রোল, এই সমস্ত কিছু দিয়ে। কিন্তু যেই মুহূর্তে তিনি মেইন স্ট্রিম হিরো হিসেবে আত্মপ্রকাশ করলেন, তারপর থেকে তাকে ওই ক্যারেক্টার ছাড়া বা ওই রকম একটা বিষয় ছাড়া কিন্তু আর কোনো কিছুতে ভাবা সম্ভব ছিল না। হ্যাঁ, পরবর্তীকালে যখন 60-70s যুগ পেরিয়ে গেছে, তিনিও ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়েছেন, সেই সময়তে আমরা তাকে কিছু ভিলেনিয়াস ক্যারেক্টারে কিন্তু দেখেছি, সেটা 90s সময় দেখেছি। কিন্তু তার পিক টাইমে, যখন ক্যারিয়ার একদম মধ্যগগনে ছিল, সেই সময় বিনোদ খান্না অন্যতম জনপ্রিয় হিরো হিসেবে একটা ছাপ কিন্তু আজও রেখেই গেছে। 1977 রিলিজ করেছিল একটা, মানে একটা ফিল্ম একটি হওয়ার কথা ছিল, তার নাম ছিল এজেন্ট বিনোদ। এবং সেই ফিল্মটা কিন্তু বেসিক্যালি তার নামেই হওয়ার কথা ছিল। তো এরকম ঘটনা আর কতজনের সঙ্গেই ঘটে, তাই না? এমন একজন ক্যারেক্টার, এমন একজন অভিনেতা ছিলেন বিনোদ খান্না। গতকাল তার জন্মদিন ছিল, আসে উপলক্ষে তাকে নিয়ে বাকি সময়টা তুমি তোমায় পড়েছে মনে তে যেমন উত্তর দিচ্ছ, ঠিক সেরকমভাবেই 9903652992 60s এবং 70s পছন্দের গান শোনার জন্য রিকোয়েস্ট করো, নিশ্চয়ই শোনাবো তোমাকে 10টা পর্যন্ত শুধুমাত্র 60s 70s। তারপর কিন্তু আরও অনেক কিছু আছে, কারণ ব্লকবাস্টার বুধবার মানেই হলো ঘন্টা পেরিয়ে যাবে এবং এক একটি ঘন্টায় এক একটা যুগ তোমার সামনে আসবে তাদের ব্লকবাস্টার ফিল্মস নিয়ে।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: গড়িয়া থেকে অঞ্জন ভট্টাচার্য শুনতে চেয়েছেন এই গানটা। ফিল্মের নাম দিলেখ মন্দির এবং গানটা যার কণ্ঠে শুনছি তিনি লতা মঙ্গেশকর।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: ওল্ড তো সবসময় গোল্ড, এবং এই গোল্ডেন বয়ের নাম হচ্ছে বিনোদ খান্না, যার জন্মদিন ছিল গতকাল 6 অক্টোবর। 1971 রিলিজ করেছিল মেরে আপনে। মেরে আপনে বিনোদ খান্নার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। এখানে তার অভিনয়, তার চরিত্রায়ন সবটাই মানুষকে, দর্শককে এতটাই মুগ্ধ করেছিল যে সেটা নিয়ে বহুল চর্চা হয়েছে। এবার গল্পটা হচ্ছে এটাই যে বিনোদ খান্না কিন্তু প্রথম চয়েস ছিলেন না মেরে আপনে। আমরা অনেকেই জানি যে বাংলা ছবি আপনজন, তার হিন্দি রিমেক হচ্ছে মেরে আপনে, এবং এখানে মুখ্য চরিত্রে হিন্দিতে যাকে আমরা দেখেছিলাম তিনি হচ্ছেন মীনা কুমারী। এবার বিষয়টা হচ্ছে যে গুলজারের এটা ফিল্ম ছিল, গুলজার সাহেবের পরিচালিত ফিল্ম মেরে আপনে। তিনি কিন্তু বিনোদ খান্না যে ক্যারেক্টারটা পরবর্তীকালে প্লে করেন সেটার জন্য তিনি সঞ্জীব কুমারকে অ্যাপ্রোচ করেছিলেন এবং তারপরে রাজেশ খান্নাকে অ্যাপ্রোচ করেছিলেন। দুজনেই একটাই রিজন দেখিয়ে এই যে অফার সেটাকে ফিরিয়ে দেন, এবং সেই কারণটা ছিল যে মেরে আপনে ফিমেল সেন্ট্রিক ফিল্ম, এখানে নারী চরিত্রের অংশগ্রহণটাই বেশি, নারী চরিত্রের গুরুত্বটাই বেশি, এবং সেই জন্যে সঞ্জীব কুমার এবং রাজেশ খান্না পিছু হটলেন। তারপরে গুলজার সাহেব সেই ক্যারেক্টারটা নিয়ে গেলেন বিনোদ খান্নার কাছে, তিনি অ্যাকসেপ্ট করলেন, এবং যে অভিনয়টা আমরা তার থেকে দেখলাম সেটা আজও ভীষণভাবে আমাদের মনে পড়ে। সলিল চৌধুরী আরেকজন মাইস্ট্রো, তার সুর করা গান কিশোর কুমারের গাওয়া।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: আকাশবাণী কলকাতা, একটি বিশেষ ঘোষণা রয়েছে আপনাদের সবার জন্য। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এই অনুষ্ঠান চলবে 25 August 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ একটি অনুষ্ঠান। এবং আকাশবাণী শতবর্ষে পা দিয়েছে, তার জন্যে আমাদের তরফ থেকে কিছু তো থাকবেই আপনাদের জন্য। তার মধ্যে এইটা একটি বিশেষ অনুষ্ঠান, অবশ্যই টিউন করবেন, শুনতে কিন্তু ভুলবেন না। তবে এই মুহূর্তে আপনি আছেন 107 FM রেইনবোতে, যেখানে আজ সৌমির সাথে আপনার ব্লকবাস্টার বুধবারের সময়। কারণ বুধবারের রাত, তাই 3 ঘন্টায় 3 যুগকে বা 3 ধরনের সময়কে তুলে ধরা। 60s এবং 70s নিয়ে ওল্ড ইজ গোল্ডে ছিলাম, হ্যাঁ তোমায় পড়েছে মনের উত্তর ডেফিনেটলি, সেটা তো বাকি আছে, সেটা তো নিশ্চয়ই বলবো। কিন্তু এরপরে 80s 90s এবং সবার শেষে রয়েছে 2000 থেকে 2009। তাই সময় এগোবে, যুগ বদলাবে, একটু সময়ের পাতা উল্টাবে, কিন্তু সৌমির সঙ্গে থাকবে বিভিন্ন সময়ের বিভিন্ন ব্লকবাস্টার মুভিজ অ্যান্ড ব্লকবাস্টার গান তোমাকে শোনানোর জন্য, তোমাকে সেই ফিল্মের কথা বলার জন্য, অভিনেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। শুনতে থাকো 107 FM রেইনবো।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
1: পর্বত তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়েছে সেটাই এবারে ঠিকঠাক মনে পড়লো কি না সেটাই বলবো সবাইকে। উত্তরে পরে আসছি, তবে কারা কারা দিয়েছেন সঠিক উত্তর। সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে, সুমিত সিংহ চুচুড়া থেকে, সুনীত রায় বীরভূম থেকে, বরুণায়ন দাস বেল

ঘাঘরিয়া থেকে, অশোকবর দেউলপুর থেকে, মঙ্গল মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা, মেঘনা মল্লিক মহিষাদল, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট, জয়দীপ রায় বাঘা যতীন, বিজলী চক্রবর্তী মহেশতলা, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা, আলাউল মল্লিক আমতা, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি, মুর্শিদাবাদ থেকে পলাশ দে, শঙ্করচন্দ্র দে বারাসাত, বিশ্বনাথ গায়েন বিলাড়া হুগলি, কবিতা দাস বাঘা যতীন, আশিস দাস বড়িশা, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, সম্রাট মুখার্জি হাওড়া, শঙ্কর নন্দী ব্যারাকপুর, অনুষ্কা ও অরিন্দম ডোমজুর, নবকুমার দাস গাববেড়িয়া, সোমনাথ মাল গঙ্গাধরপুর, শফিউল্লাহ শিকারী বাউড়িয়া, অ্যান্ডি কলকাতা, মোহাম্মদ শরীফুল ইসলাম মরিচা, সুশান্ত সেনগুপ্ত ঝাড়খণ্ড, রবীন্দ্র দাস ঠাকুরপুকুর, তরুণ মণ্ডল দিল্লি, দক্ষিণ সাকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, হাওড়া থেকে আভা, অঞ্জন সামন্ত পাপিয়া সামন্ত, পশ্চিম মেদিনীপুর থেকে ঝুমা সাউ হাওড়া থেকে, এবং সমর বর দেউলপুর থেকে। সবাই কিন্তু সঠিক কথাই বলেছেন, সঠিক উত্তরটা পৌঁছে দিয়েছেন। ইয়েস ইয়েস ইয়েস, এবং সেই জন্য হাত তালি সেলিব্রেশন সবটাই হতেই হবে, কারণ যে উত্তরটা ছিল সেটা আমার আকবর অ্যান্টনি। মনমোহন দেশাই পরিচালিত ফিল্ম এবং সেখানে লক্ষ্মীকান্ত প্যারে লালের মিউজিক আমরা শুনেছি, এবং সেখানে বিনোদ খান্না তো রয়েইছেনই, তার সঙ্গে অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুর। যে গানটার কথা উল্লেখ করেছিলাম সেই গানটাই তোমাকে শোনাবো, একটু বড় গান, কিন্তু কাওয়ালি যত রয়েছে, যত ভালো ভালো কাওয়ালি আমরা বলিউডে পেয়েছি, তার মধ্যে এটা কিন্তু অন্যতম। এবং বলিউডের কাওয়ালি বললেই সবার আগে আমাদের পর্দা হ্যায় পর্দাই মনে পড়ে। পর্দা তুলবো তোমার কাছ থেকে, তোমার চোখের সামনে থেকে, যে সামনের ঘন্টায় যেটা অলরেডি পড়ে গেছে দশটা থেকে এগারোটা, কি থাকছে 80-90-তে, আসছে ফিরে এই গানটার পর।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে?
1: এই গানটি একটি জনপ্রিয় বাংলা ব্যান্ডের গান। গানে জামরুল গাছের কথা আছে ও একটি রঙের উল্লেখ আছে। গানে পাখির কথা আছে। এই ক্লুগুলো শুনে বাংলা ব্যান্ডের কোন জনপ্রিয় গানের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: গান ভালোবেসে গান।

সেই তুমি নেই তুমি খুব কাছে, এই তুমিটা কিন্তু আমাদের কাছে মাঝে মাঝে বদলে বদলে যায়। সবার জীবনে তুমি ওই একজনই নয়, হয় প্রেমিকা হয় প্রেমিক, না হলে সেই তুমি হতে পারে ফেলে আসা স্কুলের ক্লাসরুম, সেই তুমি হতে পারে আমার পুরনো পাড়াটা, যে পাড়াতে ছোটবেলায় প্রচুর দুষ্টুমি করেছি, পাড়ার কাকু কাকিমারা সবসময় নজরে নজরে রেখেছে, কিন্তু বড় হয়ে অন্য জায়গায় চলে এসেছি, তাই সেই পাড়াটা এখন ভীষণ মনে পড়ে যায়। নস্টালজিয়া কোথাও যেন ভিড় করে মনের কোনো এক কোণে। বাংলা গানে তো এমন অনেক অনেক অনুষঙ্গ আছে, এমন অনেক গান আমরা পেয়েছি যেখানে এই নস্টালজিয়া আমাদের মন ভার করেছে, কাউকে ভীষণ রকম মনে পড়েছে বা কোনো কিছুকে ভীষণ রকম মনে পড়েছে, সেই মনে পড়া পরবর্তীকালে একটা ইতিহাস হয়ে গেছে, মনটায় দুঃখ হয়েছে, কখনো আবার ঠোঁটের কোণে একচেটে হাসিও ফুটে উঠেছে শুধুমাত্র ওই মনে পড়েছে বলে। আবার এটাও তো ঠিক যে স্মৃতি আমাদের জীবনে আছে বলেই, আমাদের জীবনে এত রকম অভিজ্ঞতা আসে বলেই আমাদের জীবনটা সমৃদ্ধ হয়। আজকের গান ভালোবেসে গান সেগমেন্ট, ওল্ড ইজ গোল্ড এর পরের সেগমেন্ট, 10টা থেকে 11টা সেগমেন্ট অনলি অন ব্লকবাস্টার বুধবার। সেখানে এমন কিছু বাংলা গান রেখেছি তোমার জন্য যার থেকে বা যে গানগুলো শুনলে স্মৃতি, মনে পড়া, নস্টালজিয়া এই সবটাই ভিড় করে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রাত তো পেরিয়ে গেছে, রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, এমন কত রাত তো পেরিয়ে আসি আমরা, কিন্তু সেই রাত যে রাতটা বহুবার মনে পড়ে যায়, যে রাত আর কোনো দিন আগের মতো করে ফিরে আসে না, সেই রাতেই তো বলতে ইচ্ছে করে সেই তুমি নেই তুমি নেই কাছে, কাছে না থাকার যন্ত্রণা শুধু সেই মানুষটাই বোধহয় বোঝে যে সেই রাতটা পেরিয়ে এসেছে, ফেলে এসেছে। তবে এমন কিছু জায়গা থাকে, এমন কিছু ডেস্টিনেশন থাকে যেখানে দিনের বেলা গিয়ে আড্ডাটা দিতে হয়, সেই আড্ডাটা জমে ওঠে বন্ধুদের সঙ্গে, সেই বন্ধুরা ধীরে ধীরে হয়তো কোথায় চলে গেছে, এখন তাদের কোনো হদিশ মেলে না, তাদের ফোন নাম্বারটাও হয়তো নেই বা এত ব্যস্ততার ফাঁকে ফোনটা করে বলা হয়ে ওঠে না, এই আজ বিকেলে একটু কফি হাউস যাবি, সেই সময়টা যখন আমরা পেরিয়ে আসি তখন মনে পড়ে যায় ফেলে আসা দিনগুলোর কথা, মনে পড়ে যায় সেই কফি হাউসের আড্ডার কথা, যে আড্ডার কথা একবার গানে গানে বলেছিলেন মান্না দে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই গানটি একটি জনপ্রিয় বাংলা ব্যান্ডের গান। গানে জামরুল গাছের কথা আছে ও একটি রঙের উল্লেখ আছে। গানে পাখির কথা আছে। এই ক্লুগুলো শুনে বাংলা ব্যান্ডের কোন জনপ্রিয় গানের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন। আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।
1: বেহালা থেকে সতীন্দ্র 9903659992 নম্বরে নচিকেতা চক্রবর্তীর গাওয়া এই গানটা শুনতে চেয়েছো, শোনালাম। আমি জানি সবার ভীষণ ফেভারিট একটা গান, নাইনটিজের গান। গান ভালোবেসে গানে আজকে মনে পড়া, নস্টালজিয়া, হারিয়ে আবারও স্মৃতিতে কোথাও ভিড় করা, সেই গানগুলো নিয়েই। অবশ্যই বাংলা গান নিয়ে রয়েছি, 80 এবং 90 দশক। তাই যখন রিকোয়েস্টের গান পাঠাচ্ছ, 80 এবং 90 দশকটা একটু মাথায় রেখো প্লিজ।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই গানটি একটি জনপ্রিয় বাংলা ব্যান্ডের গান। গানে জামরুল গাছের কথা আছে ও একটি রঙের উল্লেখ আছে। গানে পাখির কথা আছে। এই ক্লুগুলো শুনে বাংলা ব্যান্ডের কোন জনপ্রিয় গানের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: আশির দশক আর নব্বই দশক নিয়ে আজকের গান ভালোবেসে গান ব্লকবাস্টার বুধবারে। এমন কিছু কিছু দিন তো থাকে যে দিনগুলোকে আজকে এত সুন্দর করে পালন করতে হয় যাতে সেটা পরবর্তীকালের স্মৃতি থেকে যায়। কারণ আজকের গান ভালোবেসে গানে সৌমি তোমাকে এমন কিছু গানই শোনাচ্ছে, এমন কিছু বাংলা গান শোনাচ্ছে আশি এবং নব্বই দশকের, যেখানে নস্টালজিয়া একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট উপকরণ। এই

কাউকে মনে পড়া এই যে একটা ফাঁকা অবসরে মনের কোণে কেউ একজন বা কোনো একটা হারিয়ে যাওয়া স্মৃতি উঁকি দিয়ে যায়, সেটা বাংলা গানে, সেটা আধুনিক গান হোক কিংবা ফিল্মের গান, বারে বারে কিন্তু ধরা দিয়েছে। ফিল্মের নাম অন্তরালে, মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ি। নতুন করে তো বলার সত্যি কিছু থাকে না, কিন্তু এই যে একটা বিশেষ দিনকে মনের খাতায় যত্ন করে লিখে রাখার কথা বলা হচ্ছে এবং সেই লিরিক্স লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, তখন কিন্তু সত্যি সত্যি আমাদের কাছেও একটা ভাবনার বিষয় চলে আসে যে আজকে যেমনভাবে আছি, যে দিনটায় আছি, যাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে সেই দিনটাকে এত সুন্দর করে পালন করব যাতে ভবিষ্যতের জন্য একটা স্মরণীয় অধ্যায় হয়ে থাকে। কিশোর কুমারের গাওয়া তোমার জন্য এই গানটা ব্লকবাস্টার বুধবারে, আর তোমায় পড়েছে মনে এবং গানের রিকোয়েস্ট দুটোই পাঠাও 9903653992 এই নাম্বারে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান FM রেইনবোতে 3x

0: FM Rainbow তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM Rainbow তে ব্লকবাস্টার বুধবার।
0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
2: তোমার রিকোয়েস্টের গান।
0: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
3: ব্যাক টু ব্যাক তিনটে গান, 3-1-3 গানের হ্যাট্রিক শোনার পর তোমার রিকোয়েস্টেই, কার রিকোয়েস্ট? উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, কুমার শানুর গাওয়া এই গানটা।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে
1: 80-90 দশকের গানে মনে পড়া নিয়েই তো ব্লকবাস্টার বুধবারের এই ঘন্টাটা কাটলো 10টা থেকে 11টা। কিন্তু এখানেও আবার একটা মনে পড়ার বিষয় চলেই এলো, তার কারণ আমাদের কুইজ সেগমেন্ট তোমায় পড়েছে মনে সেকেন্ড কুইজটার উত্তর কিন্তু পেয়েছি এবং অনেক অনেক অনেক সঠিক উত্তর পেয়েছি। হ্যাঁ, কিছু ভুল উত্তর ছিল, কিছু সঠিক উত্তর ছিল। সব কিছু মিলিয়ে আগে জানিয়ে দিই যে কাদের থেকে সঠিক উত্তরটা পেলাম। গোপাল সিনহা মধ্যমগ্রাম, আভা হাওড়া, অভিজিৎ নান হেদুয়া, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল, কবিতা দাস বাঘাযতীন, সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড, মঙ্গল মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা, পলাশ দে মুর্শিদাবাদ, শঙ্কর চন্দ্র দে বারাসাত, সমর বর ও সুপর্ণা বর দেউলপুর, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি, প্রেমার্ঘ পাত্র ঝুপখালি, মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর, বিজলী চক্রবর্তী মহেশতলা, রীতি বিশ্বাস রাঁচি ঝাড়খণ্ড, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা, সুরভি নস্কর মহেশতলা, প্রশান্ত দলাই কাঁথি, প্রশান্ত ধক বরগাছিয়া, সুমিত সিংহ চুঁচুড়া, তরুণ মণ্ডল দিল্লি, দেবস্মিতা বেহালা, অঞ্জন ভট্টাচার্য গড়িয়া, রাজা দত্ত লেকটাউন, মনো

দেবনাথ, কাঞ্চননগর, বর্ধমান, অভিষেক ঘোষ, লেকটাউন, কালিন্দি, সব্যসাচী, কাটোয়া, শুভঙ্কর ঘড়ুই, নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর, সোনালী, কালীঘাট রোড, নবকুমার দাস, গাব্বেড়িয়া, অর্ঘ, ব্যাঙ্গালোর, জয়দীপ রায়, বাঘাযতীন, তিতুজানা, চামড়াইল, সুদীপ্তবাগ, রাজবলহাট, বিশ্বনাথ গায়েন, বিলাড়া, হুগলি এবং রমা দত্ত ফ্রম বেলতলা রোড। এত উচ্ছ্বাস করে আমি শুধু একটা কথাই বলতে পারি যে সবাই কিন্তু হলুদ পাখিকে ঠিকঠাক মতো মনে করতে পেরেছে, আর মনে করতে পেরেছে বলেই তো এই তোমায় পড়েছে মনের এত এত সঠিক উত্তর পেয়েছি। সেই জামরুল গাছের ডালে হলুদ রঙের পাখিটাই তো বসে থাকতো, তাই না? ক্যাকটাসের গাওয়া এই গানটা। আর হ্যাঁ, ঘন্টা পেরোচ্ছে, অলরেডি পেরিয়ে গেছে, 11:03:24, এরপর 11:00-12:00 এই ঘন্টায় 2000-2009 সেগমেন্ট মিলেনিয়াম ম্যাজিক, আজকে ম্যাজিক্যাল মিউজিক ডিরেক্টর ডুও বিশাল অ্যান্ড শেখরের গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: পুনর্জন্মের গল্প নিয়ে তৈরি এই ফিল্মের পরিচালক ছিলেন ফারাহ খান। দীপিকা পাডুকোনের এটি প্রথম হিন্দি ফিল্ম। এই সিনেমায় শাহরুখ খান ডাবল রোল প্লে করেছিলেন। এই ক্লুগুলো শুনে কোন হিন্দি ফিল্মের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ। দুই

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: Millennium Magic. Millennium Magic.

শুনতে তো চাই, আর একবার নয় দুবার নয় বারবার শুনতে চাই, যাদের মিউজিক 1999 এর প্যার মে কভি কভি দিয়ে শুরু হলেও তারপর 2000 জুড়ে শঙ্কর আহসান লয় কিংবা প্রীতম দার সঙ্গে সঙ্গে একেবারে এক সারিতে নিজেদের দুর্দান্ত মিউজিক কম্পোজ করে আমাদেরকে মাতিয়ে রেখেছিল এবং এখনও আমাদেরকে মাতিয়েই রেখেছে এই মিউজিক ডিরেক্টর ডুও, যাদের নিয়ে আজকের মিলেনিয়াম ম্যাজিক অফ ব্লকবাস্টার বুধবার। সঙ্গে আছি আমি সৌমি। ঠিক রাত 12টা পর্যন্ত ঝংকার বিটসের সাউন্ড ট্র্যাক শুনছিলে শানের গাওয়া

শুনো না। এবং এই ঝংকার বেটস 2003 ফিল্ম, যেখানে একটা মেজর ব্রেক থ্রু বলা যায় বিশাল শেখর এই মিউজিক ডুওর ক্যারিয়ারের ক্ষেত্রে। কেন? তার কারণ 1999 ডেবিউ হলো প্যার মে কভি কভি, দ্যাটস ফাইন, সেটা খুব ভালো হলো, মুসু মুসু হাসি, সেখানেও শানের ভয়েস, সব কিছু মানুষের খুব ভালো লাগলো। কিন্তু সেই যে একটা লাইমলাইটে চলে আসা, সেই যে মানুষের মনে একটা পারমানেন্ট জায়গা করে দেওয়া এবং ইন্ডাস্ট্রিকে জানানো যে আমরা কিন্তু আছি বস, আমাদের ইগনোর করতে পারবে না, সেই ফিল্মটার নাম ছিল ঝংকার বেটস। এই ফিল্মের জন্য তারা ফিল্মফেয়ার আর্টি বর্মন অ্যাওয়ার্ডস পেয়েছিলেন। এখনও পর্যন্ত তাদের একসাথে করা কাজের সংখ্যা শুনবে 350-এরও বেশি ফিল্মে তারা একসঙ্গে কাজ করেছেন, এবং সিঙ্গলসও আছে বেশ কিছু। বিশাল শেখরের নাম আলাদা করে বললে যে কতগুলো গান মনে পড়বে, এবং আমি যখন প্লেলিস্ট বানাচ্ছিলাম তখন আমার যে কতগুলো গান মনে পড়ছিল তার মধ্যে থেকে কিছু অফবিট গান, যে গানগুলো হয়তো সেই সময় যারা 2000-এর সময় জন্মেছ বা 90s কিড, যারা 2000-এর ওই আর্লি 20s-টাকে ভীষণ রকম এনজয় করেছো, তাদের এখন হয়তো সেই গানগুলো এতখানি নস্টালজিয়ার একটা জায়গা যে সেই গানটা একবার কানে এলে রিভিজিট তো সাংঘাতিক রকমের হয়, মানে সাংঘাতিক রকমের রিভিজিট হয়। ফিল্মের নাম ব্লাফ মাস্টার, সিনেমাটা একদমই চলেনি, কিন্তু এই গানটা ও জাস্ট ফাটাফাটি।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: পুনর্জন্মের গল্প নিয়ে তৈরি এই ফিল্মের পরিচালক ছিলেন ফারাহ খান। দীপিকা পাডুকোনের এটি প্রথম হিন্দি ফিল্ম। এই সিনেমায় শাহরুখ খান ডাবল রোল প্লে করেছিলেন। এই ক্লুগুলো শুনে কোন হিন্দি ফিল্মের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।

এই দুজন মাত্র মানুষ, তারা দশ বাহানে কেন, হাজারটা বাহানা করে সত্যি সত্যি আমাদের রিল জিগার সবকিছু জয় করেছিলেন সেই টোয়েন্টিজ এর সময় থেকে এখনো পর্যন্ত। আর সেই জন্য মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্টে আজকে বিশাল এবং শেখর জুটির গান, মানে বিশাল দদলানি অ্যান্ড শেখর রফজিয়ানি, যাদের আলাদা করে গায়ক হিসেবেও আমরা ভীষণ পছন্দ করি। এবং টোয়েন্টিজ এর সময় একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তো, মানে টোয়েন্টিজে বিশেষ করে এমন অনেক গান আছে যে 2000 থেকে 2009 বা এই সময়ের মধ্যে যার কম্পোজার কখনো হয়তো বিশাল শেখর জুটি, কখনো প্রীতম দা, কখনো শঙ্কর এহসান লয়, এই ট্রায়ো, সেই গানগুলো এত হিট যে ফিল্মের কথাটা আমাদের অ্যাজ সাচ মনেই পড়ে না। যেমন এই গানটা এখনই শুনছিলে, দশ বাহানে করকে লে গায়া দিল। দশ ফিল্মটা কজন দেখেছি আমি সত্যিই জানি।

0: না, কিন্তু যখনই এই গানটা প্লে হয়, ইনফ্যাক্ট পরবর্তীকালে এই গানটার আবার একটা রিমেক ভার্জনও হয়েছিল, দাস বাহানে 2.0, তো এই গানটা যখন প্লে হয় তখন কিন্তু আমাদের আর কিচ্ছু মনে থাকে না, মানে স্ক্রিনে কে ছিল সেটাও হয়তো ভালো করে মনে থাকে না, কিন্তু গানটা মনে থাকে ভীষণ ভীষণ ভীষণ রকমভাবে, লিরিক্সগুলো মনে থাকে, শ্যুটটা মনে থাকে। আর বিশাল শেখর জুটি, কে কে এবং শান এদের এমন এমন গানে ব্যবহার করেছেন, এমন এমন পেপি সং, আবার রোম্যান্টিক সং, কখনো পেপি কখনো রোম্যান্টিক, এমন ব্যবহার করেছেন যে সেই গানগুলো না ভীষণ ভীষণ রকমভাবে এখনও পপুলারিটির যদি একটা কোনো বেঞ্চমার্ক হয় সেখানে ওপরের জায়গাতেই, মানে ওপরের শাড়িতেই আছে। এবার একটা রিকোয়েস্টের গান শোনাবো, এই গানটা রিকোয়েস্ট পাঠিয়েছো কে, পাঠিয়েছো বাঘা যতীন থেকে জয়দীপ রায়, যে গানটা শুনতে চেয়েছে ওয়ান্স এগেন কে কে এবং তার সঙ্গে শিল্পা রাও, ফিল্মের নাম বচনা এ হাসিনো এবং সুরকার তো ওই একটাই জুটি, বিশাল অ্যান্ড শেখর।
1: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: পুনর্জন্মের গল্প নিয়ে তৈরি এই ফিল্মের পরিচালক ছিলেন ফারাহ খান। দীপিকা পাডুকোনের এটি প্রথম হিন্দি ফিল্ম। এই সিনেমায় শাহরুখ খান ডাবল রোল প্লে করেছিলেন। এই ক্লুগুলো শুনে কোন হিন্দি ফিল্মের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
2: Millennium Magic.

ফিল্মের নাম হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড। এই সিনেমাটা অবশ্য বেশ মজার ছিল এবং তার সঙ্গে রমকম যাকে বলে না, এতগুলো ফ্যামিলি একসঙ্গে, তাদের ভালোবাসা, তাদের জীবনের ওঠা পড়া, সম্পর্কের ওই টুইস্ট অ্যান্ড টার্নসগুলো, তার মাঝখানে বিশাল এবং শেখরের মিউজিক, ও জাস্ট ফাটাফাটি। এবং এই গানটা কার ভয়েসে শুনছিলাম? ডেফিনেটলি সুনিধি চৌহান এবং তার সঙ্গে শেখর রফজিয়ানিও কিন্তু একটু একটু গান গেয়েছেন। আর শেখর বিশাল এই দুজন ভাই অ্যাকচুয়ালি নন, তারা বন্ধু। তো এই দুই বন্ধু দেখা কি করে? এই দুই বন্ধুর দেখা হয়েছিল একটা রেকর্ডিং স্টুডিওতে, যেখানে বিশাল দদলানিকে ডাকা হয়েছিল গিটার বাজানোর জন্য। এবার বিশাল দদলানি যে সেই সময় খুব দারুণ কিছু গিটার বাজাতে পারতেন তেমন নয়, একটা বেসিক মোটামুটি গান তৈরি করার জন্য যেটুকুনি বেসিক নলেজ দরকার সেইটুকু তাঁর ছিল। এবং শেখর রফজিয়ানি তিনি কিবোর্ডস প্লে করছিলেন। সেই যে মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সেখানে সিরাজ ভট্টাচার্য বলেও একজন ছিলেন যিনি ড্রামার সেই ব্যান্ডের। পরবর্তীকালে বিশাল শেখরের বিশাল দদলানির যে ব্যান্ড ছিল পেন্টাগ্রাম, সেই পেন্টাগ্রাম ব্যান্ডেও কিন্তু সিরাজ ভট্টাচার্য তিনি ড্রামার হিসেবে কাজ করছেন। তো এই স্টুডিওতে যেখানে ড্রামার আছেন, যেখানে কিবোর্ড আর্টিস্ট আছেন, সেইখানে বিশাল দদলানি এলেন এবং সেখানেই এই বিশাল এবং শেখর জুটির তৈরি হওয়ার পর একের পর এক সুপার ডুপার হিটস, যার মধ্যে একটা মুভির কথা বলতেই হয়, মানে অনেক মুভি রয়েছে সেখানে শান এবং কেকে সরকে দিয়ে তো প্রচুর প্রচুর গান গাইয়েছেন, কিন্তু আমি একটা ফিল্মের কথা বলি একটু। ফিল্মটার নাম হচ্ছে সালাম নমস্তে। ফিল্মটা হিট 20s-এর, 2000 থেকে 2009 সালের মধ্যে যেহেতু আছি, তো সেই 2000 থেকে 2009 এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটা ফিল্ম হচ্ছে সালাম নমস্তে। আমরা সবাই মোটামুটি দেখেছি, সাইফ আলী খান এবং তার সঙ্গে প্রীতি জিন্টা। এইখানে সবকটাই ভালো ভালো গান, কিন্তু যেই গানটা আমার মনে হয় যেন সুইটেস্ট গান, সুইটেস্ট মিউজিক ডিরেকশন, মানে এত মিষ্টি না গানটা, সেই গানটাই তোমার জন্য, শান এবং গায়ত্রী আয়ারের গাওয়া।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: ব্যান্ডেল থেকে রীনা পাল, বিশাল দদলানির সুর করা, বিশাল দদলানি অ্যান্ড শেখর রফজিয়ানির সুর করা, ফিল্মের নাম টাশন। হ্যাঁ, এতক্ষণ মিষ্টি মিষ্টি গান শুনেছি এবং মিষ্টি মিষ্টি গানের মাঝখানেও যে পেপি সংস শুনেছি সেগুলো মেইনলি শান অ্যান্ড কে কে স্যারের গাওয়া, কিন্তু সুখবিন্দর সিং দ্য ম্যাজিক্যাল ভয়েস।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
1: একটা ভীষণ সহজ প্রশ্ন ছিল এবং তিনটা এমন ক্লু ছিল যেটা শুনে ফিল্মটার নাম মনে না পড়ার কিন্তু সত্যি কোনো কারণ নেই। তো কারা কারা দিয়েছে সঠিক উত্তর? ভবানীপুর থেকে তন্ময়, বাঘা যতীন থেকে জয়দীপ রায়, চুঁচুড়া থেকে সুমিত সিংহ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর থেকে শুভঙ্কর ঘড়ুই, লেকটাউন কালিন্দি থেকে অভিষেক ঘোষ, হেলেনচা থেকে সৈকত কর্মকার, ব্যাঙ্গালোর থেকে অর্ঘ, মহেশতলা থেকে বিজলি চক্রবর্তী, আন্দুল রোড থেকে স্বাতী কর্মকার, আশুতি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুরভি নস্কর, জগৎ বল্লভপুর থেকে পিউ পাড়ুই, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, দক্ষিণ সাঁকড়াইল থেকে মনির উদ্দিন লস্কর, গাববেড়িয়া থেকে নবকুমার দাস, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, কালীপুর বজবজ থেকে অভিজিৎ সাঁতরা, লেকটাউন থেকে রাজা দত্ত, বাঘা যতীন থেকে কবিতা দাস, ডোমজুর থেকে গণেশ, সম্পূর্ণা দাস, সংযুক্তা দাস, যমজবন তারা, তিলজলা থেকে সোনালী, কালীঘাট রোড থেকে আভা, হাওড়া থেকে অঞ্জন সামন্ত, পাপিয়া সামন্ত পশ্চিম মেদিনীপুর, প্রশান্ত দলাই কাঁথি, বারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে, বেলতলার রোড থেকে রমা দত্ত, সেনহাটি বেহালা থেকে অভিজিৎ, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, কল্যাণী থেকে শামীম মল্লিক, রীতিশা লাহা, চিত্তরঞ্জন আচার্য কন্টাই পূর্ব মেদিনীপুর, টিতু জানা চামড়াইল, বরুণায়ন দাস বেলঘড়িয়া, ঝুমা সাউ হাওড়া, তরুণ মণ্ডল দিল্লি, রানা পোদ্দার ঝালদা পুরুলিয়া, মারিয়াম খাতুন, দেবর্ষী সাউ, দীতিকা সাউ চন্দন দহ, সঞ্জিত মজুমদার হুগলি, সন্দীপ সন্তোষপুর, রাজকুমার রায় এগড়া, কৃষ্ণেন্দু হালদার কুলপি, রিন্টু নিউ আলিপুর, মৌসুমি পাত্রশীল গঙ্গাসাগর এবং ত্রিপর্ণা নস্কর নলপুর, আচ্ছা এখনো শেষ হয়নি, হরে কৃষ্ণ কাশ্যপ গুজরাত এবং সুশান্ত সেনগুপ্ত ফ্রম ঝাড়খণ্ড। হাততালিটা না হয় একটু গানটা শুনতে শুনতেই থাকুক, মানে হাততালিটা আলাদা করে আর বাজালাম না, তার কারণ 11:55 হয়ে গেছে আর গানটা ঠিক 5 মিনিটের, তাই গানটা পুরোটাই তোমাকে শোনাবো। আজকের মতো ব্লকবাস্টার বুধবার এখানেই শেষ করছি। ও, সঠিক উত্তরটা ডেফিনেটলি ওম শান্তি ওম। তাই সবাই খুব ভালো থেকো, ডেফিনেটলি শান্তিতে থেকো, সুস্থ থেকো এবং মহুলের সঙ্গে টিউন করতে ভুলো না কিন্তু ঠিক রাত 12টায়। তোমার পছন্দের গান থাকবে কিন্তু 107 FM রেইনবোতে। সঙ্গে ছিলাম সৌমি, সবাই খুব ভালো থেকো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: স্টুডিও ক্লকে 12:40 তুমি রয়েছো শুনতে কি চাও মহুলের সঙ্গে, আর শুনতে কি চাও মানে তোমার হাতের মুঠোয় তোমার পছন্দের গান শোনার সুযোগ। তার জন্য বেশি কিছু না, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আমায় মেসেজ করতে হবে, জানিয়ে দিতে হবে তোমার এই মুহূর্তে কোন গানটা শুনতে ইচ্ছা করছে, সেই গানের নামের সঙ্গে তোমার নাম আর লোকেশন লিখতে কিন্তু একদম ভুলো না। আর তোমার এই মেসেজটা তোমায় পাঠাতে হবে 9903659992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা টেক্সট মেসেজ করে। আর যতক্ষণ তুমি এইসব করছো, তোমার কানে থাক ফিউশনের মোরা সাইয়া।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের মেসেজ, মানে আজকের শুরুর মেসেজ, ফার্স্ট মেসেজ করেছে গুরগাঁও থেকে আমন, আর শুনতে চেয়েছে আগার তুম সাথ হো ফ্রম দা সাউন্ড ট্র্যাক অফ তামাশা, অলকা ইয়াগনিক আর অরিজিৎ সিং এর গলায়। তোমারও যদি এই গানটা পছন্দ থাকে তাহলে মহুল এই গানটা তোমায় ডেডিকেট করলো।

0: কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানের জন্য মেসেজ করেছে রানীহাটি থেকে তমজিৎ, শুনতে চেয়েছে প্রেমের কাহিনী সাউন্ডট্র্যাক থেকে শান আর শ্রেয়া ঘোষালের গলায় এই গানটা। আর তুমি যদি তোমার পছন্দের গান শুনতে চাও তাহলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903659992 এই নাম্বারে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ঢাকুরিয়া থেকে মেসেজ করেছে সৌভিক, শুনতে চেয়েছে অক্টোবরের সাউন্ডট্র্যাক থেকে আরমান মালিকের গলায় ঠাহর যা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: ডাকুরিয়া থেকে মৌলি মেসেজ করেছে, শুনতে চেয়েছে এই রবীন্দ্রসঙ্গীতটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: গড়িয়া থেকে 12:25 মেসেজ করেছে অঞ্জন, শুনতে চেয়েছে কল হো না হো টাইটেল ট্র্যাক সোনু নিগমের গলায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: মহেশতলা থেকে পরের মেসেজ করেছেন রাজকুমার দত্ত, আর শুনতে চেয়েছেন কিউ হো গ্যানার সাউন্ডট্র্যাক থেকে সাধনা সরগম আর উদিত নারায়ণের গলায় আও না। আর এই গানটা আমারও ভীষণ পছন্দের গান। দেখো শুনে, সিনেমাটা হয়তো নাই দেখে থাকতে পারো, কিন্তু এই গানটা নিশ্চয়ই এর আগেও শুনেছো।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: বিকাশ রঞ্জন দাস মেসেজ করেছেন যাদবপুর থেকে, শুনতে চেয়েছেন চিন্ময় চট্টোপাধ্যায়ের গলায় এই রবীন্দ্রসঙ্গীতটি।

তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

কলকাতা থেকে মধুরিমা মেসেজ করেছেন, শুনতে চেয়েছেন আশা ভোসলে আর অমিত কুমারের গলায় জিভার সাউন্ডট্র্যাক থেকে রোজ রোজ আঁখো তালে।

রানীকুঠি থেকে মেসেজ করেছে অনুষ্কা, শুনতে চাইছে অনুপম রায়ের যে কোনো একটা গান। তাই অনুপম রায় আর প্রশমিতা পালের গলায় থাকলো তোমায় নিয়েই গল্প হোক।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: 12:58 হয়ে গেছে সময়, আর সেই কারণেই শুনতে কি চাও এর আজকের শেষ গান. শেষ গানে রিকোয়েস্ট করেছেন বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, শুনতে চেয়েছেন অকেলে হ্যায় তো ক্যা গম হ্যায় অলকা ইয়াগনিক আর উদিত নারায়ণের গলায় কায়ামত সে কায়ামত তকের সাউন্ডট্র্যাক থেকে. এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে ঠিক রাত দুটোয় আপকে লিয়েতে.

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: গণিত সময় 1:04 আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন ঠুমরিও দাদরা, পরিবেশনায় ডালিয়া রাউত, মিশ্র খামাজ ও মিশ্র পিলু রাগে।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন ঠুমরিও দাদরা, মিশ্র খামাজ ও মিশ্র পিলুর আগে দালিয়া রাউতের পরিবেশনায়। এখন শুনবেন সেতার বাদন, রাহুল চট্টোপাধ্যায়ের পরিবেশনায় রাগিশ্রীর আগে।

0: এতক্ষণ শুনলেন সেতার বাদন রাহুল চট্টোপাধ্যায়ের পরিবেশনায় রাগে শ্রী রাগে। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: গড়িতে সময় 2:01, তুমি রয়েছো আপকে লিয়েতে মহুলের সঙ্গে। আর আপকে লিয়ে মানে তোমার জন্য থাকে এমন কিছু গান, যেই গানগুলো এই গভীর রাতে এক অন্যরকম মানে নিয়ে এসে তোমার সামনে দাঁড়ায়, তোমাকে দাঁড় করায় আয়নার মুখোমুখি, তোমার সত্তার মুখোমুখি। শুরুতেই আনোয়ারের সাউন্ডট্র্যাক থেকে রূপকুমার রাঠোরের গলায় এই গানটা রাখলাম তোমার কানে।

मन कस्तूरी रे। जगदस्तूरी रे वन कस्तूरी।

আসান থেকে এতক্ষণ তুমি শুনছিলে অমিত কিলামের গলায় মন কস্তুরি, আর এরপর তোমার জন্য অপেক্ষা করছে আপ জ্যাসা কোই সাউন্ড ট্র্যাক থেকে মিলা তুঝে।

পরের গান লুডোর সাউন্ডট্র্যাক থেকে, জুবে নটিয়াল আর অ্যাশ কিং এর গলায়। তুমি শুনছো আপকে লিয়ে, তোমার সঙ্গে রয়েছি আমি মহুল।

পরপর দুটো গান থাকছে তোমার জন্য 2:47 আপকে লিয়ে। প্রথমে ববি জাসুস থেকে পাপনা, শ্রেয়া ঘোষালের গলায় তু, আর তারপর অরিজিৎ সিং আর অন্তর মিত্রর গলায় আজহারের সাউন্ডট্র্যাক থেকে ইতনি সি বাত হ্যায়।

ক্লিয়ার প্রথম ঘন্টার থেকে মহুলকে চলে যেতে হবে, কিন্তু তুমি কোথাও যেও না, কারণ তপজা বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিওতে চলে এসছে। সকলে খুব ভালো থেকো, আবারও তোমার সঙ্গে খুব শিগগির কথা হবে।

আপকে লিয়ে সেকেন্ড হাফ 107 এফএম রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে আপনারা শুনছেন আপকে লিয়ে পার্ট টু, অর্থাৎ হিন্দি ছবির গান। আমরা প্রথমেই শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে সাঁওতান ছবির একটি গান, আজকে জিন্দেগিকে নিয়ে একটু গান হোক। এরপর এস ডি বর্মনের কণ্ঠে শুনব জিন্দেগি জিন্দেগি ছবির গান। আপনাদের সঙ্গে রয়েছি তপোজা মিত্র।

আমরা শুনছি আপকেলি 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিশোর কুমার, আর ডি বর্মন, স্বপন চক্রবর্তী এবং ভূপিন্দা সিং এর কণ্ঠে শুনলাম সত্যে পে সত্তা ছবির গান। এরপর ডান্স ডান্স থেকে বিজয় বেনেডিক্ট এবং আলিশা চিনায়।

0: दुनिया में लेकर चलते हैं, वीनस।
1: वीनस
2: सेवन सिक्स

জিন্দেগি মেরে ঘর আনা, আমরা এটা শুনলাম দড়িয়া ছবি থেকে। শিল্পীরা ছিলেন ভূপিন্দর সিং এবং অনুরাধা। এর পরের গান ওহ ছবি থেকে, উদিত নারায়ণ এবং সাধনা সরগম।

ছবির নাম ছিল সরফরোশ, শিল্পীরা ছিলেন সোনু নিগম এবং রূপকুমার রাঠোর। এরপরের গান প্যার কিয়া তো ডরনা কিয়া থেকে মোহাম্মদ রফি।

বজরঙ্গি ভাইজান থেকে আমরা গানটা শুনলাম। শিল্পীরা ছিলেন রাহাত ফতে আলী খান এবং রেখা ভরদ্বাজ। এরপরের গান মিস্টার ইন্ডিয়া থেকে কিশোর কুমার এবং সহশিল্পীরা।

শেষ করব আজকের মতো আপকে লিয়ে। শেষ গান আপকি কসম থেকে, আবারও কিশোর কুমার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শেষ হলো আপকে লিয়ে 107 FM রেইনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আমরা প্রথমেই শুনব খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য, রাগ বিলাস খানি টোড়ি।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য, রাগ বিলাস খানিটুরি। এরপরে শুনব একক তবলাবাদন, শিল্পী অনুব্রত চট্টোপাধ্যায়, ঝাপতাল।

আমরা শুনলাম একক তবলাবাদন, শিল্পী ছিলেন অনুব্রত চট্টোপাধ্যায়, ঝাপতাল। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, পীযূষকান্তি সরকারের কণ্ঠে শুনলাম উদাসীনী বেশে। এরপর পূরবী মুখোপাধ্যায়।

তুমি তো সেই যাবেই চলে, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত ও 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। আপনাদের সঙ্গে রয়েছি তপজা মিত্র। এরপর বিশ্বরূপ রুদ্র।

তুমি কোন ভাঙনেরও পথে এলে সুপ্ত রাতে, গানটা আমরা শুনলাম শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী মনোজ মুরলী নায়ার।